শিল্পী ছিলেন শৌনক চট্টোপাধ্যায়। এরপর লোপামুদ্রা মিত্র এবং শ্রীকান্ত আচার্যর দ্বৈতকণ্ঠ।

শানের কণ্ঠে শুনলাম আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। পরবর্তী শিল্পী চন্দ্রাবলী রুদ্রদত্ত।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
2: সুপ্রভাত, আজ প্রভাত বীণায় আপনার সঙ্গী আর যে সংযুক্তা, আমরা প্রতিদিনই যন্ত্রকে প্রণাম করি, কারণ আজকের যন্ত্র নির্ভর সভ্যতায় যন্ত্রই আমাদের দোসর। আজকের দিনটা তাই কর্মকে সম্মান জানানোর দিন। আর শুধু আজকেই বলি কেন, প্রত্যেকটা দিনই কাজকে সম্মান করতেই হবে। আজ এই ভাবনা নিয়ে আপনার সঙ্গে কানে কানে গানে গানে

আজ প্রভাত বিনার ভাবনা কর্মই ধর্ম, কর্মই পুজো। আমরা সকাল থেকেই ফুল খুঁজি ঠাকুরের জন্য, কিন্তু ভুলে যাই আমাদের ঘামের ফোঁটাটাই সবচেয়ে বড় নৈবেদ্য। চলুন না আজকের দিনটা দিয়েই শুরু করি এই ভাবনা। আজকাল বিশ্বকর্মা পুজো।

তিনি তো বিশ্বের নির্মাতা, তিনি তো ঈশ্বর নন, তিনি ইঞ্জিনিয়ার। তিনি শেখান হাত গুটিয়ে বসে বসে শুধু প্রার্থনা করে চললেই হবে না, বরং হাত আর মগজাস্ত্র লাগিয়ে কর্ম করা, সেটি আসল পুজো। যন্ত্র আমাদের কর্মকে এগিয়ে নিয়ে যায় ঠিকই, কিন্তু সুষ্ঠুভাবে যন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেও আমাদের বোধ, আমাদের মগজ, আমাদের বুদ্ধি, তাতে তো শান দিতেই হবে, এবং সেটিই তো আসল পুজো। সুষ্ঠুভাবে যন্ত্র কাজ সম্পন্ন করতে সাহায্য করে, তাই হয়তো মেশিন ধোয়া হয়, মোছা হয়, তেল দেওয়া হয়। কিন্তু কেন? কারণ এই যন্ত্র সারাটা বছর আমাদের গ্রাসাচ্ছাদনে সহযোগিতা করে। যে জিনিসটি আমাদের বাঁচিয়ে রাখে তাকে সম্মান করাই তো ধর্ম।

আজকের এই পূর্ণ প্রভাতে প্রভাত বিনায় কথা হচ্ছে কর্মই ধর্ম নিয়ে। এই ভাবনা শুধু আজকের দিনের নয়, আবহমান কাল ধরে নানা মুনি নানা মহাজন তারা কর্মকেই বলছেন পূজো, কর্মকেই বলছেন নৈবেদ্য সাজানো। আচ্ছা, ধর্ম মানে কি শুধু মন্দিরে যাওয়া, গির্জায় যাওয়া, মসজিদে যাওয়া? ধর্ম পালন মানে আসলে নিজের কাজটি সঠিকভাবে করে চলা। গাড়ির চালক ঠিক করে গাড়ি চালালে, শিক্ষক ঠিক মতো করে ছাত্রছাত্রীদের পড়ালে, চাষি ঠিক ঠিক মতো চাষ করলে, তবেই তো ধর্ম, তাই না? আর তা না করলে

কোথাও একটা থমকে যাবে। সেই থমকানো পৃথিবীতে ধর্ম কোথায়? তার জন্য মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা নয়, নিজের মনের মধ্যে কর্মশক্তিকে জাগিয়ে তুলতে হবে।

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1

প্রকৃতি ঈশ্বর, তিনি ফাঁকি পছন্দ করেন না। তার উপর দিয়ে কেউ কথা বলে তা তিনি পছন্দ করেন না। আমরা বলি বটে মহিষী ধাত্রী ধরিত্রী মা, কিন্তু তার কতটা খেয়াল রাখছি আমরা? পাহাড়ের বুক চিড়ে ফেললে ধস নামছে, নদীতে বাঁধ দিলে সে হঠাৎ হঠাৎ বিধ্বংসী রূপ নিচ্ছে। মেশিনে যেমন একটা স্ক্রু ঢিলে রাখলে পুরো মেশিনটা বসে যেতে বাধ্য, একটা কমান্ড ভুল দিলে কম্পিউটার ঠিক মতো কাজ করে না। ফোনে ধরুন একটু আধটু এদিক ওদিক হলেই সমস্ত উল্টোপাল্টা হয়ে যায়। একটা কাজে ফাঁকি দিলে পুরো জীবন সেই ভুল শুধরোতে চলে যেতে পারে। তাই আজ থেকে নো ফাঁকি।

শুনছেন প্রভাত বীণা 100.1 FM গোল্ডে। আর আজ আপনার সঙ্গে কানে কানে গানে গানে রয়েছি আমি আরজে সংযুক্তা। কথা হচ্ছে কর্মই ধর্ম, কর্মই শক্তি, কর্মই আমাদের বর্ম। এই ভাবনা নিয়ে কথা বলতে বসে যেটা মনে হলো সেটা হচ্ছে যে আমাদের নিজেদের যে অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, তাকে তো আমরা সেভাবে যত্ন করি কি, মনটাকে যত্ন করি কি, যেই শরীর যে মন আমাদের সমস্ত কাজে সাহায্য করে, কর্ম সম্পাদনে সাহায্য করে, তাদের যত্ন আমরা কতটা নিই। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে প্রণাম করা দরকার। হাত পা দিয়েই তো আমি আপনি কাজ করি, তাই না? আমাদের শরীর প্রকৃতির তৈরি শ্রেষ্ঠ যন্ত্র, সেখানেই লক্ষ্মী, সেখানেই সরস্বতী, সেখানেই বিশ্বকর্মা। তাই দেহযন্ত্রকে অলস করে রাখলে কিছুতেই চলবে না।

গীতায় বলেছে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ ফলের আশা না করে কাজ করে যেতে হবে, কর্ম করে যেতে হবে। আমরা ফলাফল রেজাল্ট নিয়ে টেনশন করি, কাজে অনেক সময় ফাঁকি দিই। আজ একটা কাজ করে দেখি না, ফলের চিন্তা ছাড়া মন নিশ্চয়ই হালকা থাকবে, কোনো টেনশন হবে না। কারখানার মিস্ত্রি থেকে রান্নাঘরের রাঁধুনি, সবাই তো নিজের নিজের জায়গায় কর্মই করে চলে। যে নিজের কাজ দিয়ে পৃথিবীটাকে একটু হলেও সুন্দর করছে, মানুষকে ভালো রাখছে, আশপাশকে ভালো রাখছে, প্রকৃতিকে ভালো রাখছে, তারা সবাই বিশ্বকর্মী। আজ সব কর্মীদের প্রণাম। শুনছেন প্রভাত বীণা, সঙ্গে আরজে সংযুক্তা।

আমি এক যাযাবর। আমাদের মায়েরা সারাদিন ধরে যে রান্না করেন, ঘর সামলান, কোনো মন্ত্র ছাড়াই, সেটা কি পুজোর চেয়ে কম? আজ মাকে একবার বলুন, তোমার কর্মই আমার আশীর্বাদ। এই বাংলার কৃষক যখন মাঠে লাঙল চালায়, তখনই তো মাটি পুজো হয়। আমরা এসে ঘরে বসে পুজোর প্ল্যান করি, আর তারা রোদে পুড়ে পুড়েই অন্নের যোগান দেন। ওদের কর্মই তো আসল পুজো। যারা পড়াশুনো করছো, তাদের পুজো এখন বইয়ের পাতায়। এক ঘন্টা মন দিয়ে পড়া মানে এক ঘন্টা ধ্যান, মেডিটেশন। ফাঁকি দিয়ে কোনো পুজোই সম্পূর্ণ হয় না, ফাঁকি দিয়ে পাশও করা যায় না। তা সে পরীক্ষার খাতাই হোক বা একেবারেই জীবনের খাতা। এক শিষ্য একবার গুরুকে জিজ্ঞেস করেছিল, পুজো কখন করব, ভোরে, বিকেলে, রাতে? গুরু বললেন, যখন কাজ করবে তখনই পুজো করা হয়ে যাবে। জুতো সেলাই করলেও মন দিয়ে করবে, সেটাই পুজো। কাজ কখনোই ছোট কিংবা বড় হয় না, বড় হয় মনটা।

পুজো মানে প্রতিটি যন্ত্রকে ধুয়ে মুছে ঝকঝকে করে তোলা। আজ মেশিন পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আসুন না মনটাকেও একটু পরিষ্কার করি। কাল থেকে আরও মন দিয়ে কাজ। মনে রাখি, কর্ম করলেই পুজো হয়, কর্ম ফেলে রাখলেই পাপ। কর্মই আমাদের ধর্ম হওয়া উচিত। প্রভাত বিনা থেকে আজ বিদায় নেবার আগে একটাই কথা, মন্দিরে ঘণ্টা বাজালেই পুজো হয় না, কাজের ঘণ্টা বাজাতে হয়। চলুন আজ সবাই নিজের নিজের কর্মটাকেই পুজোর উপকরণ ভাবি আর আরতি ভাবি। আবার কথা হবে ঠিক সকাল 8:30 মনের মেলোডিতে। কর্মে থাকুন, আনন্দে থাকুন, এই কামনা জানিয়ে আপাতত আর্য সংযুক্তা প্রভাত বিনা থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে 8:30 মনের মেলোডিতে।

গাইগঞ্জে তো বটে শহর কলকাতার নীল আকাশের বুক চিরে মাঝে মাঝেই ইতি উতি লাল নীল সবুজ হলুদ নানা রঙের ঘুড়ির ওড়াউড়ি দেখে মনটা বেশ আনন্দে একেবারে টই টুম্বুর হয়ে উঠেছে, তাই না? একেবারেই একেবারেই একেবারেই তাই। এবং সেই কারণেই আমরা আমাদের ছোটবেলাটাকে আরও বেশি করে কাছে পেতে চাইছি এই সময়টায়। আসলে মন উড়ে যায় ঘুড়ির সাথে ছোট্টবেলায়, সুতোর টানের স্মৃতি। আচ্ছা, আপনার মনে আছে ওই যে বিশ্বকর্মা পুজোর আগের দিনটা, রাতটা, ছাদে গিয়ে লাইট লাগানো, মাঞ্জা শুকোনো, চোখে ঘুম নেই, পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, মক্কা, কোনটা কোনটা আপনার ফেভারিট ছিল সে খবর দেবেন নাকি আমাকে একটু? না, কানে কানে অবশ্যই নয়, হোয়াটসঅ্যাপ

দিতে পারেন, SMS এ দিতে পারেন, যেমন ভাবে খুশি মনের দরজা জানলা হাট করে খুলে দিতেই পারেন 9903052992 এই নাম্বারে। আসলে মনটা কার ইশারাতে যেন দুলছে দোদুল দুল।

মন যতই দোল খেলুক না কেন, তার মাঝে মাঝে নানা কাজ এসে পড়ে। সেই কাজগুলোকে মনে করে না করলে আজকের দিনটাই কিরকম বৃথা, তাই না? শত বর্ষের পথে আকাশবাণী কলকাতা, হ্যাঁ, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে আপনারা শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। গত 9 সেপ্টেম্বর 2026 থেকে অনুষ্ঠান শুরু হয়েছে আর চলবে আগামী বছর 25 অগস্ট অর্থাৎ 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না যেন, আপনারা যেভাবে আকাশবাণী কলকাতার সঙ্গে রয়েছেন সেভাবেই পথ চলতে থাকুন। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। তাহলে খবরাখবর জানিয়ে দেওয়ার পালা শেষ, আপাতত আনন্দ আর আনন্দ।

সুপ্রভাত দিদি ভাই, আমার পেট কাটা চাঁদিয়াল খুব ভালো লাগে, ঘুড়ির মধ্যে এটাই শ্রেষ্ঠ। দারুণ অনুষ্ঠান শুনছি সকাল থেকে ঢাকুরিয়া থেকে, লিখেছেন সুমিতা রায়। আচ্ছা, যাদবেন্দ্র পণ্ডা কি লিখেছেন দেখে নি। ছোটবেলায় রোদমাখা সেই তপ্ত দুপুরে নাটাই সুতো হাতে ছাদের কোণে আকাশ পানে চেয়ে থাকা চোখ মেতে ওঠা দূর নীলিমার শানে, ভো কাটা রবে মেতে ওঠা মন, সুতো কাটার সেই আনন্দ বিষাদ আজও ফিরিয়ে নিয়ে যায় আমায় সোনালী শৈশবের মিষ্টি সে স্বাদ। যাদবেন্দ্র পণ্ডা, জুকিয়া বাজার কাঁথি, পূর্ব মেদিনী।

পুর থেকে লিখেছেন, ঘুড়ি নিয়ে আপনার মনে যা ইচ্ছে, যা ভাবনা, যা অনুভূতি, কোন ঘুড়ি আপনার সব থেকে বেস্ট লাগে সেই সব খবর আপনি আমাকে জানিয়ে দিতে পারেন। অর্থাৎ আর যে সংযুক্তা রয়েছি আপনার হোয়াটসঅ্যাপ এসএমএস এর অপেক্ষায়, 9903059992 এই নাম্বারে পাঠিয়ে দিন চটপট। ততক্ষণ আমি কি করবো, আসমানে উড়ে আসি গানে গানে।

0: মনে মনে আসমানে তো অনেক ওড়া হলো, কিন্তু এবার একটু মাটিতে মাটিতে মাটিতে নামতেই হবে, কারণ অনেক অনেক দরকারি কথাবার্তা শেয়ার করার আছে আপনার সঙ্গে। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 CR Avenue চিত্তরঞ্জন এভিনিউ কলকাতা 12 বেলা 12:30 গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন, উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার এবং অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগ পত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী SC Das ADPS CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 CR Avenue কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে CPMG_WB@IndiaPost.gov.in ADPGCOWB@gmail.com অথবা PG.WB@IndiaPost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPSCS এর সাথে টেলিফোন নাম্বার 0332212050 অথবা 0332212050 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত এবং পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে বা ইমেইলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য, আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। যাদের প্রয়োজন তারা একটু যোগাযোগ করে নেবেন, কেমন?
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold মনের মেলোডি মনের

প্রেম বাই চান্স হতেই পারে, কিন্তু ঘুড়ি ওড়ানোটা বাই চান্স নয়। ছোটবেলায় ঘুড়ি উড়িয়েছি কত, একটা ঘুড়ি দুজন মিলে ওড়াতাম, কারো সাথে পাঙ্গা নিতাম না, একার মতো উড়াতাম। লিখেছেন রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। আচ্ছা, আমরা গান শুনতে শুনতে চলে যাব এক সংবাদ বিরতিতে, ফিরেও ফিরে আসবো ঠিক ঘুড়ি কথা নিয়ে, আরও মনের নানা কথা নিয়ে 9:10 মিনিটে। সঙ্গে থাকবেন।

কোন ঘুড়ি আপনার পছন্দ, ঘুড়িকে নিয়ে আপনার ঘোরাঘুরি, আপনার ওড়াউড়ি সব খবরাখবর আমাকে জানাবেন। আমি রয়েছি আপনার SMS আর হোয়াটসঅ্যাপের অপেক্ষায়, 9903059292 এই নাম্বারে। আর রয়েছে আমাদের অপেক্ষায় গান। লাল, নীল, হলুদ, সবুজ, কত রকমের রং, দেখি গানে কী কী আছে।

পুজো আসার সময়টায় মোটামুটি এই সময়টা থেকে আমাদের মনে মনে সাজো সাজো রব এবং একেবারে নীল আকাশ থেকে শুরু করে আমাদের বাড়ির জামা কাপড় সমস্তটাই ছাদ জুড়ে নীল সাদা হলুদ নানা রকমের ঘুড়ি রোড়াউড়ি দিয়েই বুঝতে পারা যায় মনে আনন্দের কোনো সীমা পরিসীমা নেই। আচ্ছা জানেন কি যে ঘুড়ির জন্ম বাংলায় নয় চীনে, তাও প্রায় 2800 বছর আগে যুদ্ধে সিগন্যাল পাঠানোর জন্য নাকি ঘুড়ি ব্যবহার হতো। ভাবুন ভাবুন, আমরা আনন্দের সিগন্যাল পাঠাই কোথায়, প্রেমের নানা রকম সিগন্যাল পাঠাই কোথায়, আর তারা নাকি যুদ্ধে সিগন্যাল পাঠাতো। আর আজ আমাদের ক্ষেত্রে সেটা তো প্রেমপত্র হয়ে আকাশে উঠছে। আচ্ছা ঘুড়ি ওড়ে কেন, শুধু হাওয়ায় ওড়ে না, এর পেছনে রয়েছে বিজ্ঞান। হাওয়া যখন ঘুড়ির নিচে ধাক্কা দেয় আর সুতো যখন তাকে টেনে রাখে তখনই তো ব্যালেন্স হয়। জীবনের মতোই, একদিকে স্বপ্নের হাওয়া অন্যদিকে বাস্তবের সুতো, সুতোটি ছেড়ে দিলে ঘুড়ি হারিয়ে যায়, আবার বেশি টানলে ছিঁড়ে যায়। পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বক্কা কোনটা কোনটা আপনার ফেভারিট, আর সমস্ত কিছুই আপনি জানাবেন ঘুড়িকে নিয়ে আপনার ইমোশন মোশন সমস্ত খবরাখবর আপনারা জানাচ্ছেন 9903 05 999 2 এই নাম্বারে। সৌভিক সরকার কসবা আলতু থেকে বেশ সুন্দর করে লিখেছে, পড়ে ফেলি, ঘুড়ি ওড়ানোর সঙ্গে বাঙালির শৈশবের এক নিবিড় নস্টালজিয়া জড়িয়ে রয়েছে। কারো পছন্দ চিল, কারো পেটকাটি, কারো প্রজাপতি, আবার কারো বক বক চাঁদিয়াল কিংবা লেজওয়ালা ঘুড়ি। আমার কাছে ঘুড়ি মানেই আকাশের নীল ক্যানভাসে, আকাশের নীল ক্যানভাসে নিজের ছোট্ট স্বপ্নটাকে উড়িয়ে দেওয়া। ছোটোবেলায় ঘুড়ির সুতোয় মাঞ্জা দেওয়ার সেই অভিজ্ঞতাও ছিল দারুণ রোমাঞ্চের। সুতোয় আঠা ও কাচের গুঁড়োর মিশ্রণ লাগিয়ে সাবধানে শুকিয়ে নেওয়া, তারপর ছাদে উঠে অপেক্ষা কখন বাতাসটা ঠিকমতো ধরবে। লাটাই হাতে ঘুড়ি যখন আকাশে উঠত আর দূরে কারো ঘুড়ির সঙ্গে প্যাঁচ লেগে যেত তখন উত্তেজনায় বুকের ধুকপুকানি বেড়ে যেত। আজ সেই ছাদ লাটাই আর মাঞ্জা দেওয়ার দিনগুলো অনেকটাই অনেকটাই অনেকটাই স্মৃতি। তবু আকাশের রঙিন ঘুড়ি দেখলেই মনে হয় শৈশবটা বুঝি এখনও নীল আকাশের কোথাও সুতোয় বাঁধা হয়ে উড়ছে যে। একেবারেই তাই সৌভিক, এই জন্যই তো আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তোমার ভাবনা চিন্তায় ঘুড়ির অনুভূতি কীরকম। ঘুড়ি ওড়ানোর আলাদা মজা, ঘুড়ি আমাদের আবেগ ভালোবাসা, ঘুড়ি ওড়ানোর আনন্দে খাওয়া দাওয়া ভুলে যাই, সারাদিন শুধু ঘুড়ি ওড়াই আর তার সাথে মাইক চালিয়ে গান শুনি, অন্যের ঘুড়ি কেটে দিই আর চিৎকার করে বলি ব কাটটা, তার সাথে পাশের ছাদে যখন মনের মানুষকে দেখতে পাই ঘুড়ি ওড়ানোর মজা আরও বেশি হয়ে যায়। আমার সব ধরনের ঘুড়ি প্রিয়। দীপঙ্কর মাল লিখেছে গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে। আচ্ছা তাহলে তাহলে তাহলে অনেকক্ষণ অনেক রকম রঙের গান শুনেছি, একটা লাল নীল ঘুড়ির গান না শুনলেই নয়।

গানটা কেমন ভাসিয়ে নিয়ে গেল না, ওই নীল আকাশের গায়ে, লাল নীল সবুজ হলুদ নানা রঙের ঘুড়ির গায়ে। সুপ্রভাত সংযুক্তা দি, শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা সত্তর থেকে কি লিখেছেন দেখি। বুড়ি মানেই তো ঘুড়ি মানেই তো আমাদের কাছে, বুড়ি লিখেছেন কেন, ঘুড়ি কখনো বুড়ি হতে পারে? যাই হোক, মিস্টেক, টাইপো এরার, তাই তো? যাই হোক, মনে কিছু করবেন না, ঘুড়ি মানেই তো আমাদের কাছে ছাদে উঠে বিকেলবেলা চিৎকার করে ভো কাট্টা বলা। তখন বিশ্বকর্মা পুজোর আগে থেকেই লাটাই সুতো মাঞ্জা কেনার ধুম পড়ে যেত। আমার তো এখনও মনে আছে বাবা কত রঙিন ঘুড়ি এনে দিত, অনেক নাম ছিল, চাঁদিয়াল, পেটকাটি। আমার কাছে ঘুড়ি মানে শুধু ওড়ানো নয়, ঘুড়ি মানে স্বাধীনতা, মুক্তি। মনে হয় যেন সব কষ্টগুলোকে ওই সুতোর সঙ্গে উড়িয়ে দিচ্ছে আকাশে। আমার স্বামী সঞ্জীবও ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসত। গত 25শে অগস্ট আমাদের ছেড়ে চলে যাওয়ার পর মনে হচ্ছে আমার জীবনে ঘুড়ির সুতোটা একটু আলগা হয়ে গেছে, কিন্তু আমার দুই ছেলের জন্য আমাকে সেই সুতোটা শক্ত করে ধরতেই হবে। আপনার শো শুনছি, খুব ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ। সত্যি সত্যি সুতোগুলো, একটা সুতো কেটে গেলে আরেকটা নতুন ঘুড়ি তো আমরা নিয়েই আসি, তাই না? তো এই দুই ছেলের মুখের দিকে তাকিয়ে অবশ্যই আপনাকে সেই সুতোটাকে আরও শক্ত করে জোড়া লাগিয়ে ধরে রাখতে হবে, টেনে রাখতে হবে। লাটাইটা তো আপনার হাতে, জীবনের লাটাই অবশ্যই আপনার হাতে। শুভ্রা খুব ভালো থাকবেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন এভাবে। আচ্ছা, পেটকাটি চাঁদিয়াল, মোমবাতি বক্কা, এই তো আমরা শুনি, কিন্তু ঘুড়ি আসলে কত শত রকমের হয়, তাই না? সবগুলোকে যদি মোটামুটি আমরা নানাভাবে ভাগ করি, তাহলে বাংলায় আমরা যেগুলোকে ওড়াই লড়াইয়ের ঘুড়ি, এগুলো বিশ্বকর্মা পুজোতেই বেশি দেখবো আমরা, তাই তো? আর পেটকাটি সব থেকে কমন লম্বাটে পেটকাটা ডিজাইন। চাঁদিয়াল হচ্ছে অর্ধেক চাঁদের মতো, খুব টানে সবাইকে। চৌখোপি চৌরঙ্গি চারকোনা ঘুড়ি, ব্যালেন্স ভালো। মুখ পোড়া মোমবাতি, হ্যাঁ, সামনের দিকে মুখটা বাঁকানো থাকে, বাতাসে একেবারে স্থির হয়ে থাকে। বল ঘুড়ি বা বগ্গা, ছোট্ট ছোট্ট গোল মতো বাচ্চাদের জন্য। আমরা যদি শেপ অনুযায়ী একটা ইন্টারন্যাশনাল ঘুড়ি, হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র আমাদের বাংলায় না, শুধু আমাদের দেশে নয়, ইন্টারন্যাশনালি ঘুড়ির নানা জায়গায় নানা নামে ডাকা হয় এবং বিভিন্ন ডিজাইন আছে তার। ডায়মন্ড আছে যেটা একেবারে হীরা আকৃতির, বক্স কাইট রয়েছে বাক্সের মতো, 3D, বিজ্ঞানীরা আবহাওয়া মাপতে নাকি ব্যবহার করেন, ডেল্টা ত্রিভুজাকার, এইটা প্রচণ্ড জনপ্রিয় বিদেশে। প্যারাফয়েল, কোনো কাঠি নেই, প্যারাশুটের মতন হাওয়ায় ফোলে। ড্রাগন বা সেক্টি সেন্টিপিড, যেটি নাকি লম্বা লেজওয়ালা চীনা ঘুড়ি, 100 ফুট পর্যন্ত লম্বা হয়। রয়েছে আরও আরও নানা ধরনের ঘুড়ি, সে খবর তো দেবই, কিন্তু আপনার কাছে জানতে চাইবো আপনার ফেভারিট ঘুড়ি কোনটা। আর ঘুড়িকে নিয়ে ছোটোবেলার কোনো গল্প যদি আপনি আমার সঙ্গে শেয়ার করতে চান, বড়োবেলার কোনো গল্পও যদি শেয়ার করতে চান, করে ফেলুন, সময় এখনও বেশ খানিকটা রয়েছে। 9903059 এই নাম্বারে। আর আমরা সত্যি যদি

দেখি যে পৃথিবীটা কেমন বন বন বন বন করে ঘুরছে, সেটা গানে গানে শুনি না, কিরকম হয়? নিশ্চয়ই বলবেন, শুনিয়েই ফেলো তাহলে, ভেবেই যখন ফেলেছো শুনতে আর বাধা কোথায়। চলো তাহলে শুনি।

0: লাগলে কি জ্বর হয় তো বেতনির ভর হয়
1: হ্যাঁ রে
0: কই না তো
1: কোনটা ঘর হয় হ্যাঁ রে
0: আরে শুধু
1: মরি মরি মরি মরি মরি মরি মরি এতদিনে কা হলো পাট্টা

0: বাজে গাটা পুড়তে পুড়তে পুড়তে পুড়তে পুড়তে পুড়তে
1: রাগলে কি জ্বর হয় রে
0: না তো
1: পেতনির ভর হয় রে
0: কই না তো পুনুনটা ঘর হয় রে
1: আরে
0: মরি মরি মরি মরি মরি মরি মরি এতদিনে গা হলো পাত্তা
2: ভূত পেতনি কতজনের কত কি ধাক্কা টাক্কা খেয়ে আমরা চলে এসেছি 100.1 FM গোল্ডের বোলের মেলোডিতে। শুভ সকাল, ভেরি নাইস টপিক। আমি রেড কালার ঘুড়ি লাইক করি আর টক্সিক লোকেদের ঘুড়ি ভো কাট্টা করতে ভালোবাসি। দারুণ লিখেছেন, সত্যি সত্যি দারুণ লিখেছেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। অতনু পাঠক কি লিখেছেন দেখি, কাশুন্দিয়া হাওড়া থেকে। শুভ সকাল, আজকের বিষয় সম্পর্কে বলি। বিশ্বকর্মা পুজো উপলক্ষে আগামীকাল সকাল থেকে নীল আকাশ ভরে যাবে আর রঙিন ঘুড়ির মেলায় আমার প্রিয় ঘুড়ির নাম অবশ্যই চৌরঙ্গি। আচ্ছা বেশ, বিশ্বকর্মা উপলক্ষে আগামীকাল নয়, মোটামুটি দিন কয়েক ধরেই আকাশ বাতাস মুখরিত একেবারে নানা রঙের ঘুড়িতে। আপনি লিখবেন নাকি, লিখবেন নাকি আপনার পছন্দের ঘুড়ির কথা? লিখে ফেলুন আর দেরি না করে, কারণ 9:30 হয়ে 30 সেকেন্ড, আর 30 মিনিটও নেই, পুরোপুরি গোটাগুটি 30 মিনিট নেই কিন্তু আপনার হাতে। তাই SMS করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, ঘুড়ি নিয়ে আপনার নানা এক্সপিরিয়েন্স, নানা অনুভূতি, নানা ভাবনা, কোনটা আপনার পছন্দ কোনটা পছন্দ নয়, ছোটোবেলা বড়োবেলা সবটা মিলিয়ে মিশিয়ে একটা ধাক্কা দিয়ে পাঠিয়ে দিন দেখি আমাকে 9903052992 এই নাম্বারে। আপনার অপেক্ষায় রয়েছি আমি আর যে সংযুক্তার সঙ্গে নিয়ে মনের মেলোডি। আর বলছিলাম না একটু আগে নানা ধরনের ঘুড়ির কথা, তো দেশ অনুযায়ী যদি আমরা একটু বিখ্যাত ঘুড়িদের কথা ভাবি পড়ি তাহলে সেখানে দেখব জাপানে রয়েছে রুকাকু 6 কোণা যুদ্ধের ঘুড়ি, মালয়েশিয়ান ওয়াও বুলান সেখানে রয়েছে চাঁদ আকৃতির অপূর্ব নকশার ঘুড়ি, আর থাইল্যান্ডে রয়েছে চুলা পকপাও, একটা ছেলে একটা মেয়ে ঘুড়ির লড়াই। ভাবুন ভাবুন, লড়াইটা শুধু রান্নাঘরে নয় তার থেকেও বেশি, একটা ছেলে মেয়ে দুজনে মিলে যদি ঘুড়ির লড়াই করে তাহলে তাদের জীবনটা অনেক স্মুথ হয় আশা করি। তো এই স্মুথ করার জন্য আপনি কি কি করেন, কি ধরনের লড়াই করেন, ঘুড়ি লাটাই হাতে নিয়ে নাকি ডান্ডা নিয়ে, কি কিভাবে করেন আমি জানি না, কিন্তু আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে কোন ধরনের ঘুড়ি আপনার পছন্দ বা ঘুড়িকে নিয়ে আপনার কোনো নস্টালজিয়া, কোনো রকম কোনো কিছু অনুভূতি আপনি আমার সঙ্গে শেয়ার করতেই পারেন। আর আমরা এই মুহূর্তে একটু শরতের আলোর বাঁশি শুনিয়ে আসি গানে গানে সুরে সুরে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ। মনের মেলোডি, মনের মেলোডি।
1: আজ থেকে প্রায় 40টা বছর পিছনে ফিরিয়ে দিলেন আপনি। তখন বিভিন্ন রঙের কাগজের ঘুড়ি ছিল, আমার বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে নদী, ওই নদীর ধারে চলে যেতাম, নদীর হাওয়ায় ঘুড়ি ওড়ানোর মজাই ছিল আলাদা। উত্তম কুমার দাস, দাঁড়হাট্টা, হরিপাল, হুগলি থেকে। আসলেই এই কারণেই তো আজ একটু উস্কে দিলাম আপনার ফেলে আসা দিনটাকে। ঘুড়ি আমাদের সত্যি সত্যি অনেকটা নস্টালজিক করে দেয়। এখন শহরের কংক্রিটের জঙ্গলে অনেক বাচ্চারা, অনেক বড়রা ঘুড়ি ওড়ান ঠিকই, কিন্তু আগের সেই মজা এখন আর সেভাবে আমরা পাই না অন্তত শহরে বসে। কারণ সুতোগুলো কোনো না কোনোভাবে কাউকে কাউকে কখনো হার্ট করে, কখনো আমার নিজেরই পায়ে জড়িয়ে গিয়েছিল একদিন।

0: কেটে গেল বেশ খানিকটা, এবং অনেকের গলায়, অনেকের গায়ে পাখিদের পালকের মধ্যে, ডানার মধ্যে লেগে সে ভারী বিপদ হচ্ছে জানেন তো। মানে এত তার, এত ইলেকট্রিক পোল, এত মোবাইল টাওয়ার, নানা রকম উঁচু উঁচু বিল্ডিং, সব কিছুর মধ্যে ঘুড়ির সুতোগুলো কেমন যেন একটা হাঁসফাঁস করে, এবং ঘুড়িও বোধহয় তারও বোধহয় মন খারাপ। তো মন খারাপের কথা যখন হলো, তখন একটা অন্যরকম গান অনেকক্ষণ ধরে উসকুস করছেন আপনিও সেই গানটা শোনার জন্য, আমি জানি, আমি জানি। ভাবছেন সংযুক্তা করছেটা কি, এখনো ওই গানটা শোনালো না, তাহলে শুনে ফেলি, আসুন।
1: পেটকাঠি চাঁদিয়াল, পেটকাঠি চাঁদিয়াল, মোমবাতি বক্কা, আকাশে ঘড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা। পেটকাঠি চাঁদিয়াল, মোমবাতি বক্কা, আকাশে ঘড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা। বয়স বারো কি তেরো, বয়স বারো কি তেরো, রিক্সা চালাচ্ছে, আকাশে ঘড়ির ঝাঁক, ছেলেটাকে ডাকছে। বয়স বারো কি তেরো, বড় জোর ছোট্ট, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ চাঁদিয়ালে বগ্গায়।

ওই ছোড়া, আরে ওই ছোড়া মলো যা, আত্মা তো তোর কি, সবার বাবুটি দেন রে গেমেকে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনদিন পারবে কি জানতে, কিশোর পারবে কি।

0: কাটি ছাঁদি আল মোমবাতি বক্কা আকাশে গুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা ইটকাটি ছাঁদি আল মোমবাতি বক্কা।
1: ওই যে একটু আগে একজন বলছিলেন না, একজন লিখেছিলেন, মুক্তি মানে ঘুড়ি মানে স্বাধীনতা, ঘুড়ি মানে মুক্তি। এই স্বাধীনতা আমরা সবার জন্যে চাই, আমরা সবাইকে ছোট থেকে বড় বুড়ো সবাই মিলে একটা স্বাধীন নীল আকাশ দেখতে চাই, যেখানে আমাদের ঘুড়িগুলো, মনের ঘুড়িগুলো নীল সাদা হলুদ সবুজ আরও নানা রঙে একেবারে ভেসে চলবে, ভেসে বেড়াবে। মনের এই আকাশে ঘুড়ির মেলা আজ, মন উড়েছে দিগন্তের পানে, ফেলে সকল কাজ দিগন্তে ভাসছে আবার মেঘের ভেলা আজি, মনের খেয়া বাইছে আজ অজানা এক মাঝি। পায়েল ব্যানার্জি লিখেছেন বেলঘড়িয়া থেকে। আর কে কি লিখেছেন দেখি, শিপ্রা কাঁড়ার মল্লিক পাড়া লেন বেতর হাওড়া থেকে লিখেছেন, ফার্স্টে জানাই আমার ভালোবাসা আর শুভেচ্ছা ম্যাডাম, আপনার কাছে লেখার সুযোগ হয় না খুব একটা, কারণ সানডে আমি চার্চে যাই, তাই আজ আপনাকে পেয়ে ভালো লাগছে, কিন্তু ম্যাডাম ঘুড়ি নিয়ে আমি কি লিখি বলুন তো, আমার ভাইরা যখন ঘুড়ি ওড়াতো আমি লাঠি ধরে থাকতাম, কয়েকবার জানেন তো ট্রাইও করেছিলাম ঘুড়ি ওড়াবার কিন্তু পারিনি। সেই সব আনন্দের দিনগুলো আজ কষ্ট দেয়, বাড়ির চারপাশে ছাদ থেকে নানা বাজনা বাজানো, তখন যখন সে ঘুড়ি কেটে দিত সারা দিন চলতো একটা হই হই আনন্দ। এই বিষয় বিশ্বকর্মা পুজোর দিন বা তার আগের দিন মনে করিয়ে দেয় সেই ফেলে আসা ছোট্টবেলার কথা, পাশে সোনালি মাখা উজ্জ্বল মধুর দিনগুলোকে। আজ আমার আনন্দ হয় যখন ছাদে পড়া কেটে যাওয়া ঘুড়ি, আচ্ছা ছাদে পড়ে থাকে কেটে যাওয়া ঘুড়ি বাচ্চাদের দিয়ে দিই, তারা খুব খুশি হয়। এই তো কালকেই একটা ঘুড়ি পেলাম ম্যাডাম, এখন বাচ্চারা ঘুড়ি সেইভাবে আর ওড়াতে পারে না, ছাদ মাঠ কোথায়, একেবারে ঠিক জায়গাটা ধরেছেন, ছাদ মাঠ কোথায় কোথায়। কিন্তু তাই বলে আমাদের তো থেমে থাকলে চলবে না, আমাদের বাচ্চাদের হাতে ঘুড়ি তুলে দেবো আমরাই, লাটাইটা থাক আমাদের হাতে, না হলে তো তারা বিপথে চলে যাবে, তাই না। শুভ সকাল মিষ্টি দিবিদি ভাই, আপনার উপস্থাপনার গুণে আমার মন মুগ্ধ হয়ে যাচ্ছে। টপিকে বলি, আমার তো পতাকা ঘুড়ি খুব খুব ভালো লাগে। বিশ্বকর্মা পুজোর একটা ঘটনা বলি, টুকাইদা বলে এক দাদা ভাই আমাকে ওনাদের বাড়িতে ডাকতেন আর আমরা খুব মজা করে ঘুড়ি ওড়াতাম। শেখ আজাদুল আকরা, কৃষ্ণনগর, শেখপাড়া, মহেশতলা।

দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা 140 থেকে। কতজনের মনে কত স্মৃতি উস্কে দিলাম, তাই না? এই জন্যেই তো আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে আসি, যাতে আপনারা কিছুক্ষণ হলেও আমাদের সঙ্গে খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব খুব সুন্দর করে লিখছেন, লিখতে থাকুন 9903055992 এই নাম্বারে। আর মনের মধ্যে যে নীল আকাশটা রয়েছে না, সেখানে কখনো আগল দেবেন না, সেটাকে একেবারে নিজের করে রাখুন।

একেবারে ছেলেবেলার কথা হচ্ছিল, কত মানুষ, শুধু মা নয়, বাবা নয়, আরও কত কত মানুষ আমাদের হাত ছেড়ে চলে যান, কোথায় চলে যান সে খবর আমরা জানি না, কিন্তু আমরা জানি যে তারা আমাদের সঙ্গে রয়েছেন, তারা শরীরে না থাকলেও। এই যে একটু আগে শিপ্রাদি মেসেজ করেছিলেন, তখন থেকেই আমি ভাবছিলাম যে কত এমন মানুষ আছেন যাদের এই আনন্দ উচ্ছ্বাস উল্লাসের মাঝখানেও ওই হারিয়ে যাওয়া মুখগুলো বারবার করে তাদের মনের মধ্যে উঁকি দিয়ে যায়, তাই না? গুড মর্নিং সংযুক্তাদি, ময়ূরপঙ্খী, চৌরঙ্গি, মুখপোড়া, সব রকমের ঘুড়ি আমি উড়িয়েছি, সুতোতে মাঞ্জা দিতাম, ছেড়ে গেলে আঠা দিয়ে জুড়ে নিতাম, তেমন পরিবেশ এখন হারিয়ে গেছে। প্রভাত বিনা খুব ভালো হয়েছে। ভুলু সাহা লিখেছেন মধ্যমগ্রাম থেকে, অনেক ধন্যবাদ ভুলুদা, এভাবে সঙ্গে থাকবেন। আর কে কি লিখেছেন একটু দেখি, কিশোর, হ্যাঁ ভাবছিলাম যে কিশোর কেন এখনো লিখছে না। গুড মর্নিং সুপ্রভাত, আমি কিশোর খাওড়া বালি থেকে, আমার ময়ূরপঙ্খী ঘড়িটা খুব ভালো লাগে। এই ঘড়ি লিখেছো কেন কিশোর, ঘুড়ির কথা লিখতে গেছিলে তাই না? যতবার ঘুড়ি কিনতাম ময়ূরপঙ্খী ঘুড়িই কিনতাম, আমার ঘুড়ির একটা বৈশিষ্ট্য থাকতো, ঘুড়ির পিছনে একটা বড় লেজ, ওই যে বড় লেজওয়ালা ঘুড়ির কথা আমি একটু আগে বলছিলামই তো, সবাই জানতো ময়ূরপঙ্খী ঘুড়ি, আর লেক মানে কিশোরের ঘুড়ি। বাহ, ঘুড়ি অনেক জায়গায় অনেক রকমভাবে ওড়ানো হয়। শহরের ঘুড়ি ওড়ে বিশ্বকর্মা পুজোতে, শহরতলি অঞ্চলে ঘুড়ি ওড়ে সরস্বতী পুজোতে, আর একটু গ্রামের দিকে ঘুড়ি ওড়ে পৌষ সংক্রান্তি, কার্তিক পুজো এইসব সময়। তবে এখন বিশ্বকর্মা পুজোতে সব জায়গাতেই কম বেশি উড়তে দেখা যায়। আমাদের বেলুড়, বালি, উত্তরপাড়া এইসব অঞ্চলে সরস্বতী পুজো আর বিশ্বকর্মা পুজোতে ওড়ে। খুব সুন্দর করে লিখেছে, নীল আকাশে সাদা মেঘের ভেলা, ঘুড়ির সাথে ঘুড়ির কাটাকুটি খেলা, হাতে নিয়ে মাঞ্জা সুতো আমার ঘুড়ি অন্য ঘুড়িকে দিচ্ছে গুতো, পেটকাটি চাঁদিয়াল, মোমবাতি বক্কা, অন্যের ঘুড়ি কেটে দিলে হৃদয় লাগে ছক্কা, নিজের ঘুড়ি কেটে গেলে হয়ে যায় সব ফক্কা। সুব্রত মাল লিখেছে গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে, বেশি সময় বাকি নেই। আচ্ছা, শুভ সকাল, জয় জোহার, জোহার লিখেছেন সংযুক্তা দিদিভাই, দিস ইজ উৎপল মুখার্জি ফ্রম পুনে, মনের মেলোডিতে কান পেতে মন কাড়া গান ও কথা শুনে মন ভালো করছি, বিষয়টি খুবই ইন্টারেস্টিং। ছোটবেলায় অনেক ঘুড়ি উড়িয়েছি, মাঞ্জা দেওয়া সুতো কিনে, অন্যের সাথে কাটাকাটি খেলা নিয়ে অনেক সময় কেটেছে, কর্মসূত্রে তখন গুজরাটের উত্তরায়ণ অনুষ্ঠানকে ও মজায় উপভোগ করার সুযোগ পেয়েছি, ওখানে খুব ঘটা করে হয় এই অনুষ্ঠান, আর সবাই মিলে ঘুড়ি ওড়ায়, তারপর অনেক খাওয়া দাওয়া থাকে। ভালো থেকো সংযুক্তা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ উৎপলদা। এভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আমাদের সাথে কানেক্ট করছেন এবং নিজেদের যে মনের কথা উজাড় করে লিখছেন আমাকে 9903059992 এই নাম্বারে। আচ্ছা, অনিরিনা ঘোষ লিখেছেন বেহালা থেকে, মনে পড়ে ছোটবেলায় দিদি আর আমি বিশ্বকর্মা পুজোর আগের দিন একটা ঘুড়ি কিনে দেওয়ার জন্য মায়ের কাছে খুব বায়না করতাম, একবার ছাড়া প্রত্যেকবারই বাগানের বড় আমটা দেখিয়ে মা বলতো ওখানে দেখবি অনেক ঘুড়ি আটকাবে, সারা সকাল দুপুর বসে শুধুই আশাহত হতাম, তবে আসমানে লাল নীল সবুজের মেলা দেখতে বড়ই ভালো লাগতো। যেবার বাবার কাছে একটা নতুন ঘুড়ি পেয়েছিলাম, দিদি আর আমি সারা দিন ধরে ওড়াতে চেষ্টা করেও আকাশে ওড়াতে পারিনি, সেদিন বুঝেছিলাম ঘুড়ি ওড়ানো বেশ শক্ত খেলা, তাই আকাশের বুকে লাল নীল সবুজের মেলা দেখাই ভালো একেবারেই। অনেকেই অনেক চেষ্টা করেন শুনেছি, ও সবসময় যে সাকসেসফুল হন তা নয়। আচ্ছা, সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, শুভ সকাল সংযুক্তাদি, শৈশবের সোনালী দিনগুলোর দিকে ফিরে তাকালে যে স্মৃতিগুলো মনের কোণে সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে ওঠে তার মধ্যে অবশ্যই অন্যতম ঘুড়ি ওড়ানোর আনন্দ। আমাদের পাশের বাড়ির সেই দাদার ঘুড়ি ওড়ানোর প্রস্তুতি আর সেই আনন্দের অংশীদার হওয়ার অনুভূতিগুলো আজও মনের গভীরে এক অমূল্য সম্পদ হয়ে রয়েছে। আমাদের স্মৃতির আকাশে সেই রঙিন ঘুড়িগুলো আজও অম্লান হয়ে উড়ছে, যা আজীবন আমাদের মুখে এক চিলতে হাসি ফুটিয়ে যাবে। খুব ভালো থাকবেন, আপনিও খুব ভালো থাকবেন। আচ্ছা, এই মুহূর্তে আমরা ঘুড়ির গান শুনবো, বেশি সময় তো বাকি নেই।

আকাশে ঘর বাঁধার স্বপ্ন তো অনেকেই দেখে, অনেকেই দেখছি আমরা, কিন্তু সেটা তো সবসময় সম্ভব হয় না। তাই এই গানগুলো ভাগ্যিস রয়েছে আমাদের সঙ্গে। ঘুড়ির কথা বলছিলাম, ঘুড়ির ম্যাজিক কি বলুন তো, একটা সুতোয় দুটো ছাদ বা দুটো রাস্তা, দুটো পাড়া, দুটো মন সব একসঙ্গে জুড়ে যায়। ছাদের এক কোণে লাটাই, আরেক কোণে মাঞ্জা শুকোচ্ছে, মা নিচ থেকে চিৎকার করছে পড়তে বস পড়তে বস, আর আমরা বলছি আরে একটা ঘুড়ি মা শেষ একটা। আমার খুব প্রিয় ছিল চাঁদিয়াল, গোল জেদি টাইপের, সহজে কাটে না। আচ্ছা আপনার পছন্দের ঘুড়ি, হ্যাঁ আপনি লিখেছেন সেটা, কিন্তু হাওড়া ঝগাছা থেকে, বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ লিখেছেন এই অনুষ্ঠানের মাধ্যমে। ছোটবেলাটা আবার ফিরিয়ে দিলে, ভীষণ ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছে। বিশ্বকর্মা পুজোর আগে থেকেই আকাশ নানা রকমের ঘুড়িতে ঢেকে থাকত, চাঁদিয়াল, পেটকাটা, বখরা, লাঠিয়াল, মুখপোড়া, শতরঞ্চি, চাপরাশ, বল ও চৌরঙ্গি ইত্যাদি ঘুড়ি ওড়াতে পারতাম না, কিন্তু সারাক্ষণ আকাশের দিকে চেয়ে থাকতাম এবং লাটাই ধরতাম। ঘুড়ির প্যাঁচ হলে হাওয়া কোন দিকে সেই দিকে তাকিয়ে থাকতাম, এবং কাটা ঘুড়ি ধরতে পেলে সে কি আনন্দ তা ভাষায় প্রকাশ করা যায় না। এখন আর সেই দিন নেই। তপন রায়চৌধুরী লিখেছেন, আচ্ছা, কত যে ঘুড়ি ওড়াতাম, পেটকাটি, পোমবাতি, চাঁদিয়াল, ঘড়িয়াল, আরও কত রকমের ঘুড়ি, সারাদিন বাড়ির ছাদে ঘুড়ি নিয়ে থাকতাম নাওয়া খাওয়া ভুলে, বাবা ও মায়ের কাছে প্রচুর বকুনি খেতাম। তপন কুমার রায়চৌধুরী, বাগুইয়াটি জোড়া মন্দির থেকে। মনের মেলোডি খুব ভালো লাগছে। আমাদের জামশেদপুর শহরে কিন্তু বিশাল উৎসবের মতো ওড়ানোর এক প্রতিযোগিতা মতো চলতে থাকে, সে কি আনন্দ, কাটা ঘুড়ি ঝোপ ঝাড় নিয়ে সব সকাল থেকে একেবারে দিনের শেষ পর্যন্ত ঘুড়ি ধরে ধরে জমা করতাম, এ এক আলাদাই অনুভূতি সে দিন ছিল। আহা, চিন্ময় মাহাতো লিখেছেন কদমা জামশেদপুর, মানে আমার বাড়ির খুব কাছ থেকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জগদ্ধাত্রী তলা হাওড়া থেকে লিখেছেন নিশাধর, আমাদের এখানে বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ে না ওড়ে রথযাত্রার দিন। আচ্ছা, রথযাত্রার দিন ঘুড়ি ওড়ানো নিয়ে আমি বেশি কিছু বলতে পারছি না, তবে বিশ্বকর্মা পুজোর দিন হাতে একটা প্লাস্টিকের প্যাকেট নিয়ে বেরিয়ে পড়তাম বাচ্চাবেলায়, যেখানে যেখানে দেখতাম পুজো হচ্ছে সেখানে দাঁড়িয়ে পড়তাম ঠাকুরের প্রসাদের জন্য। এই ছোটোবেলাগুলো না সত্যি সত্যি একটা অন্যরকম ভালো লাগা। বালিগঞ্জ থেকে চন্দ্রাবলী সেন লিখেছেন যে আর একদিন পেরিয়ে পয়লা আশ্বিন, ঘুড়ি বিষয় একদম অজ্ঞ, তবু আজ ঘুড়ি ওড়ানোর দিনটিতে পেটকাটি চাঁদিয়ালের সঙ্গে কবির সুমনের ছুটলো ছুটিতে গানটির কথা মনে পড়লো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এরকম কত গানের কথা তো মনে পড়ে। আচ্ছা আর বেশি সময় নেই তো, তাই আমি চটপট করে একটু প্রাপ্তি স্বীকার করে নিই যারা যারা মেসেজ করেছেন, নইলে তারা খুব দুঃখ পাবেন। অমিত বন্ধু ঘোষ লিখেছেন মানিকতলা থেকে, শুভ সকাল জানিয়েছেন, প্রতিটি ঘুড়িতে মেসেজ লিখে দিতেন তিনি, দেখবি আর জ্বলবি, দেখলে হবে, খরচা আছে, পুজোর আর 30 দিন বাকি ইত্যাদি প্রভৃতি। অনেক ধন্যবাদ। আচ্ছা আপনার বাড়ি কী কী সব এক একজন অদ্ভুত অদ্ভুত হোয়াটসঅ্যাপ করেন না, আমি কি ডাক্তার নাকি যে আপনি আমাকে আমার চেম্বার কোথায় জিজ্ঞেস করেছেন? হ্যাঁ মনের ডাক্তার হতে পারি, এই যে মনটা কিছুক্ষণের জন্য ভালো রাখি অন্যদিকে ফিরিয়ে দিই, সেইটা তো একটা অবশ্যই ডাক্তারই করি অবশ্যই। আমার কখনো ঘুড়ি ওড়ানো হয়নি পারিবারিক কারণে। ভালো থেকো। অমিতাভ হোর লিখেছেন কম্পিটিশন হয়, দারুণ অভিজ্ঞতা। আর কে কী লিখেছেন, আমার মেসেজটা কি পড়েছো? না পড়া হয়নি সত্যি সত্যি। বেশ বেশ বেশ, কে লিখেছেন, মানসী বৈদ্য, মানসী বৈদ্য লিখেছেন কোথা থেকে, কোন নগর থেকে, কিশোর বালি। আর রানীকুঠি থেকে রীনা হালদার লিখেছেন মেয়েরাও আজকাল ঘুড়ি ওড়াচ্ছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আরও একটা খুশির খবর হলো, আমার আর ছেলের একই দিনে জন্মদিন। ও বাবা, দারুণ ব্যাপার দারুণ ব্যাপার। কম্পিটিশনের কথা লিখেছেন আপনি, ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার কথা লিখেছেন। হ্যাঁ এখনও অনেক জায়গায় হয়, পুরনো কলকাতায় হয়, একেবারে মফস্বলে হয় আমি শুনেছি, কিন্তু আমার কখনো দেখা হয়নি। আর আর আর একেবারে আজকে আমার এখান থেকে ঘুড়ি গোটানোর সময় কিন্তু হয়ে এলো। লাটাইটা আপনাদের হাতেও নেই, আমার হাতেও নেই, লাটাইটা রয়েছে ওই সামনের লাল রঙের চোখ দেখাচ্ছে আমাকে ওই ঘড়িটার হাতে। তো লাটাই যার হাতে তার

সঙ্গেই আমাকে চলতে হবে। তাই সবাইকে বলবো টাটা বাই বাই, খুব ভালো থাকবেন, রোববারে আবার দেখা হবে আপনাদের সঙ্গে সুরমহলে, সঙ্গে থাকবেন। আজকে টাটা বলছে আর যে সংযুক্তা, খুব ভালো থাকবেন সবাই।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুব্রজ্যোতি ঘোষ। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের অর্থনীতির বৃদ্ধির পাশাপাশি আমাদের দেশের উপর বিশ্বের আস্থাও বৃদ্ধি পেয়েছে। তিনি আজ নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর জন্মদিন ও তার প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে। ভারত দেশের 140 কোটি জনসংখ্যার জন্য শক্তি নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। বাজারের সুবিধা অনুসারে বিভিন্ন দেশের কাছ থেকে জ্বালানি ক্রয়ের নীতি অব্যাহত থাকবে। পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করে ভারত জানিয়েছে, এই দুই দেশের মধ্যে কোনো স্বীকৃত সীমান্ত নেই। পুরুষদের টি-20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে ভারত আজ আফগানিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের অর্থনীতির বৃদ্ধির পাশাপাশি আমাদের দেশের উপর বিশ্বের আস্থাও বৃদ্ধি পেয়েছে। আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করে শ্রী মোদী বলেন, ভারতের প্রত্যেক নাগরিক বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে দায়িত্বের সঙ্গে কাজ করছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের সেমিকন্ডাক্টর ক্ষেত্র দ্রুত গতিতে বেড়ে চলেছে এবং উদ্ভাবন, বিনিয়োগ ও আর্থিক বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি করছে।
1: साथियों, भारत की इन उपलब्धियों के बीच सेमिकॉन इंडिया का ये आयोजन और भी महत्वपूर्ण हो गया है। अब भारत के प्लांट से निकलकर हमारी चिप्स देश और दुनिया के कस्टमर तक पहुंचना शुरू हुई है और अभी अभी मोहाली और सूरत में दो और प्लांट्स में कमर्शियल प्रोडक्शन शुरू हो रहा है। मैं उनको भी बधाई देता हूँ। फ्रेंड, किसी भी देश के लिए इतने कम समय में यहां तक पहुंचना आसान नहीं है।
0: তিন দিন ব্যাপী এই সম্মেলনে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ভ্যালু চেইনের সঙ্গে যুক্ত দেশীয় বিদেশি কোম্পানি, নীতি নির্ধারক, বিনিয়োগকারী, গবেষক, স্টার্ট আপ, ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা একমঞ্চে সমবেত হয়েছেন। এই শিল্পের অগ্রগতি, পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে 6টি দেশের প্রতিনিধিদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। 600 বেশি কোম্পানি এতে অংশগ্রহণ করছে এবং প্রায় 50,000 দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি 52টি দেশের প্রতিনিধি, 400 বেশি নির্বাহী কর্মকর্তা এবং 150 বেশি বক্তা এতে অংশ নিচ্ছেন। প্রদর্শনীতে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ড, সিঙ্গাপুর ও সুইডেনের প্রতিনিধিত্বকারী 6টি দেশের বিশেষ প্রদর্শনী কক্ষ রয়েছে। এছাড়াও 12টি রাজ্যের বুথ, 1টি স্টার্ট আপ প্যাভিলিয়ন, ইনোভেশন শোকেস, স্টুডেন্ট হ্যাকাথন এবং ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট প্যাভিলিয়নও রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দিল্লি সরকার আজ 4টি বড় কর্মসূচির আয়োজন করছে। এই কর্মসূচিগুলো মূলত জনসেবা, নিষ্ঠা এবং জনঅংশ

0: গ্রহণের উপর ভিত্তি করে সাজানো হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে দিল্লির সরকার মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করতে চলেছে। এই সময় পরিবহন, সড়ক, নিকাশি ব্যবস্থা, জলশোধন, শিক্ষা, বিদ্যুৎ, নাগরিক সুযোগ সুবিধা এবং শহরের সৌন্দর্য বর্ধন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন যে আজ আশীর্বাদ কা দিয়া কর্মসূচির আওতায় কর্তব্য পথে 1 লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানো হবে। প্রজ্বলিত প্রদীপ নাগরিকদের শুভেচ্ছা, আশীর্বাদ, অংশগ্রহণ এবং দেশের সেবায় তাদের অঙ্গীকারের প্রতীক হয়ে উঠবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীতে তার জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাশী বিশ্বনাথ ধামে বিশেষ প্রার্থনা ও রুদ্রাভিষেক অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি বারাণসী থেকে ভাদনগর পর্যন্ত সেবাযাত্রায় অংশগ্রহণকারী 500 জন তরুণ বাইক চালকদের সংবর্ধনা জানানো হবে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু গত 25 বছর ধরে প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে শ্রী মোদীর দৃষ্টান্তমূলক জনসেবা এবং জাতি গঠনে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী সুশাসনের একাধিক নজির স্থাপন করেছেন। তিনি জোর দিয়ে বলেন যে তার নেতৃত্বে দেশ প্রযুক্তি ও সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে যথাযথ ভারসাম্য বজায় রেখে আধুনিক অগ্রগতির পথে এগিয়ে চলেছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন, যাতে তিনি জাতির প্রতি তার নিরলস সেবা অব্যাহত রাখতে পারেন। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হচ্ছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কীভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। একটি প্রতিবেদন,
1: কৃষকদের নির্দিষ্ট ও নিয়মিত আয় সহায়তা দিতে 2019 সালে চালু হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। এই প্রকল্পে যোগ্য কৃষকদের বছরে 6,000 টাকা করে 3টি কিস্তিতে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এর ফলে মধ্যস্থতাকারীর ভূমিকা ছাড়াই কৃষকদের কাছে পৌঁছে যায় আর্থিক সহায়তা। 2026 সালের জুলাই পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের আওতায় কৃষকদের কাছে 4 লক্ষ কোটি টাকারও বেশি পৌঁছেছে। প্রকল্পের আওতায় মহিলা কৃষকরাও উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছেন। মোট উপভোক্তার প্রায় 4 জনের মধ্যে একজন মহিলা কৃষক। সেরকমই একজন পুরুলিয়ার মহিলা কৃষক লক্ষ্মী কর্মকার জানালেন এই প্রকল্পের সুবিধা।
2: প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনা আমাদের ঘরে ঘরে কিন্তু সবাই পাচ্ছে, প্রত্যেক বাড়িতে হয়তো পরিবারে একজন। বাৎসরিক 6,000 টাকা 3 কিস্তিতে সেটা দেওয়া হয়। এটাতে কৃষকরা সুবিধাভোগী হচ্ছে। প্রধানমন্ত্রীকে এটার জন্য অসংখ্য ধন্যবাদ।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশের 140 কোটি জনসংখ্যার জন্য শক্তি নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর ভারত। এই লক্ষ্যে বাজারের সুবিধা অনুসারে ভারত বিভিন্ন দেশের কাছ থেকে জ্বালানি ক্রয়ের নীতি অব্যাহত রাখবে। মার্কিন কংগ্রেসে রাশিয়া ও ইরানের কাছ থেকে জ্বালানি সংগ্রহকারী দেশগুলির বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিল অনুমোদিত হওয়া প্রসঙ্গে বিদেশ মন্ত্রক এই অভিমত প্রকাশ করেছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে এই বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। মন্ত্রক বলেছে বিগত কয়েক মাসে মার্কিন মধ্যস্থতাকারীদের সঙ্গে এই ইস্যুতে উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। ভারত পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে। ভারত জানিয়েছে জোর করে দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড নিয়ে কোনো ধরনের সমঝোতা বা কোনো আইনি অধিকার পাকিস্তানের নেই। গতকাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা জানিয়ে বলেন যে এ ব্যাপারে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন যে নতুন দিল্লি পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে কারণ এর কোনো আইনি ভিত্তি নেই। সন্ত্রাসবাদীদের জন্য অনুকূল পরিবেশের ব্যবস্থা করায় ভারত রাষ্ট্রসংঘে পাকিস্তানের কঠোর সমালোচনা করেছে। আফগানিস্তানের পরিস্থিতি বিষয়ে রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ভারতের এক প্রতিনিধি পি হরিশ মার্কিন যুক্তরাষ্ট্রের 2001 সালের 11ই সেপ্টেম্বর সন্ত্রাসবাদী হামলার জন্য দায়ী আল কায়দা সন্ত্রাসবাদীদের জন্য পাকিস্তানে নিরাপদ ব্যবস্থা করা হয়েছিল বলে অভিযোগ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ওই হামলায় বলি সব মানুষের কথা স্মরণ করতে আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে আহ্বান জানান। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম।

0: আমরা মান্নাদের কণ্ঠে শুনছিলাম গান, আর অবশ্যই শরৎ তো ক্যালেন্ডারের পাতা মেনে এসেইছে, তাই আমাদের তোমায় গান শোনাবো এই অনুষ্ঠানেও এই ধরনের গানের অনুরোধ আজকাল একটু বেশি আসছে, তাই না কোয়েল?
1: একদমই তাই। তোমায় গান শোনাবো শুরু হয়ে গেল আমাদের আজকে এই শরৎ ফুলের, এই শরৎ ফুল বলছি, শরতের কাশফুলের গন্ধে এবং দৃশ্যে। যাই হোক, আমরা কে কে রয়েছি বলে দিই। সঙ্গে রয়েছি কোয়েল,
0: সঙ্গে সরিতা, আর আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের, আপনারা আপনাদের অনুরোধ নিয়ে।
1: একদমই তাই। মান্নাদের গানে গানে শুরু হলো এই অনুষ্ঠান, এরপরে আরো অনেক গানে যাব।
0: হ্যাঁ, সৌমিতা মাইতি ফুলেশ্বর হাওড়া থেকে এই গানটির জন্য অনুরোধ করেছিলেন। এছাড়াও সুভাষগ্রাম আশ্রমপাড়া থেকে সুপ্রিয়া পাড়ুই, তিনি মান্নাদের কণ্ঠে যে কোনো গান শুনতে চেয়েছিলেন, তো দুজনের জন্যই রইল এই গান।
1: একদমই। আর এরপরে আমরা তাহলে চলে যাব অন্য আরেকটি গানে। কার গানে যাব? সবিতা চৌধুরী
0: কথাই।
1: একদমই, সবিতা চৌধুরী। সবিতা চৌধুরীর গান শুনতে চেয়েছেন অদিতি মিত্র বজবজ থেকে। শুনে নেব সবিতা চৌধুরীর কণ্ঠে গান।

0: না, কদিন ধরে যা বৃষ্টি তাতে শরৎকাল বলে খুব একটা মালুম পাওয়া যাচ্ছিল না, তবে আজকে মোটামুটি একটু ঝলমলে রোদ্দুর দেখে এলাম, তাই না?
1: একদমই তাই,
0: বাকি দিনটা এরকম ঝলমলে কাটলেই ভালো। যাই হোক, আমরা সবিতা চৌধুরীর কণ্ঠে গান শুনলাম। এবারে আমাদের অনুরোধ এসেছে অখিল বন্ধু ঘোষের গান শোনার জন্য। সিঙ্গুর হুগলি থেকে সুমন দাসের অনুরোধে আমরা এবারে চলে যাই অখিল বন্ধু ঘোষের গানে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।

0: আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম এই গান। আর এই গানের জন্য যিনি অনুরোধ করেছেন তার নামটা অবশ্যই বলে দেবার পালা। কে অনুরোধ করেছেন সেটা বলছি, তার আগে আমাদের একটি জরুরি ঘোষণা রয়েছে।
1: হ্যাঁ, একটি ঘোষণার পরে আমরা ফিরে এসে বলছি আমাদের এই গানের জন্য অনুরোধ কে করেছিল। ও আচ্ছা,
0: বলেই দি,
1: নামটা খুঁজে পাওয়া গেছে
0: যখন। হ্যাঁ, আসলে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সুব্রত রঞ্জন দাস, সুনিতা দাস, সুনেত্রা দাস, অভিভাবক দাস, গারুলিয়া, বাবুঘাট, উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে হেমন্ত মুখোপাধ্যায় কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছিলেন। এইবারে একটি জরুরি ঘোষণা, ঘোষণার ওপারে ফিরে আসছি, আবার তোমায় গান শোনাবো। নি
1: 138তম ডাক আদালত ও পেনশন আদালত, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 712-তে বেলা 12:30টায় গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে

0: পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 712, এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in, ADP অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিটের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS এর সাথে টেলিফোন নম্বরে যোগাযোগ করা যাবে। নম্বরগুলি হল 0332212050 অথবা 0332212062 অথবা 0332212050 এ যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেল ডাক আদালত পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো, 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো, 100.1 FM

0: আমরা শুনছিলাম প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান হারানো প্রেম ছবি থেকে গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং রবীন ব্যানার্জির সুরে শুনতে চেয়েছিলেন কে বলে দিই, সুকান্ত রিজু রিভু স্বাতী ভট্টাচার্য, গোবরা গোরস্থান রোড, কলকাতা 46 থেকে।
1: এবারে আমরা চলে যাব শ্যামল মিত্রের গানে। সলিল চৌধুরীর কথায় শুনে সুরে শ্যামল মিত্রের কণ্ঠে এই গান শোনার জন্য অনুরোধ করেছেন সুনীত ও সোনালী সেনগুপ্ত, 60 নম্বর হিন্দুস্তান পার্ক, কলকাতা 29 থেকে।

0: এই গানটা শুনলে কিরম মন ভালো হয়ে যায়, এবং একটা পুজো পুজো ভাব চারিদিকে যেন মনে হয়।
1: এমনি পুজো পুজো ভাব চারদিকে চলছেই, সেটা ঠিক কথাই। সুনীল চৌধুরীর কথায় সুরে এই গান আরেকটু ঢাকের বাদ দিয়ে তুলে দিল আর কি, বল তুলে দিল যাকে বলা যায়। তো পরের গানে চলে যাই।
0: একদম
1: পরের গান আমরা শুনবো বিটু সমাজপতির কণ্ঠে। বিটু সমাজপতির কণ্ঠে গান শুনতে চেয়েছেন রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া 5 থেকে। কিন্তু উনি বলেছেন যে গানটি অনুরোধ করেছেন সেই গানটি যদি সংগ্রহে না থাকে তাহলে বিটু সমাজপতির যে কোনো গান আমরা শুনতে পারি। তো
0: সেই গানটি আপাতত আমাদের সংগ্রহে না থাকার জন্য আমরা তাহলে বিটু সমাজপতির সঙ্গে অরুন্ধতী হোম চৌধুরী একসঙ্গে আমরা এই গানটি পেয়েছিলাম দাদার কীর্তি ছবিতে।
1: একদম
0: সেই ছবি থেকে শুনি এই গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: মোহিনী চৌধুরীর কথায় কমল দাশগুপ্ত সুরে সত্য চৌধুরীর কণ্ঠে এই গান শুনছিলাম। এই গানের জন্য অনুরোধ করেছিলেন বাদল ও গোপা ভট্টাচার্য, বেহালা, কলকাতা 34 থেকে।
1: হ্যাঁ, এরপরে আমরা কোন গানে যাব? আমরা হেমন্ত মুখোপাধ্যায়, না হেমন্ত সন্ধ্যা মুখোপাধ্যায়,
0: মুখোপাধ্যায়ের গানে যাই।
1: হ্যাঁ,
0: সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের অনুরোধ ছিল আমাদের কাছে। কে অনুরোধ করেছেন এই গানের জন্য?
1: সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের জন্য, আচ্ছা সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানটা আমরা শুনে আসি, শুনে এসে বলছি কে অনুরোধ করেছেন এই গানের জন্য।
0: বেশ, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে রইল এই গান।

0: সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা এই গান শুনছিলাম, প্রণব রায়ের কথায় রবীন চট্টোপাধ্যায়ের সুরে, এবং অনুরোধ করেছিলেন মলয় দাস, বিদিশা, অন্বেষা দাস, বিলারা হুগলি থেকে।
1: একেবারেই তাই, আমরা শেষের দিকে চলে এসেছি অনেকটা অনুষ্ঠানের। এবারে যে গান শুনব সেই গানের হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই গান শোনার জন্য অনুরোধ রয়েছে। পানিহাটি থেকে প্রীতিনন্দন, তার অনুরোধে এই গান শুনব আমরা। তিনটি রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ করেছেন ছায়াছবি থেকেই, আমরা এই গানটি বেছে নিয়েছি, তিনটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ভালোবাসা ভালোবাসা ছবি থেকে এই গানটি বেছে নিয়েছি আমরা আপনার জন্য। রইল এই গান।

0: সময় হাতে যা রয়েছে তাতে বোধহয় আর একটি গান শুনতে পারবো আমরা, তাই না?
1: হ্যাঁ, আর একটি গান আমরা শুনতে পারবো।
0: তোমায় গান শোনাবো, একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। সরিতার কোয়েল ছিলাম এতক্ষণ, আমরা আবারও থাকবো। 2:30 থেকে সুরেলা সফর নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই থাকবো, তবে এই মুহূর্তে চলে যাব আজকের তোমায় গান শোনাবোর শেষ গানে।
1: একদম শেষ গান আমরা শুনবো কিশোর কুমার আশা ভোঁসলের কণ্ঠে,
0: আনন্দ আশ্রম ছবি থেকে শুনবো এই গান, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং শ্যামল মিত্রের সুরে। আর এই গানের জন্য অনুরোধ করেছেন যারা, তাদের কথা তো অবশ্যই বলতে হবে।
1: হ্যাঁ, একদমই তাদের কথা বলতে হবে, আমরা বলে দিই।
0: খুঁজে বোধহয় পাওয়া যাচ্ছে না,
1: এত এত অজস্র নামের মধ্যে সত্যি কথাই তাদের নামটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, অবশেষে খুঁজে পাওয়া গেছে। শুনতে চেয়েছেন হীরামণি বর্মা, পরশমণি বর্মা, পুষ্পেন্দ্রমণি বর্মা, তাই তো?
0: হ্যাঁ, তারা কোথা থেকে শুনতে চেয়েছেন উল্লেখ করেছেন কি?
1: জায়গাটা উল্লেখ করেননি, দেখো তো উল্লেখ করেছেন জায়গাটা।
0: ছত্তিশগড় থেকে শুনতে চেয়েছেন তারা এই গান। এই গান শুনতে শুনতেই আজকের এই তোমায় গান শোনাবো শেষ করব। রেখে গেলাম কিশোর কুমার এবং আশা ভোঁসলের কণ্ঠে এই গান।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর। গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার।

0: তিনি আজকের দুনিয়াতে গুড ফর নাথিং তো নয়, বরং আমরা বলতে পারি গুড ফর এভরিথিং। তার সম্পর্কে এই কথাই বলতে পারি, তিনি নিজের সম্পর্কে বলেন, আই ওয়াজ অ্যান অ্যাক্টর বাই অ্যাক্সিডেন্ট, প্রডিউসার বাই কম্পালশন অ্যান্ড ডিরেক্টর বাই চয়েস। সেই মানুষটিকে নিয়ে আজকের আমাদের ম্যাটিনি মেগাস্টার।
1: একদমই, কিন্তু এই যে মানুষটি তুমি বললে যে চয়েসে অ্যাক্টর বা ডিরেক্টর বা প্রডিউসার,
0: অ্যাক্সিডেন্টালি
1: অ্যাক্টর, হ্যাঁ হ্যাঁ, তবে এই অ্যাক্সিডেন্টালি অ্যাক্টর কথাটার যথেষ্ট গুরুত্ব আছে, কারণ প্রথম জীবনটা তার ওই চিত্রশিল্প করে, মানে ছবি ছবি টবি এঁকে, এবং তার সাথে সাথে ব্যাংকে কাজ করে চাকরি করে চলে যাচ্ছিল।
0: সত্যি কথা বলতে তিনি তো ফিল্মি দুনিয়ায় আসবেন কখনো বা অভিনয় করবেন এটা বোধহয় ভাবেননি,
1: না,
0: কারণ ছবি আঁকাতে ভীষণ রকম একটা ইন্টারেস্ট ছিল ছোটবেলা থেকে। যে স্কুল অফ আর্ট মানে মুম্বাইয়ের, সেখান থেকে রীতিমতো পেন্টিং নিয়ে পড়াশোনা করেছিলেন, পাশ করেছেন সেখান থেকে। তারপরে তার ওই একই সময়, যে সময় তিনি ছবিতে আসেন তার একটু এদিক ওদিক হবে, সেই সময় রীতিমতো তার এক্সিবিশন চলছে বিভিন্ন গ্যালারিতে।
1: একদম
0: হ্যাঁ, এবং ছবি দেখার একটা ইয়ে ছিল, মানে নেশা ছিল বলা ভালো। ওই সময়টা, যে সময়টায় ওনাকে আমরা পেয়েছি, কাকে পেয়েছি সেটা অবশ্যই বলার অপেক্ষা বোধ হয় রাখে না,
1: গানটা শুনেই সবাই বুঝে গেছে।
0: মাদার ছবির গানটা শুনছিলাম, এই গানটা যার লিপে ছিল অবশ্যই সেই অমল পালেকার, তিনি আজকের ম্যাটিনি মেগাস্টার।
1: অমল পালেকারকে নিয়েই আজকে আমরা এই পুরো অনুষ্ঠানটা কথা বলবো, তার ছবির গানে, তার কথায়, এইভাবেই থাকবে গোটা অনুষ্ঠানটা। তবে অমল পালেকার, এই যে তুমি বলছিলে যে ছবির যখন এক্সিবিশন চলছে বা তার তার ব্যাংকের চাকরিটা তো বললামই, তার সঙ্গে পাশাপাশি সেটাও চলছে, সব মিলিয়ে জীবনটা একটা অন্য খাতে চলছিল, হঠাৎ করেই দুটি মানুষ তার জীবন পাল্টে দেয়। একজন সত্যদেব দুবে এবং অন্যজন বাদল সরকার। বাদল সরকারের কথায় আমরা পরে আসব, কিন্তু সত্যদেব দুবে তিনি ছিলেন যাকে গুরু মেনে নিয়েছিলেন অমল পালেকার।
0: একদম, এবং তিনি হাতে ধরে তাকে থিয়েটারটা শিখিয়েছিলেন একেবারেই।
1: ঠিক তাই।
0: তো তারপরে সেই থিয়েটারকে কিভাবে আসা, সেখান থেকে কিভাবে ছবিতে আসা, থিয়েটারের কথাটা একটু আমরা বলেই দিই বরং।
1: একদম একদম,
0: তুমি যেটা বলছিলে বলো, যে বাদল সরকারের কথা এবং সত্যদেব
1: বাদল সরকার, বাদল সরকারের অনুপ্রেরণাটা অনেক পরে তার জীবনে, সত্যদেব দুবে একেবারে শুরুতে।
0: হ্যাঁ, অ্যাকচুয়ালি উনি যেটা নিজে বলছেন যে আমাকে সত্যদেব দুবে একদিন বললেন যে তুমি অভিনয় করবে, বলার পরে আবার উনি বললেন যে এমনটা ভাবার কোনো কারণ নেই যে তুমি খুব ভালো অভিনয় করো বলে তোমাকে আমি অভিনয় করতে বলছি, আসলে আমি দেখতে পাচ্ছি যে তোমার হাতে যথেষ্ট সময় আছে,
1: ঠিক,
0: সেই কারণেই আমি তোমাকে বলছি তুমি কি অভিনয় করবে। তো সত্যদেব দুবের নাটক তিনি তার আগে দেখেছেন, তো এইরকম একজন মানুষ তাকে যখন অ্যাপ্রোচ করছেন এরকম, আর এমন ভাবে অ্যাপ্রোচটা করেছেন উনি না বলতে পারেননি, সেই থেকে শুরু।
1: এবং সেই থেকে শুরু, শুরুর পরে সত্যদেব দুবের মধ্যে যা যা কিছু গুণাবলী ছিল, যা যা কিছু তিনি দেখেছেন, প্রত্যেকটা জিনিস নিজের মধ্যে অ্যাডাপ্ট করে নেওয়ার চেষ্টা করেছেন প্রত্যেক মুহূর্তে। এবং মুম্বাইয়ে একটা সময় ছিল যখন গতানুগতিক ধারা বা গতানুগতিকতার বাইরে ধারার যাবতীয় নাটকে অমল পালেকারকে দেখা যেত না, এমনটা হতো না, বহু বহু নাটক।

0: আধে আধুরে, হ্যাঁ, গিরিশ কর্ণাডের হায়াবাদন, তারপরে বল্লভপুর চিদানন্দ কথা
1: পরবর্তীকালে আমরা আসব, ওই যে হায়াবাদন,
0: হ্যাঁ হ্যাঁ,
1: এইটার জন্য কিন্তু এই নাটকে অভিনয়ের জন্য পরবর্তী সময়ে একটা মানে অসুবিধায় পড়েছিলেন, তখন একজন মানে উচ্চ পলিটিক্যাল লেভেলের মানে প্রধানমন্ত্রী তখন তিনি, তার কাছে একটা সুপারিশ করা হয়েছিল এবং তিনি তখন মানে যিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি তখন জানতে চেয়েছিলেন এই ভদ্রলোক কি সেই হায়াবাদনের অভিনেতা ভদ্রলোক। আমি দেখেছিলাম ওটা, ভীষণ ভালো লেগেছিল,
0: একদম একদম,
1: এই আর কি রেফারেন্স এইভাবেই আসে। তো এই যে সত্যদেব দুবের কাছে নাটক মানে থিয়েটারে হাতে খড়ি, তার হাত ধরে কিন্তু ছবিতেও আসে, মানে রূপলী পর্দায় আসেও তারই হাত ধরে মারাঠি ফিল্ম সান্তদা কোর্ট চালু হয়, এই ছবিতে ডেবিউ করেছিলেন সত্যদেব দুবে এবং গোবিন্দ নিহালদি। আমি ভাবো কাদের হাত ধরে তিনি আসছেন
0: এবং বাদল সরকারের কথাটা কেন বলছিলাম আরো, কারণ বাদল সরকারের অনুপ্রেরণাতে কিন্তু তার নাটকের পরিচালনাটাতে প্রথম আসা, যেটা আমরা বললাম বল্লভপুর চিদন্ত কথা, সেটা কিন্তু প্রথম মানে অমল পালেকরের হাত ধরে এটির পরিচালনা হয় 1969। এছাড়া পাগলা ঘোড়া 1970, জুলুস 1975, এগুলো অসাধারণ সব।
1: পরবর্তী সময় বাদল সরকার যখন অসুস্থ, সেই সময় বাদল সরকারের ট্রিটমেন্টের জন্য অর্থ সংগ্রহের জন্য তিনি একটা ফেস্টিভ্যাল করেছিলেন,
0: একদম
1: এই জায়গাগুলো আছে, সেসব কথায় আসবো পরে। আর ডেবিউ ফিল্মের কথা বললাম, সেটা মারাঠি ফিল্মে, কিন্তু হিন্দি ফিল্মে কিভাবে ডেবিউ হলো সে কথায় আসবো। তবে তার আগে একটু রজনীগন্ধার সুরভি ছড়াক গানে গানে,
0: বেশ।

0: আমল পালেকারের রূপলী পর্দার উপস্থিতিটাও যেন ঠিক এরকম রজনীগন্ধা ফুলের মতোই। মানে তুমি ভাবো, খুব একটা মানে একেবারে সাদা শীতে সাদা একটা ফুল, কিন্তু সেই ফুলটা এইমাত্র আমরা আলোচনা করছিলাম যে রজনীগন্ধার একটা স্টিক যদি ঘরের একটা কোণাতে রাখা থাকে, সারা ঘরটা সুরভিত হয়ে ওঠে, অদ্ভুত মিষ্টি একটা গন্ধে।
1: এবং খুব খুব আমরা হিন্দিতে যেটাকে বলা হয় ঘরেলু, মানে ঘরোয়া আর কি। হ্যাঁ, এবং আমরা অমল পালেকারকেও যদি দেখি তাহলে তার ইমেজটাও কিন্তু ওই দ্য বয় নেক্সট ডোর আর কি,
0: একদম তাই,
1: সবাই আমরা সেটাই জানি। কিন্তু দ্য বয় নেক্সট ডোরের যে একটা বিশাল ইমেজ তিনি তৈরি করে বলিউডে এলেন,
0: অভিনয় করছেন নাটকে, সেই সময় মুম্বাইতে ফিল্ম সোসাইটি মুভমেন্ট হচ্ছিল এবং ফিল্ম ফোরামের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, এবং সেখানে বাসু চ্যাটার্জিও, মানে সেখানে মূলত ইউরোপিয়ান ফিল্ম এবং জার্মান ফিল্ম এ সমস্ত দেখানো হতো, জাপানিজ ফিল্ম, তো সেইগুলো দেখতে যেতেন। সেই সূত্রে বাসু চ্যাটার্জি তাকে চিনতেন, তার সঙ্গে আলাপ, তিনি নিজে ওই ফিল্ম সোসাইটি মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রচুর এরকম বিদেশি সিনেমা দেখতেন সেই সময়। তো উনি যখন পিয়াকাঘাট তৈরি করছেন, তখন অমল পালেকারকে অ্যাপ্রোচ করেছিলেন অনিল ধাওয়ান, পরে যে রোলটি করেছিলেন পিয়াকাঘাটে, ওই রোলটি করার জন্য, মানে মুখ্য ভূমিকায়। তো অমল পালেকার রাজি হয়েছেন, কিন্তু তারপরে তাকে বললেন বাসুদা যে তুমি তাহলে, ওটা রাজশ্রী প্রোডাকশনের ছবি, তুমি গিয়ে একবার তারা চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এসো, কালকে একবার চলে যাও। তো এই মানুষটা তো চিরকাল নিজের শর্তে বেঁচেছেন, তিনি তার হঠাৎ মনে হলো যে আচ্ছা আমি হঠাৎ ওনার কাছে যাব কেন, কারণ আপনি তো আমাকে চুজ করছেন, তো সুতরাং আপনি তাকে চেনেন, আপনি আমাকেও চেনেন, তাহলে আমার সঙ্গে তার ইন্ট্রোডাকশনটা তো আপনি করিয়ে দেবেন, আমি একা একা চলে যাব কেন। এতে একটু বাসু চট্টোপাধ্যায় ক্ষুণ্ণ হলেন, তিনি ভাবলেন যে এখনো কেরিয়ার, অভিনয়ের কেরিয়ার শুরুই করেনি, তাতেই এতটা এরকম, আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে, তবে যাবে, নিজে যাবে না, তা যাবে না তো যাবে না। হ্যাঁ, কোথাও একটা চাপা অভিমান, নিজেদের মধ্যে একটু মন কষাকষি, তার থেকে আর ওই চরিত্রে তিনি অভিনয়টা করলেন না, শেষ পর্যন্ত অনিল ধাওয়ান করলেন পিয়াকাঘাট। কিন্তু ওই যে, মানে দেখো, একটা জিনিস একবার যখন পছন্দ হয়, সেটা যখন চোখে লাগে, সেটা যখন ভালো আমরা বুঝতে পারি, তখন সেটা কিরকমটা অপরিহার্য হয়ে ওঠে আর জীবনে মাঝে মাঝে, সেই ব্যাপারটাই ঘটলো। পরবর্তীতে আবার তিনি যখন রজনীগন্ধা করছেন, আবার সেই অমল পালেকারকে অ্যাপ্রোচ করলেন এবং তিনি অ্যাকসেপ্ট করলেন, তিনি অভিনয় করলেন, আমরা পেলাম হিন্দি ছবিতে তাকে পেলাম, যদিও তার আগে হিন্দি ছবিতে তিনি অলরেডি অভিনয় করেছেন, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ, তার আগেও হিন্দি ছবিতে তিনি অভিনয় করেছেন, হিন্দি হ্যাঁ, আর রজনীগন্ধারটা একটু পরের দিককার তার ছবি।
0: না, আমি ভুল বলছি, উনি দুটি মারাঠি ছবিতে অভিনয় করেছেন, মারাঠি ছবিতে, হিন্দি ছবি বোধ হয় রজনীগন্ধা প্রথম,
1: হিন্দি ছবি রজনীগন্ধা প্রথম,
0: হ্যাঁ হ্যাঁ, হিন্দি ছবি রজনীগন্ধা প্রথম,
1: একদমই।
0: এবং সেখানে তার সঙ্গে দুজন মানুষ যারা মুখ্য ভূমিকায় ছিলেন, দীনেশ ঠাকুর এবং বিদ্যা সিনহা। দীনেশ ঠাকুরের সঙ্গে তার পরিচয় ছিল, কারণ দীনেশ ঠাকুর দিল্লিতে থিয়েটার করতেন, এবং অমল পালেকার বলছেন যে অদ্ভুত ব্যাপার হচ্ছে, দীনেশের সঙ্গে আমার একটা অদ্ভুত কিরকম একটা কোইন্সিডেন্স, যে যে চরিত্রগুলো আমি মুম্বাইতে থিয়েটারে করেছি, সেই একই চরিত্র দিল্লি থিয়েটারে কিন্তু দীনেশ অভিনয় করেছে,
1: একদম।
0: তো সুতরাং আমাদের দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছিল, এবং বিদ্যা সিনহা একেবারেই নবাগত ছিলেন। তো এই রজনীগন্ধা ছবিতে অরুণ বোধ হয় চরিত্রটার নাম ছিল, খুব সম্ভবত, যাই হোক, সেই তুমি যেটা বললে আর কি, বয় টু দ্য নেক্সট ডোর, মানে একেবারে সেই পরিপাটি করে চুল আঁচড়ানো, একটা হালকা গোঁফ আর খুব লাজুক লাজুক একটা ভাব, এরম একটা স্ক্রিন প্রেজেন্স নিয়ে তিনি এলেন, তাই তো?
1: একদমই। আর রজনীগন্ধা ছবিতে অমল পালেকারের চরিত্রটির নাম ছিল সঞ্জয়, এবং হ্যাঁ, এবং বিদ্যা সিনহা দীপা কাপুরের চরিত্র অভিনয় করেছিলেন, এবং তুমি যেটা বলছো সেটাই একদম, একটা খুব
0: সরু চরিত্র আমরা পেয়েছিলাম ছোটি সি বাতে,
1: ছোটি সি বাতে, হ্যাঁ একেবারেই একেবারেই। তো ওই দ্য বয় নেক্সট ডোর ইমেজটা কিন্তু এই সবকটা ছবিতেই আমরা পাচ্ছি, ছোটি সি বাতও তাই, রজনীগন্ধাও তাই, বা তুমি যদি গোলমাল বলো, গোলমালেও তাই, মোটামুটি
0: মোটামুটি তিনি যে যে চরিত্র অভিনয় করেছেন, সব চরিত্রগুলি আমাদের মনে হয়েছে যে এ আমাদের খুব চেনা লোক।
1: হ্যাঁ, ইভেন চিত্র।

0: আমরা চিচ্ছোরের কথাও যদি ভাবি,
1: খুব খুব একটা চেনা লোক বলে মনে হয়েছে। ইভেন ধরো আমরা যদি ভূমিকার কথাতেও যাই, মানে সেক্ষেত্রেও কিন্তু একটা অন্যরকম চরিত্র বটে, কিন্তু ওই মানে একটা সাধারণ আমার পাশের বাড়ির লোকটা এরকম হতে পারে, একটা এরকম লোক, মানে তার যে একটা অন্যরকম অরা সেটা কিন্তু কোনোদিনই ছিল, তৈরি হয়নি, কিন্তু হতে দেননি বলা ভালো।
0: একদমই একদমই। ভূমিকাটা আমার একটা 1977-এর ছবি ভূমিকা। ভূমিকার সময় আমার একটা অন্যরকম ব্যাপার হলো,
1: ভূমিকার কথাটা আমরা পরে আসবো, আমরা বরং এবারে একটু ছোটি সি বাতের কথায় আসি।
0: বেশ বেশ,
1: ছোটি সি বাতের একটা গান শুনি, গান শুনে বরং আমরা ছোটি সি বাতের কথায় আসি।

0: আমরা ছোটি সি বাত থেকে এই গান শুনছিলাম, এইটা ছিল ড্রিম সিকোয়েন্সের গান, তো সেই কারণে ওই ছবিতে দেখতে দেখতে ধর্মেন্দ্র আর হেমা মালিনীকে দেখতে দেখতে প্রথমে হেমা মালিনী হয়ে গেলেন বিদ্যা সিনহা এবং তারপরে তিনি ধর্মেন্দ্রর ভূমিকায় অবতীর্ণ হলেন নিজে,
1: একদম
0: এইভাবেই আমরা দেখেছি। তো সেই কারণে এখানে বেশ সুন্দর জানেমান জানেমান তিনি গান গেয়ে গিয়ে বিদ্যা সিনহার পেছন পেছন ঘুরে বেরিয়েছেন, কারণ এটা ড্রিম সিকোয়েন্সের গান। এমনিতে সারা ছবিটা জুড়ে যদি দেখি, বিশেষ করে প্রথম দিকটায় একেবারেই মানে একটা ইনোসেন্ট ফেস, এবং সে সত্যি সত্যি মানে বিদ্যা সিনহার পিছন পিছন যাচ্ছে, যখন বিদ্যা সিনহা যেই পিছন ফিরে তাকাচ্ছে ও কিন্তু আবার পিছন ঘুরে চলে আসছে, ভেবে দেখো মানে সাহস নেই এতটুকু তাকে ফেস করার, তাকে বলার ভালো লাগছে কিন্তু তার সঙ্গে যে এগিয়ে গিয়ে কথা বলা, বা অফিসেও নানা রকম এরকম যেটা হয় একটু শাই যারা হয় তাদের যে সমস্যাটা থাকে একেবারেই সেই সমস্যাগুলো সম্মুখীন হচ্ছেন, এবং এখানে সমস্যা সমাধানের জন্য তিনি যাচ্ছেন যার কাছে, সেই মানুষটি অশোক কুমার,
1: হ্যাঁ
0: হ্যাঁ তার কাছে গিয়ে তিনি স্মার্ট হচ্ছেন, তিনি বিভিন্ন টেকনিক বাতলে দিচ্ছেন এবং সেই টেকনিকগুলো ফলো করে এই ছেলেটি যে প্রচন্ড লাজুক একেবারে
1: গোবেচারা
0: গোবেচারা, সে একটু একটু অন্তত ঠিকঠাক মানে নিজের কথাটুকু বলার মতো
1: প্রেজেন্টেবল হয়ে উঠছে আর কি,
0: বা কোনো ইন্টারভিউতে গেলে যে ভীষণ একটা ঘাবড়ে যাওয়া সেই জায়গাগুলো কি করে কাটিয়ে উঠবে
1: ঠিক
0: সেইটা নিয়েই পুরো ছবিটা, ভারী সুন্দর কোথাও না। আসল কথা কি, এই যে 70-এর এই ছবিগুলো এগুলো না মানে ঠিক তুমি একেবারে মানে মেইনস্ট্রিম ছবির মধ্যে তুমি তাকে ফেলতে পারবে না, আবার একেবারে তোমার প্যারালাল মুভি তকমাও তুমি দিতে পারবে না,
1: একদমই একদমই
0: একটা অন্য ঘরানার ছবি,
1: অন্য ঘরানার ছবি। এবং এগুলো 70-80-এর দশকে আমরা খুব কমই পেয়েছি, 70-এর দশকটা জুড়েই আমরা প্রধানত এই ছবিগুলো পেয়েছি, এবং ফ্যামিলি ড্রামাটা তো 70-এর দশকের একটা বৈশিষ্ট্য ছিলই, সেটারই একটা অংশ হিসেবে বলা যায় আমরা এগুলোকে পেয়েছিলাম সেই সময়। তবে রজনীগন্ধা বা ছোটি সি বাত এই দুটোতে দুটো ছবি দিয়ে কিন্তু একটা জুটিও সুন্দর তৈরি হয়ে গেছিল, সেটা অমল পালেকার বিদ্যা সিনহা, যে জুটিটার কথা আমরা এখনো মনে করি আর কি,
0: একদম।
1: কিন্তু এই যে মানে বাসু চ্যাটার্জির দ্য নেক্সট ডোর বয় হয়ে উনি 70-এর দশকের তিনটে পরপর ছবি
0: সিলভার
1: জুবিলি হিট সেই ছবিগুলো ছিল, এই যে ছবিগুলো পরপর চলছিল মানুষের মনের মধ্যে তার একটা ইমেজ তৈরি হয়ে গেল যে অমল পালেকার মানেই এই রকম চরিত্র। হ্যাঁ, তো এই চরিত্রগুলো আমরা চিচ্চোরের কথা বোধহয় পরে
0: আসবো, চিচ্চোরের কথা তো আমাদের
1: আসতেই হবে, কিন্তু সেখান থেকে যখন নিজেকে ভেঙে চুড়ে তিনি অন্যদিকে যেতে চাইলেন তখন কিন্তু বলিউড ইন্ডাস্ট্রির অনেকেই ভুরু কুচকে বলেছিলেন যে এটা কি সম্ভব।
0: সত্যি কথা বলতে তিনি নিজে সবসময় বলেন যে অনেক সময় হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এটা দেখি মানে এক ধরনের চরিত্র সেটা খুব সফল হয়েছে, তারপর পরপর পরপর তার কাছে সেই ধরনের চরিত্রের অফারই আসে এবং সেই ধরনের চরিত্রে লোকে তাকে দেখতেও পছন্দ করে।
1: হ্যাঁ,
0: কিন্তু অমল পালেকার প্রথম থেকে তার মনে হয়েছে যে আমি একটা চরিত্রে অভিনয় করেছি, পরের ছবিটাতে সেই একই রকম চরিত্রে অভিনয় করব কেন,
1: মানে এই তকমাটা তিনি কোনোদিনও নিজের পিঠে নিয়ে নিতে চাননি।
0: হ্যাঁ, এবং কোথাও দুটো চরিত্র আলাদা হবে, মানে যে চরিত্রে হয়তো চরিত্রগতভাবে কোনো মিল যদি থেকেও থাকে, কোথাও আবার দুটো চরিত্রের মধ্যে তো আলাদা অমিলও আছে, সেই অমিলটাকে খুঁজে বের করে দুটো চরিত্রকে আলাদা করে দেওয়া, এটা ছিল তার অভিনয়ের বৈশিষ্ট্য,
1: একদমই।
0: যার ফলে তিনি তো অন্যরকম অভিনয় করতে চাইবেনই, সেক্ষেত্রে ভূমিকা ছবিতে যে ভূমিকায় আমরা তাকে পেলাম সেটা একেবারেই নেগেটিভ,
1: একদমই নেগেটিভ। এবং তার আগে 74 এবং 76-এর দুটো ছবি, 76-এ ছোটি সি বাত রজনীগন্ধা, 74-এ বোধহয় চিচ্চোর সম্ভবত, এবারে তারপরেই 77-এ গিয়ে ভূমিকা, এবং ভূমিকাতে যেটা তুমি একটু আগে বলছি

0: is against hosts Afghanistan at the Arun Jaitley Stadium in Delhi this evening. The match will begin at 7:30 p.m. Indian Standard Time. India has already secured the series with convincing wins in the first two matches, while Afghanistan has only managed brief moments of resistance. Abhishek Sharma set the pace in the opening win, and Sanju Samson's 22-ball 57 wrapped up the second. And with that, we end this news bulletin.
1: গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
2: একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।
1: সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার।

ভূমিকা ফিল্মের গান দিয়েই আমরা ফিরে এলাম। আর এখানে যেটা বলছিলাম এর আগেও, স্মিতা পাতিল এবং তার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন, মানে কে না ছিলেন এই ছবিতে? আমরা নাসিরুদ্দিন শাহকে পেয়েছি, অমরেশ পুরীকে পেয়েছি, হ্যাঁ, এবং আমরা অবশ্যই অমল পালেকারকে পাচ্ছি, এবং পাচ্ছি একটা খল চরিত্র।

0: আছে যেটা, মানে সে যে খুব সরল সিধে নয়, যে যেভাবে আমরা তাকে এর আগে দেখেছি ততটা সরল সিধে যে নয় সেটা কিন্তু আমরা তাকে দেখে বুঝতে পারছি।
1: হ্যাঁ
0: হ্যাঁ, অথচ সে খুব স্বাভাবিক। হ্যাঁ, তাতেও সে যে খুব সরল সিধে নয়, একটা চালাকি আছে ভেতরে সেটা বোঝা যাচ্ছে,
1: এবং কিছু একটা উদ্দেশ্য আছে,
0: উদ্দেশ্য আছে
1: এবং উদ্দেশ্য প্রণোদিত আর কি সবকিছুই।
0: এবং পরবর্তী সময়ে যখন স্মিতাকে, উষা মিশে স্মিতা চরিত্রের নাম ছিল, তাকে ছবির জগতে নামিয়ে সেখান থেকে অর্থ রোজগারের, মানে স্মিতা যে টাকাটা রোজগার করবে সেই টাকাটা নিজের আর কি
1: হস্তগত করে
0: নেওয়া করার যে সেই, মানে সেই লোভটা, সেটা না কোথাও, মানে এই যে লোভে একটা চকচকে চোখ, খুব অদ্ভুত লেগেছে আমার দেখে যে কিভাবে চোখের মাধ্যমে একটা মানুষ অভিনয় করতে পারে। ওই লোভটা না, তুমি চোখের মধ্যে ওই লোভে চকচকে চোখটা তুমি দেখতে পাবে
1: একদমই।
0: হ্যাঁ, আবার তিনি যখন জানতে পারছেন যে তার স্ত্রী আলাদা ব্যাংক অ্যাকাউন্ট করেছে বা অন্য কারোর সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হচ্ছে, সেটার জন্য সেই যে স্বামী স্ত্রীর মধ্যে যখন একটা ঝগড়া হচ্ছে, সেখানে তার চোখের দৃষ্টি কোথাও না, মানে এই অমন পালেকারকে দেখতে আমরা একেবারেই
1: অভ্যস্ত নই, যে কারণেই সেই সময় আমরা বলছিলাম যে বলিউড ইন্ডাস্ট্রি নড়ে উঠেছিল যে এটা কি করে হয়, কি করে সম্ভব এটা করা। কিন্তু অমল পালেকার একটা জায়গায় বলছেন একটা ছোট সাক্ষাৎকারে যে আমার ভূমিকার কথা উল্লেখ করতে গিয়েই বলছেন যে আমার ভূমিকাতে সবাই আমার চরিত্রটা দেখলে ভাবছে যে আমি আমার স্ত্রীকে ভালোবাসি না, আমি আমার স্ত্রীকে ভালোবাসি না, পছন্দ করি না, সে আমার শুধু, সে আমার কাছে শুধুমাত্র একটা রোজগারের যন্ত্র, একটা অর্থ রোজগারের যন্ত্র আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছে যে কিন্তু আমি আগে যে ছবিগুলো করেছি, যে ছবিগুলোতে আমি নেক্সট ডোর বয় চরিত্র মানে হিসেবে সবাই আমায় দেখেছে, সেখানেও কিন্তু আমি কখনো আমার নায়িকাদের দিকে তাকিয়ে গদগদ ভঙ্গিতে বলিনি যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ওই ওই যে তুমি চোখটার কথা বললে, চোখটা তো অভিনয়ের একটা প্রধান অঙ্গ, সেই চোখটা দিয়ে বুঝিয়ে দিয়েছেন ওই ছবিগুলোতে যে তিনি তার নায়িকাদের ভালোবাসেন আর এখানে ভালোবাসেন না। তো এই পার্থক্যটা বোঝানোর জন্য ডায়লগের দরকার হয় না,
0: একদমই তাই। এবং এই ভূমিকার কথা যখন এলো, তখন আরেকটা ছবির কথাতেও আমরা আসি, অনেক পরবর্তীকালে সেই ছবিতে তিনি অভিনয় করেছেন খামোশ, বিধু বিনোদ চোপড়ার প্রথম ছবি যেটা,
1: একেবারে।
0: হ্যাঁ, এবং সেখানে তিনি যে, সেখানেও কিন্তু একেবারে নেগেটিভ, মানে খুনি,
1: খুনি চরিত্র। এবং সেখানে বিধু বিনোদ চোপড়াকে তিনিই বলেছিলেন যে এটা একটা পরামর্শ হিসেবে যে ভিলেন এমন হবে ছবিতে যে কিনা বাঘের মতো গর্জন করে তেড়ে আসবে না।
0: হ্যাঁ, মানে উনি বলছেন যে এই যে মানে ভ্রু নাচিয়ে গোফে তা দিয়ে নাটকীয় সংবাদ সংলাপ বলে 20-25 জনকে মারপিট করে মেরে তবে একটা মানে ওরকম ভিলেন হতে হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়, এটা বরং একটা নিঃশব্দে একটা গা ছমছমে ভাব হবে।
1: মানে ওই যে তিনি বলছেন বাঘ নয় বিড়ালের মতো, বিড়াল যেভাবে ইঁদুর শিকার করে,
0: একদম একদম
1: ঠিক। তো তার কাছে মানে অভিনয়ের সংজ্ঞাটা এরকম, তো সেই কারণেই হয়তো আমরা তাকে না প্যারালাল ছবি না মেন স্ট্রিম ছবি কোনো ছবিরই
0: ওই মানে তকমায়
1: আটকে রাখতে পারি।
0: হ্যাঁ একদম, তিনি একটা আলাদা ঘরানা তৈরি করেছেন, মানে যেরকম ওই বাসু চ্যাটার্জি, ঋষিকেশ মুখার্জি এরাও যেমন একটা, মানে তিনি বারবার বলছেন যে ঋষিদা স্টারদের নিয়ে ছবি তৈরি করেছেন কিন্তু কখনো মশালা ফিল্ম বানাননি।
1: না একদম একদম ঠিক।
0: তো সেই রকমই আর কি, তারও একটা আলাদা ঘরানা তৈরি হয়েছিল। তো আমরা যে ছবির কথা মানে পরপর দুটো ছবি বলেছি, রজনীগন্ধা ছোট সি বাত এবং তারপরের যে সিলভার জুবিলি ছবি, সেই ছবিটাকে বাদ দিয়ে আমরা ভূমিকায় চলে গিয়েছিলাম, তো সেই ছবিটাতে তো আসতেই হবে। সেই ছবিটার গান দিয়ে আমরা আসি সেই ছবিটার কথা।
1: একদমই একদমই।

0: চিত্রর একেবারেই মিউজিক্যাল একটা ফিল্ম, এবং এখানে অমল পালেকারের কণ্ঠ হিসেবে আমরা যেশুদাসকে তার আগেও পেয়েছি অবশ্য, জানেমান জানেমান শুনেছি আমরা, এবং কোথাও অমল পালেকার নিজেই বলছেন যে যেশুদাসের কণ্ঠ আমাকে অনেকটা এগিয়ে দিয়েছে। আবার দেখো একে অপরের প্রতি কতটা শ্রদ্ধা। আবার যেশুদাস বলছেন যে তুমি তো আমার চেহারা, আমার কণ্ঠকে তুমি কণ্ঠে ধারণ করেছো।
1: একদম একদম একদমই তাই। আবারও ভাস চ্যাটার্জির কথাতেই আমরা ফিরে এলাম, রবীন্দ্র জৈনের মিউজিক, তুমি বললে মিউজিক্যাল ছবি তাই নামটা মনে পড়লো, এবং চিত্তচাকর সুবোধ ঘোষের গল্প, সেই গল্প অনুযায়ী এই ছবি। আমরা এই ছবির অনেকগুলো সিকুয়েল দেখেছি, মানে বাংলাতেও দেখেছি, হিন্দিতেও দেখেছি,
0: মানে একই গল্প নিয়ে তৈরি,
1: গল্প নিয়ে তৈরি ছবি দেখেছি।
0: কিন্তু এই সত্যি এই ছবিটার কোনো বিকল্প হয় না, মানে সেখানে অমল পালেকারের, শুধু অমল পালেকার বলবো না কেন, বলবো কেন, তার সঙ্গে জরিনা ওয়াহাব,
1: জরিনা ওয়াহাব ছিলেন নায়িকা।
0: হ্যাঁ, ভারী সুন্দর মিষ্টি একটা, মানে

0: ওই যে মানে আমরা না কোথাও এই ছবিগুলো দেখলে চরিত্রগুলোর সঙ্গে কোথাও সেই ফিল্মের যে লার্জার দ্যান লাইফ সেই জিনিসটা বাদ দিয়ে খুব রিলেট করতে পারি।
1: একদমই, তুমি দেখো চিচ্চোর কেন অমল পালেকারের ছবি মেইনস্ট্রিম ছবি থেকে আলাদা হয়ে যায়, পরবর্তীকালে বহু বছর পর কিন্তু ম্যায় প্রেম কি দিওয়ানি হু হয়েছে, একই প্লটে সেম প্লট, ঋতিক রোশন, করিনা কাপুর, অভিষেক বচ্চন অভিনয় করেছেন, বাংলায় হয়েছে সেদিন চৈত্র মাস আমরা দেখেছি। তো এই তিনটে চারটে ছবির মধ্যে চিত্রটা কোথাও গিয়ে একটা আলাদা,
0: একদম আলাদা, একটা অন্য ফ্লেভার,
1: একদমই।
0: হ্যাঁ, ওই যে বলছি ঘরানাটা আলাদা হলেই তোমার ফ্লেভারটা আলাদা হবে, ব্যাপারটা বোধহয় সেই রকমই। তো আমরা চিত্রর থেকে আরো একটা গান শুনি,
1: ভারী সুন্দর গান। চিত্রর
0: সবকটা গানই তো শুনতে ইচ্ছে করছে, কিন্তু সবকটা গান তো শুনতে পারবো না, তাই দুটো গান রাখলাম
1: একদম।

0: আমরা গান শুনছিলাম, যে গান সেই গানের মধ্যে কোথাও একটা হারিয়ে যাচ্ছিলাম
1: একদমই।
0: তো আমাদের তো ফিরতে হবে আবার কথায়, অনেক ছবির কথা বলা বাকি আমাদের। তো বাসু চ্যাটার্জির কথা বলছিলাম, বাসু চ্যাটার্জির সঙ্গে প্রচুর কাজ করেছেন অমল পালেকার। তো তার একটা ইন্টারভিউ দেখছিলাম, তাকে প্রশ্ন করা হয়েছে যে আচ্ছা এখনকার যে ছবিগুলো তৈরি হচ্ছে, মানে যে ধরনের ছবিতে আপনি সেভেন্টিজে অভিনয় করেছেন বাসু চ্যাটার্জি ঋষিকেশ মুখার্জির সঙ্গে, সেই ধরনের ছবি এখন কেন তৈরি হচ্ছে না আপনার কি মনে হয়, কেমন মানে বা যে ছবি তৈরি হচ্ছে এইসব নিয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছে। তো উনি তখন বলছেন যে আচ্ছা সময়টা তো অনেক পাল্টেছে, সেই সেভেন্টিজের যে সময়টা আর এখনকার যে সময়টা আকাশ পাতাল তফাত, প্রযুক্তিগতভাবে বা সমস্ত রকমভাবে অনেক রকম আমরা এগিয়ে গেছি, মানে এগিয়েছি পিছিয়েছি সেটা আলাদা কথা, কিন্তু পরিবর্তনটা হয়েছে তো,
1: একেবারে
0: তার সঙ্গে তো মানানসই হতে হবে বলে উনি একটা উদাহরণ দিচ্ছেন যে বাতো বাতো মেয়ে ছবির কথা উনি বলছেন, সেখানে তৃণামুনিম এবং অমল পালেকারকে নায়ক নায়িকা হিসেবে আমরা পেয়েছি এবং দুজনে একই ট্রেনে সফর করছেন, রোজই আর কি অফিস টাইমে একই ট্রেনে দুজনে যাতায়াত করেন। দূর থেকে দেখে খুব ভালো লাগে তৃণামুনিমকে, কিন্তু উনি সেটা সরাসরি বলেন না, উনি উনি যেটা করছেন অমল পালেকার যেটা করছে সেটা হচ্ছে একটা কাগজ কলম বার করে বসে বসে ওই ট্রেনের মধ্যে যেতে যেতে তার স্কেচ তৈরি করছে। তো যদিও পরবর্তী ক্ষেত্রে আঙ্কেল ডেভিড আঙ্কেল টম তিনি তার মধ্যস্থতায় এই শেষ পর্যন্ত গিয়ে পৌঁছয় আর কি, এবং দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, এই গল্পটা তারপরে এগোয়। যাই হোক সেটা আলাদা কথা, কিন্তু যে প্রসঙ্গে বলছিলাম কথাটা, তো অমল পালেকার তখন বলছে আচ্ছা আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরুন বাতো বাতো মেয়ে ছবিতে এরকম একটা সিন ছিল যে এরকম তাকে দেখছে, দেখে তাকে তার স্কেচ করছে, আপনি ভাবুন এখনকার যারা ট্রেনে সফর করে তারা তো দাঁড়ানোরই জায়গা পায় না, সেখানে বসে স্কেচ করা তো দূরের কথা, স্বাভাবিকভাবে ওরকম ছবি তৈরি হবে না এখন।
1: একদমই তাই, মানে এই সময় উপযোগী হয়ে ওঠা, সময়ের সঙ্গে কনটেক্সট অনুযায়ী আমি একটা সিনকে বা একটা ছবিকে তুলে ধরব, সেটাই একটা বলবার চেষ্টা করছেন তিনি আর কি। এই এই প্রসঙ্গে আরও দুটো চারটে কথা মনে হলো হঠাৎ করে, যেমন মেরি বিবি কি শাদি বলে একটা সিনেমা হয়েছিল 1979-এর একটা ছবি আর কি, তো সেই সেই ছবিতে ভগবন্ত কুমার ভারতেন্দু নামে যে চরিত্রটা সেখানে তিনি অভিনয় করছেন অমল পালেকার, সেখানেও কিন্তু ওই একজন স্বামীর চরিত্র, যে স্বামী তার স্ত্রীর জন্য অন্য একজন স্বামী খুঁজছেন আর কি, ঠিক আছে। তো সেখানেও তিনি বলছেন যে এই চরিত্রটা করার সময়ই মনে হয়েছিল আমার যে চরিত্রের মধ্যে বৈচিত্র্য যদি না আসে তাহলে আমার চরিত্র করে লাভ কি, এবং তারপরেই কিন্তু ভূমিকা করার সিদ্ধান্ত নেন এই এই ছবিগুলোর পরপরই যে ভূমিকাটা করব, কারণ একদম অন্যরকম একটা চরিত্র।
0: চিরকাল এইটা নিজেকে বারবার ভেঙেছেন এবং গড়েছেন। আমরা বাতো বাতোমের কথা যখন এলাম সেখান থেকে একটা মিষ্টি গান শুনে নিই।
2: सुनिए
3: कहिए कहिए
2: सुनिए सुनिए
3: कहिए कहिए ना।

0: অসাধারণ একটা গান শুনছিলাম ঘরোন্দা ফিল্ম থেকে, এবং গানটা শুনতে শুনতে না কোয়েল চোখের সামনে পুরো দৃশ্যপটটা ভেসে উঠছিল
1: একদম,
0: যে ওই যে এখানে দেখো অমল পালেকারকে প্রথম দিকে একরকম ভাবে যখন জারিনা ওহাবের সঙ্গে তার প্রেমের সম্পর্কটা
1: হচ্ছে, হ্যাঁ
0: সেটা একরকম, সেখানে আমরা দো দিবানে শাহেদ মেয়ে খুব সুন্দর রোমান্টিক গান পেয়েছি, আবার পরবর্তীতে যখন তার মানে প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে সেই সময়টা, এবং তার কারণ সে নিজে এস্টাবলিশমেন্ট কোর্ট মানে হতে পারছে না, এস্টাবলিশ হতে পারছে না,
1: সুদীপ ছিল চরিত্রটার নাম, হ্যাঁ মনে পড়লো,
0: এবং সেই জায়গা থেকে তার যে ফ্রাস্ট্রেশন, হ্যাঁ যে একটা

0: ঘর বুক করার জন্য, একটা ফ্ল্যাট বুক করার জন্য কত চেষ্টা, এবং সেখানে পরবর্তী সময়ে যখন সেটা হচ্ছে না, ঘরটাই নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, যাকে নিয়ে ঘর গড়ে তুলবে তার বিয়ে হয়ে যাচ্ছে, তখন সেই ফ্রাস্ট্রেশনে কোথাও সেই আগে ছিল দো দিবানে শাহের মেয়ে, সেখান থেকে হয়ে গেল
1: একাকেলা,
0: এবং তার চোখে মুখে সেই ফ্রাস্ট্রেশনের মানে ছাপ
1: একদমই। এবং এই চরিত্রটা আবার, এই সুদীপের চরিত্রটা আবার আরো একটা অন্য রকমের চরিত্র, তুমি দেখো এটাও কিন্তু অন্য শেড, এটাও কিন্তু 77-এরই ছবি, মানে ভূমিকা যেমন 77-এর ছবি, এটাও একেবারে কাছাকাছি সময়েরই ছবি, কিন্তু এই দুটো চরিত্রের মধ্যে কত আকাশ পাতাল পার্থক্য। তো এইভাবে মানে এই পুরো জীবনটাকে একটা অদ্ভুত গতিতে, মানে জীবন বলতে আমি অভিনয় জীবনটা বলছি আর কি, সেই জীবনটাকে একটা অদ্ভুত গতিতে এগিয়ে নিয়ে গেছেন এই মানুষটি, এবং বরাবর অভিনয়কে সমৃদ্ধ করেছেন এরকম বৈচিত্র্য দিয়ে আর কি।
0: আমার একটা জিনিস খুব মনে হয় জানো, আসলে তো তিনি শিল্পী, সেটা অভিনয়ের ক্ষেত্রেই বলি বা পেন্টার হিসেবেও যদি ধরি আমরা তাকে, আর পেন্টিংটা যেহেতু তিনি খুব ভালোবাসেন, করেন, এবং পেন্টিংটাই তার মানে সেটা নিয়েই পড়াশোনা, তো সেদিক থেকে বলতে গেলে আমার না মনে হয় সেই জীবনটা তার কাছে কোথাও একটা ক্যানভাসের মতো, বিরাট বড় একটা ক্যানভাস, বিভিন্ন রং দিয়ে তিনি ছবি এঁকে চলেছেন, সেটা পর্দায় হোক বা ওই মানে
1: বাস্তব জীবনে
0: নাটকের ক্ষেত্রে হোক, যেভাবেই হোক না কেন। আমরা এর পরে যে ছবিটার প্রসঙ্গে যাব সেটা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি একটা ছবি, তো আপনি পাড়ায়ের কথা বলছি,
1: আপনি পাড়ায়ে সাবানা আজমি,
0: নিষ্কৃতি অবলম্বনে যে ছবিটা তৈরি হয়েছিল, শরৎচন্দ্রের নিষ্কৃতি অবলম্বনে ছোট ভাইয়ের ভূমিকায় তিনি অভিনয় করেছেন, সেখানে আবার একটা অন্যরকম শেডে আমরা তাকে পাচ্ছি। তো সেই ছবি থেকে একটা গান এই মুহূর্তে রাখলাম,
1: আবারও ইয়েসুদাস,
0: একদম।

0: এই যে গান শুনছিলাম, এখানে গানের সঙ্গে একটা শৃখল পাকোয়াজ বাজছে। হ্যাঁ, এবং আমরা বলছিলাম তাই যে ছবিটা যদি দেখেন তাহলে দেখবেন এই গানটার সময় পাকোয়াজটা যে বাজছে, কখনো আপনার মনে হবে না যে এই লোকটা পাকোয়াজ বাজাতে পারে না, আসলে ওটা অভিনয় করছে
1: একদমই,
0: সেটা মনে হয়।
1: এমনি শাবা নাজমিকেও ভীষণ সুন্দর লেগেছে এই ছবিটিতে দেখতে,
0: খুব সুন্দর
1: আপনি পারায়
0: একদম। আরেকজন মানে গ্রেট অ্যাক্টর, আগামীকাল তার জন্মদিন,
1: একদম
0: তো আগামীকাল হয়তো তাকে নিয়ে অনুষ্ঠান হবে, আজকে আমরা তার কথা যাচ্ছি না। তো আমরা বারে বারেই বাসু চ্যাটার্জি এবং ঋষিকেশ মুখার্জির কথা বলছি, ঋষিকেশ মুখার্জির কথা এখনো ঢুকতেই পারিনি, এবারে আমরা একটু ঢুকি। মানে ঋষিকেশ মুখার্জি যখন প্রথম অ্যাপ্রোচ করেন মানে ইয়েকে, অমল পালেকারকে, তিনি বলেন যে এরকম একটা ছবির জন্য আমি তোমার সঙ্গে দেখা করব, তাহলে আমি তোমার বাড়িতে যাই। তো উনি তখন বলছেন না না, আপনি আমার বাড়ি আসবেন না, আমি আপনার বাড়িতে যাব। হ্যাঁ, এটা কোথাও ওনার মনে হয়েছে যে ঋষিকেশ মুখার্জির মতো একজন পরিচালক, আমি তার কাছে যাব, উনি কেন আমার কাছে আসবেন? তো উনি গেছেন, যদিও উনি ভাবতে ভাবতে গেছেন, ঋষিকেশ মুখার্জি সম্পর্কে যে কথাগুলো চারিদিকে, গসিপগুলো চারিদিকে ঘুরে বেড়াতো, তাতে করে ওনার মনে হয়েছে যে এনার সঙ্গে কী করে করব। কারণ উনি বাসু চ্যাটার্জির তো স্ক্রিপ্ট পুরো হাতে ধরিয়ে দেন, এবং উনি বলছেন বাসু চ্যাটার্জির মতো খারাপ ন্যারেটার আর কেউ হয় না, উনি একদম গল্প বলতে পারেন না, ওই কারণে উনি পুরো স্ক্রিপ্টটা হাতে ধরিয়ে দিতেন। আর ঋষিকেশ মুখার্জি স্ক্রিপ্ট দেন না, উনি যেমন বলেন, যা করতে হবে বলেন সেটাই করতে হবে, এরকম একটা ব্যাপার। এই সমস্ত কথা শুনে ওনার কথা মনে হচ্ছিল না না, আমি ওনার ছবিতে কী করে অভিনয় করব। এবার উনি ভাবছিলেন কিন্তু এরকম একজন মানুষকে নাটা বলবো কী করে আমি, এটা ভাবতে ভাবতে উনি গেছেন। তো যাওয়ার পরে ঋষিকেশ মুখার্জি প্রচুর প্রথমে ফিল্মের কথা কিছু না বলে এদিক ওদিকের অনেক গল্প করেছেন, করার পরে যখন ফিল্মের কথাটা এসেছেন উনি বলছেন মোটামুটি আমি যে তরোয়াল বের করে গিয়েছিলাম সেই তরোয়ালটা কোথায় যে হারিয়ে গেছে, খসে গেছে, তার কোনো ঠিক নেই। তারপরে আমি তখন বললাম যে না, মানে সত্যি কথাই বললাম যে আমি না আসলে কী করে আপনাকে না বলবো, এটা ভাবতে ভাবতে আসছিলাম। তা উনি খুব অবাক হয়ে বলছেন না কেন, না করবে কেন? তখন বলছেন এই হচ্ছে ব্যাপার।

0: আর আমি তো এটাতে অভ্যস্ত। তো তখন উনি বলছেন, আচ্ছা শোনো তুমি, আমি তোমাকে গল্পটা বলি। এইবারে উনি বলছেন, ঋষিকেশ মুখার্জি মানে বাসু চ্যাটার্জি যেমন একেবারে সে খুব খারাপ ন্যারেটার, ঋষিকেশ মুখার্জি তো ততোধিক ভালো ন্যারেটার। মানে উনি বলছেন, উনি একে গল্পটা বলছেন, সিনগুলো ছবির পুরো দৃশ্যগুলো আমি দেখতে
1: পাচ্ছি, চোখের সামনে ভেসে উঠছে
0: একদম। তো ভালো কথা। এবার গোলমাল ছবি, প্রথম দিন অভিনয় মানে শুটিং শুরু হচ্ছে, ঋষিকেশ মুখার্জি আরেকজনের সঙ্গে বসে দাবা খেলছেন। হ্যাঁ, তো এইবারে উনি বলছেন যে, ঋষিদা এই শটটা তো দেবো, আপনি একটু দেখুন এদিকে। প্রথম শটে উনি কাট বলেছেন, তো উনি খুব অবাক হয়ে ঋষিকেশ মুখার্জি তাকিয়েছেন, কি হলো কাট কেন? বলছে, না আপনি তো দেখছেন না আমি কি করছি, সেটা তো আপনি দেখবেন। হ্যাঁ, তো বলছে যে আমি দেখছি সব, তুমি করো। উনি দাবা খেলায় আবার মগ্ন হয়ে গেছেন, আবার উনি কাট করেছেন যে আপনি তো আমায় দেখছেন না, আমি ঠিক করছি কি না করছি সেটা তো বলে দিতে হবে। এইবার ঋষিকেশ মুখার্জি বললেন, আচ্ছা, যিনি দাবা খেলছিলেন তার সঙ্গে তাকে বললেন, তুমি একটু ওয়েট করো, ঠিক আছে শুরু করো। একটা সিন হয়ে গেল, হয়ে গিয়ে তিনি আবার দাবার মনোনিবেশ করলেন। এই হচ্ছে ঋষিকেশ মুখার্জি। তো যাই হোক, আমাদের সময়টা একেবারে শেষের পথে, গোলমাল ছবি থেকে আমরা গান শুনতে শুনতে বিদায় নেব। কিন্তু যে কথাটা কোয়েল বলছিলাম আমরা একটু আগে, যেটা না বললেই নয়, তার চরিত্রের ঋজুতার কথা, তাই তো?
1: একদমই, চরিত্রের ঋজুতা। তিনি বরাবর বাস্তব জীবনেও একজন সংগ্রামী চরিত্র হয়ে থেকেছেন। গোলমাল ছবির কথায় যখন ঢুকেই গেলাম, উৎপল দত্তের কথাও বলবো, উৎপল দত্তের সঙ্গে তার অসম্ভব সুন্দর সখ্যতার সম্পর্কের কথা, এমনকি ছবির শুটিং শেষে কোনো কোনো সময় তিনি কল্লোলে গিয়ে নাটকের রিহার্সালও দেখে আসতেন, সেটাও তিনি নিজের মুখে বলেছেন। তো এমনই একটা কেমিস্ট্রি যখন অনস্ক্রিন আমরা দেখতে পাই, সেটা কেমন ছিল তা তো আমরা সবাই জানি।
0: শুধু এই ছবিতে দেখো, এর আগে যে ছবিগুলোতে আমরা তাকে পেয়েছি সেগুলো কিন্তু মোটামুটি অলমোস্ট সিরিয়াস,
1: ঠিক তাই?
0: এটা একেবারেই অন্যরকম একটা, মানে কমেডিয়ান মানে কমিক একটা টাইমিং এর ব্যাপার আছে, সেখানেও কিন্তু তিনি অনবদ্য। আমরা গোলমাল ছবি থেকে গান শুনতে শুনতে আজকের মতো সুরেলা সফর থেকে বিদায় নেব, আর ফিরে আসবো কোয়েল সরিতা অন্য কখনো অন্য কোনো দিন, সঙ্গে থাকবে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত বাংলা আসলে বিকশিত ভারতের ভিত্তিকেই মজবুত করবে। আজ পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে ভাষণে শ্রী মোদী বলেন, রাজ্যের মহিলারা যাতে দেশের অন্যান্য অংশের তুলনায় পিছিয়ে না পড়েন সরকার তার জন্য নানা প্রকল্প এনেছে। অন্নপূর্ণা যোজনা, পিএম বিশ্বকর্মার মতো প্রকল্প মহিলাদের আত্মবিশ্বাস বাড়াবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: ये उनके जीवन के लिए बहुत बड़ा संबल है। एटी बोड़ो साहजो साथियों, आज करीब 1.5 करोड़ बहनों के खातों में अन्नपूर्णा योजना की चौथी किस्त पहुंच रही है, यानी हर महीने 3,000 रुपये। ये किसी माँ के लिए बच्चे की पढ़ाई का खर्च हो सकता है, किसी बहन के लिए दवा या घर की जरूरी चीज खरीदने का सहारा हो सकता है। साथियों, हमारी सोच है बंगाल की महिलाओं के पास फैसले की ताकत भी हो और आगे बढ़ने का हौसला भी हो, और इसमें अन्नपूर्णा योजना की बड़ी भूमिका है।
0: প্রধানমন্ত্রী এও জানিয়েছেন, গত চৌঠা মে পশ্চিমবঙ্গে যে পালাবদল হয়েছে তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মা বোনেদের, তাই এরাজ্যে বিজেপি সরকারের প্রথম পরীক্ষায় ছিল মহিলাদের উন্নয়ন। অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, মহিলাদের ক্ষমতায়নে রাজ্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে, রাজ্যের মহিলাদের উপর অত্যাচার রোধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
2: আজকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সর্বত্র সেবা সংকল্প অভিযান শুরু হবে। টিনেজ আপনার ম্যারেজ এবং টিনেজ ডেলিভারি, এই রাজ্যে ভয়ঙ্কর অবস্থা। আমি কথা দিতে পারি, এই সরকারের আমলে 18 বছরের আগে কোন বালিকাকে বিবাহ দিতে দেব না। এই রাজ্যে এই সরকার শুধু ভাতা দিতে আসেনি, সংস্কার করতে এসেছে এই সরকার।
0: প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ব এখন নতুন ও নির্ভরযোগ্য পণ্য উৎপাদন কেন্দ্রের খোঁজ করছে এবং ভারত এই চাহিদা মেটাতে নিজেকে প্রস্তুত করে তুলছে। আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করে তিনি ভারতকে এই ক্ষেত্রে বিশ্বস্ত দেশ হিসেবে তুলে ধরেন।
3: बीते एक दशक में भारत ने अपने ट्रांसमिशन नेटवर्क को भी एक्सपेंड किया है। साथियों, भारत में पावर इंफ्रास्ट्रक्चर का यह विस्तार हमारे सेमीकंडक्टर इकोसिस्टम के लिए भी एक बड़ी स्ट्रेंथ है। भारत हर वो कदम उठा रहा है जो हमें सेमीकंडक्टर इंडस्ट्री का एक प्रीफर्ड डेस्टिनेशन बनाए।
0: কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশকে গ্রেফতার করেছে। তার উপর 1 কোটি টাকা পুরস্কার মূল্য নির্ধারণ করা হয়েছিল। আজ ভোরে পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। লালগোল আন্দোলনের পেছনে আকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে আকাশের দেহরক্ষী মঙ্গল ও তাঁর স্ত্রী মালতী এখনও জঙ্গলেই আছেন বলে খবর। এই গ্রেপ্তারিকে বড় সাফল্য বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশ ও এসটিএফকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, অসীম মণ্ডল ওরফে আকাশকে অত্যন্ত নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। রাজ্য সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশ সুনিশ্চিত করতে মিড ডে মিল পরিষেবায় রাজ্য জুড়ে 45,000 ছাত্রছাত্রী উন্নত মানের সুষম আহার পাচ্ছে। আগামী 1 অক্টোবর থেকে এই পরিষেবার আওতায় আরও ছাত্রছাত্রীকে যুক্ত করে মোট সংখ্যা 1 লক্ষে নিয়ে যাওয়ার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সমাজ মাধ্যমে জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে ইসকনের সহযোগী সংস্থা অন্নমৃত ফাউন্ডেশনের সহায়তায় চূড়ান্ত পর্যায়ে ধাপে ধাপে রাজ্যের প্রতিটি সরকারি বিদ্যালয়ের সমস্ত পড়ুয়ার কাছেই স্বাস্থ্যসম্মত আহার পৌঁছে দেওয়া হবে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শর্ত মানছেন না বলে জানিয়ে তার জামিন খারিজের আবেদন জানিয়েছে সিবিআই। সংস্থাটির আইনজীবী আদালতে জানিয়েছেন যে জামিনের শর্ত অনুযায়ী প্রাক্তন শিক্ষামন্ত্রী নিয়মিত হাজিরা দিচ্ছেন না। আগামী 29 সেপ্টেম্বর পরবর্তী শুনানি হবে সিবিআই আদালতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহ দপ্তর। হাওড়া জেলার জন্য জারি হয়েছে লাল সতর্কতা। কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনায় কমলা সতর্কতা রয়েছে। এদিন দুপুরের পর থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে আকাশ মেঘে ঢেকে যায়, শুরু হয় তীব্র বৃষ্টি। সল্টলেক সেক্টর 5 ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার সামনে জল জমে যান চলাচলেও ব্যাপক সমস্যা তৈরি হয়। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও আজ দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের পূর্বাভাস আছে। খবর এখনকার মতো এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও জনসেবায় তাঁর 25 বছর পূর্তি উপলক্ষে এ রাজ্যেও আজ সেবা সংকল্প অভিযানের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত বাংলা বিকশিত ভারতের ভিত্তিকেই মজবুত করবে। পিএম বিশ্বকর্মা যোজনায় আগামী 1 বছরের মধ্যে 5 লক্ষ উপভোক্তাকে সংযুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশকে গ্রেপ্তার করেছে। রাজ্যের 2টি বিধানসভা, মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হয়েছে। পুজোর আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে ক্যাশলেস চিকিৎসার ঊর্ধ্বসীমা 2 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হল। দক্ষিণবঙ্গের কিছু জেলায় আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। রাজ্যে ক্রীড়া ক্ষেত্রে সার্বিক উন্নয়নে প্রতিটি জেলায় খেলো ইন্ডিয়া কেন্দ্র খুলতে চায় কেন্দ্র বলে ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা খাতসে জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও জনসেবায় তাঁর 25 বছর পূর্তি উপলক্ষে এ রাজ্যে আজ সেবা সংকল্প অভিযানের সূচনা হয়েছে। কলকাতার বাজে কদমতলা ঘাটে উদ্বোধনী অনুষ্ঠানে আশীর্বাদকে দিয়া বা আশীর্বাদের প্রদীপ কর্মসূচির মাধ্যমে এ সূচনা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পমন্ত্রী জিতেন রাম মাঝি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা কারন্দলাজে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারা সম্মিলিতভাবে প্রদীপ প্রজ্বলন করেন। অনুষ্ঠানে জিতেন রাম মাঝি বলেন, সাধারণ পরিবার থেকে উঠে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে যে নেতৃত্ব দিয়েছেন তা ভারতকে আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে সহায়ক হয়েছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্য অর্জনের কথাও তুলে ধরেন শ্রী মাঝি। পাশাপাশি প্রধানমন্ত্রী দীর্ঘদিন জনজীবনে থেকে প্রশাসনিক অভিজ্ঞতার নজির গড়েছেন বলেও তিনি দাবি করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদীর 25 বছরের জনজীবনকে সামনে রেখে দেশজুড়ে 1 মাসব্যাপী কর্মসূচির আয়োজন করা

0: হয়েছে। আগামী 10ই অক্টোবর পর্যন্ত চলা অভিযানে রাজ্য জুড়ে 12টি কর্মসূচির আয়োজন করা হবে। এর অঙ্গ হিসেবে রাজ্যের প্রায় 80,000 শিক্ষা প্রতিষ্ঠানে 2047 সালের বিকশিত ভারত বিষয়ক অঙ্কন, কুইজ, বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি কলস যাত্রা, রঙ্গোলি, জনসেবামূলক বিভিন্ন উদ্যোগ এবং যুব উদ্ভাবন কর্মসূচিও রয়েছে। পূর্বাঞ্চলে ইউথ ইনোভেশন কর্মসূচির আয়োজক হিসেবে কলকাতাকে বেছে নেওয়া হয়েছে বলেও তিনি জানান। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেদিনীপুরে সিদ্ধিবিনায়ক ট্রাস্টের উদ্যোগে ঝালমুড়ি ও চা বিতরণের পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের কর্মসূচি আজ হাতে নেওয়া হয়। সেই সঙ্গে দরিদ্রদের বস্ত্র এবং শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগও নেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এই উপলক্ষে তৈরি করা হয়েছে বিশেষ মোদি কেক। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ রোগীদের ফল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে গঙ্গাসাগরের রুদ্রনগর কালীমন্দিরে বিশেষ পুজোর আয়োজন করেন বিজেপি নেতাকর্মীরা। পূর্ব মেদিনীপুর জেলা জুড়েও সেবামূলক নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে। নদিয়ার কৃষ্ণনগরে আজ রক্তদান শিবির সহ নানান সামাজিক কর্মসূচি গৃহীত হয়। সেবা সংকল্প অভিযানের আওতায় কোচবিহার রাজবাড়ি প্রাসাদ প্রাঙ্গণে আশীর্বাদ কা প্রদীপ অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, সরকারি আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিলিগুড়ির লালমোহন মৌলিক ঘাটে আয়োজিত আশীর্বাদ কা প্রদীপ অনুষ্ঠানে ছিলেন শিলিগুড়ির বিধায়ক ও রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। বীরভূমের সিউড়িতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলা শাসকের দপ্তরে গান্ধী মূর্তি ও শহীদ বেদিতে প্রদীপ জ্বালান উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তারাপীঠে মা তারার পবিত্র মন্দিরে এই উপলক্ষে আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন করেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত বাংলা বিকশিত ভারতের ভিত্তিকেই মজবুত করবে। তিনি আজ পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দিয়ে বলেন, রাজ্যের মহিলারা যাতে দেশের অন্যান্য অংশের তুলনায় পিছিয়ে না পড়েন সেই জন্য সরকার বিভিন্ন প্রকল্প এনেছে। অন্নপূর্ণা যোজনা ও পিএম বিশ্বকর্মার মতো এই সমস্ত প্রকল্প মহিলাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: ये उनके जीवन के लिए बहुत बड़ा संबल है। एटी बोड़ो साहजो साथियों, आज करीब 1.5 करोड़ बहनों के खातों में अन्नपूर्णा योजना की चौथी किस्त पहुंच रही है, यानी हर महीने 3,000 रूपए। ये किसी माँ के लिए बच्चे की पढ़ाई का खर्च हो सकता है, किसी बहन के लिए दवा या घर की जरूरी चीज खरीदने का सहारा हो सकता है। साथियों, हमारी सोच है बंगाल की महिलाओं के पास फैसले की ताकत भी हो और आगे बढ़ने का हौसला भी हो, और इसमें अन्नपूर्णा योजना की बड़ी भूमिका है।
0: এর আগে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, অন্নপূর্ণা যোজনা বাংলার নারী শক্তির বিকাশ ত্বরান্বিত ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুষ্ঠানে বলেন, রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, মেয়েদের ওপর নির্যাতন রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
2: আজকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সর্বত্র সেবা সংকল্প অভিযান শুরু হবে। আপনার ম্যারেজ এবং টিন এজ ডেলিভারি এই রাজ্যে ভয়ঙ্কর অবস্থা। আমি কথা দিতে পারি, এই সরকারের আমলে 18 বছরের আগে কোন বালিকাকে বিবাহ দিতে দেব না। এই রাজ্যে এই সরকার শুধু ভাতা দিতে আসেনি, সংস্কার করতে এসেছে এই সরকার।
0: এই উপলক্ষে বিভিন্ন জেলাতেও নানান কর্মসূচি গ্রহণ করা হয়। পশ্চিম বর্ধমানের আসানসোলের রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে জেলা শাসক এস পন্নাবালাম বলেন, কোনো যোগ্য উপভোক্তা যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন তা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন, জেলার প্রায় 4 লক্ষ মহিলাকে এ পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আওতায় আনা হয়েছে। আগামী দিনে যোগ্য সমস্ত মহিলাই এই সুবিধে পাবেন। পিএম বিশ্বকর্মা যোজনায় আগামী 1 বছরের মধ্যে 5 লক্ষ উপভোক্তাকে সংযুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। যোজনার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে তিনি বলেন, 2027-17 মে ব্রিগেডের রাজ্যের কারিগর ও শিল্পীদের সমবেত করা হবে।
3: আজকে যে বেনিফিশিয়ারি বা উপভোক্তা বা লাভার্থী দেখলেন, এটা শুরু হল আগামী 1 বছর পরে। নেক্সট 17 সেপ্টেম্বর 2027 যে নেক্সট

0: साल आप और शोभा भी फिर एक बार आइए, ये हॉल में नहीं करने होगा, ये खुला ग्राउंड में ब्रिगेड में करना पड़ेगा। मुझे भरत खेरा जी बता रहा था, रजनीश जी बता रहा था, या हम लोग 2 लाख कर देगा पश्चिम बंगाल के लिए, मैं बता रहा हूँ 5 लाख पश्चिम बंगाल में होगा। ये सरकार तेज रफ्तार से काम कर रहा है।
1: অনুষ্ঠানে ক্ষুদ্র অতি ক্ষুদ্র মাঝারি শিল্প দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি বলেন, 2028 সালের মধ্যে 30 লক্ষ শিল্পোদ্যোগীকে এমএসএমই এর আওতায় আনা হবে।
2: কি আজ এমএসএমই বিভাগই এসা হ্যায় কি জো লগভগ 40 সে 41 কোটি লোকো কো হাম লোগো নে নিয়োজন দে রাখা হ্যায়, করিব করিব 9 কোটি ইকাইয়ো কে সাথ। কহনে কা মতলব কি আজ ইতনা বড়া স্রোত নিয়োজন দেনে কা বালা কোই নেই হ্যায়, তো কহনে কা হ্যায় কি আজ সংসার মে জো বড়তে বেরোজগারি और भारत में जो बढ़ती हुई बेरोजगारी है उसको देखते हुए आज एमएसएमई विभाग ही ऐसा है कि जो हम 40-41 करोड़ लोगों को नियोजन दे रखा है तो और आगे बढ़ने की बात हो सकती है।
1: কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশকে গ্রেপ্তার করেছে। তার মাথার দাম ধরা হয়েছিল 1 কোটি টাকা। আজ ভোরে পূর্ব মেদিনীপুরের পটাশপুরী এলাকা থেকে তাকে ধরা হয়। লালগড় আন্দোলনের পেছনে আকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে পুলিশ জানিয়েছে। তবে আকাশের দেহরক্ষী মঙ্গল এবং তার স্ত্রী মারুতি এখনও জঙ্গলেই আছেন। এই গ্রেপ্তারিকে বড় সাফল্য বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের 2টি বিধানসভা, মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হয়। রেজিনগরে 15 এবং নন্দীগ্রাম 12 জন মনোনয়ন দাখিল করেন। রেজিনগরে 2 জনের প্রার্থীপদ বাতিল হয়েছে। নন্দীগ্রামে মনোনয়নপত্র পরীক্ষার কাজ এখনও শেষ হয়নি। তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এলে ওই দলের 2টি প্রার্থীপদের ব্যাপারে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পুজোর আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন উপহার। পশ্চিমবঙ্গ হেলথ স্কিম বা স্বাস্থ্য প্রকল্পে ক্যাশলেস চিকিৎসার ঊর্ধ্বসীমা 2 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। 1 অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মী ও পেনশন প্রাপক এবং তাদের পরিবারের ওপর নির্ভরশীল সদস্যরা এই সুবিধে পাবেন। অর্থ দপ্তর থেকে আজ এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। এ রাজ্যে দীঘার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমী।

0: আকাশবাণী কলকাতা। খেলার খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে ক্রীড়া ক্ষেত্রে সার্বিক উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রতিটি জেলায় খেলো ইন্ডিয়া কেন্দ্র চালু করবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তান টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। অজিত বন্দ্যোপাধ্যায় আইএফএ সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে ক্রীড়া ক্ষেত্রে সার্বিক উন্নয়নে ও তৃণমূল স্তর থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের তুলে আনতে কেন্দ্রীয় সরকার প্রতিটি জেলায় খেলো ইন্ডিয়া কেন্দ্র খুলতে চায় বলে কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা খাদসে জানিয়েছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আজ সল্টলেকে সাই কমপ্লেক্স পরিদর্শন করেন। আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকেও যোগ দেন তিনি। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মদিন উপলক্ষে প্রদীপ প্রজ্বলন করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এতদিন পশ্চিমবঙ্গে শুধু কেন্দ্রীয় বিদ্যালয়ে খেলো ইন্ডিয়া কেন্দ্র ছিল। বর্তমান রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই প্রতিটি জেলায় এই কেন্দ্র খোলার প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার এই প্রস্তাব গ্রহণ করেছে। রাজ্যে ক্রীড়াবিদদের সবরকম সহযোগিতা প্রদানের পাশাপাশি ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকারের সঙ্গে একযোগে তারা কাজ করবেন।
1: पहले वेस्ट बंगाल में खेलो इंडिया के सेंटर नहीं थे, जहाँ की सेंट्रल गवर्नमेंट की स्कूल से सिर्फ वहाँ पे हम खेलो इंडिया के सेंटर चला पा रहे थे। लेकिन आज वेस्ट बंगाल में यहाँ पे हमारी भारतीय जनता पार्टी की सरकार बन चुकी है और एनडीए की सरकार है, तो मुझे पूरा विश्वास है। प्रपोजल भी हमारी वेस्ट बंगाल सरकार की तरफ से सेंट्रल गवर्नमेंट की तरफ भी प्रपोजल आ गए कि हर डिस्ट्रिक्ट में हम खेलो इंडिया सेंटर बनाएं।
0: তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের শেষ খেলায় আজ সন্ধ্যায় ভারত আফগানিস্তানের মুখোমুখি হয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তান টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। শেষ পাওয়া খবরে, ভারত আট ওভার চার বলে কোন উইকেট না হারিয়ে 133 রান করেছে। ভারত প্রথম দুটি ম্যাচ জিতে ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজে জয় নিশ্চিত করেছে। আজকের খেলাটি নিয়ম রক্ষার। বাংলাদেশ ও পাকিস্তান এশিয়ান গেমসের মহিলাদের ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। প্রবল বৃষ্টির কারণে চীন ও বাংলাদেশের ম্যাচটি ভেস্তে যায়। তবে আইসিসি র্যাঙ্কিংয়ে উপরে থাকায় বাংলাদেশ শেষ চারে পৌঁছেছে। মাঠে না নেমেই জিতে যায় বাংলাদেশ। জাপানের নিশিনের কারোগে স্পোর্টস পার্কে সকাল থেকে বৃষ্টির জেরে চীন বনাম বাংলাদেশের ম্যাচে টসও করা যায়নি। অন্যদিকে পাকিস্তান তিন উইকেটে থাইল্যান্ডকে হারিয়ে দিয়েছে। মাঠ ভিজে থাকায় ওভার কমিয়ে 11 করা হয়। প্রথমে ব্যাট করে 11 ওভার

চার উইকেট হারিয়ে 91 রান করে থাইল্যান্ড। নান্না পাঁচ কোঞ্চেরে ওয়েনকাই 49 রান করেন। দুবল বাকি থাকতেই 3 উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। অধিনায়ক ফাতিমা সানা বল হাতে 2 উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও 13 বলে 21 রান করেন। আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেছেন। আজ আইএফএ অনুমোদিত সকল সংস্থার উদ্দেশ্যে লেখা পদত্যাগপত্র তিনি আইএফএ সচিবের কাছে পাঠিয়ে দেন, যেখানে তিনি সেই 60-এর দশক থেকে কালীঘাট মিলন সংঘের সাধারণ সদস্য হিসেবে ময়দানে প্রবেশের পর থেকে আইএফএ সভাপতি রূপে দীর্ঘ কয়েক দশক ফুটবলের সেবা করতে পারাকে জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি যে বয়সে পৌঁছেছেন তাতে কিছুদিনের মধ্যেই তিনি এই পদে থাকার অযোগ্য হয়ে পড়বেন। সেই সময় পর্যন্ত অপেক্ষা না করে তাঁর এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত আগামী প্রজন্মের প্রশাসকরা ফুটবলকে এগিয়ে নিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, নতুন ক্রীড়ানীতি অনুযায়ী 70-র্ধ কেউ কোনো সংস্থার প্রশাসনিক পদে থাকতে পারবেন না। এই পরিস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাদা অজিত ব্যানার্জি পদত্যাগ করেছেন বলে মনে করা হচ্ছে। সভাপতি হিসেবে নিজের সামর্থ্য অনুযায়ী আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের তিনি চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেছেন। আম্মানে গতকাল এএফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 গ্রুপ ডিতে ইস্টবেঙ্গল ও জর্ডানের আল হোসেন ক্লাবের মধ্যে খেলাটি 2-2 গোলে শেষ হয়েছে। আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচের বিরতিতে ইস্টবেঙ্গল 2-0 গোলে এগিয়েছে। ইস্টবেঙ্গলের পক্ষে ড্যানিয়েল রামিরেজ, আনোয়ার আলী এবং আল হুসেনের মাহমুদ মার্দি, আহমদ ফাউজি আসাফ গোল করেছেন। ইস্টবেঙ্গল পরবর্তী খেলায় আগামী 13 অক্টোবর সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইরাকের আল শার্তা এফসির বিরুদ্ধে খেলবে। ইস্টবেঙ্গল 27 অক্টোবর ওমানের আলসিব স্টেডিয়ামে আলসিবের মুখোমুখি হবে। 3রা নভেম্বর ফের ঘরের মাঠে আলসিবের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। 24 নভেম্বর ঘরের মাঠে আল হুসেনের বিরুদ্ধে খেলবে তারা। ইস্টবেঙ্গল গ্রুপ পর্বে শেষ ম্যাচে 8 ডিসেম্বর বাগদাদে আল শার্তার বিরুদ্ধে মাঠে নামবে। অন্ধ্রপ্রদেশের আনন্দপুরে জাতীয় জুনিয়র ফুটবল মহিলা প্রতিযোগিতার ডক্টর টি আউ ট্রফির গ্রুপ লীগের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বাংলা ওড়িশার বিরুদ্ধে খেলবে। গতকাল বাংলা প্রথম ম্যাচে মহারাষ্ট্রকে 4-1 গোলে হারিয়ে দিয়েছিল। শেষ করার আগে খেলার খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে ক্রীড়াক্ষেত্রে সার্বিক উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রতিটি জেলায় খেলো ইন্ডিয়া কেন্দ্র চালু করবে। তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তান টসে জিতে ভারতকে আজ প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। অজিত বন্দ্যোপাধ্যায় আইএফএ সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন। খেলার খবর শেষ হল, এরপরের খবর রাত 10টায়।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 এফএম গোল্ডে, আপনার কথা 100.1 এফএম গোল্ডে।
2: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে যে 8:16 হয়ে 20 সেকেন্ড। আপনি টিউন করেছেন 100.1 এফএম গোল্ড। স্টুডিওর এ প্রান্তে রয়েছে দেবারতী, আর ও প্রান্তে রয়েছে আপনারা। ব্যবধান শুধুমাত্র একটুখানি এই দূরত্বের, তবে আপনারা কিন্তু চলে আসতে পারেন দূরত্বের এই ব্যবধান কাটিয়ে আমাদের সঙ্গে টেলিফোনে বা হোয়াটসঅ্যাপ SMS এর মাধ্যমে। কিভাবে আপনারা আসবেন চট করে জানিয়ে দিই। আমাদের ফেসবুক পেজ 100.1 এফএম গোল্ড কলকাতা, সেখানে আপনার কথা অনুষ্ঠানের একটি পোস্টার শেয়ার করা হয়েছে এবং নির্দিষ্ট বিষয়ও দেওয়া রয়েছে। সেই বিষয়ে আপনার কি মতামত সেটা জানাতে পারেন ওই পোস্টের কমেন্ট সেকশনে এসে। এছাড়াও যেটা করতে পারেন, আমাদের টেলিফোন নাম্বার 2248-8085, সেখানে এসে কল করে জানাতে পারেন আপনার মতামত, তবে রিকোয়েস্ট রইল ছোট্ট করে জানানোর জন্য। এছাড়া আমাদের SMS বা হোয়াটসঅ্যাপের যে নাম্বারটি রয়েছে সেটিও জানিয়ে দিই, 9903055992 9903059992। এই নাম্বারটিও কিন্তু খোলা রয়েছে, এখানেও SMS বা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন আপনাদের কথা। তবে আজ কি বিষয় নিয়ে কথা হবে সেটা

একটুখানি চট করে জানিয়ে দিই। যারা ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজ ফলো করেছেন 100.1 FM গোল্ড কলকাতা, তারা তো দেখতেই পাচ্ছেন যে আজ আপনার কথা অনুষ্ঠানের কি পোস্টার বা কি টপিক, কি বিষয়ে কি দেওয়া হয়েছে। তবে রাজর্ষের দেবারতী যে বিষয়টি রেখেছে সেটা সকলের উদ্দেশ্যে একবার জানাই, এখন বাচ্চাদের ঘুড়ি ওড়ানোর সময় নেই, এটা একটা অজুহাত মাত্র। আপনি কি মনে করেন, সত্যি কি বাচ্চাদের ঘুড়ি ওড়ানোর সময়?

0: এটা থেকে শুভজিৎ বলছি।
1: বলুন শুভজিৎ বাবু।
0: ব্যাপারটা হচ্ছে এখন এই সময়টা মানে এই বিশ্বকর্মা পুজোর আশেপাশে যে সময়টা সেটা এখন বাচ্চাদের স্কুলের পরীক্ষা। আগে একটা টাইম ছিল যেখানে তিনটে টার্ম হতো মানে ওভারঅল দেখতে গেলে, এখন হয়ে গেছে 80-20 ইভ্যালুয়েশন হওয়াতে এখন অনেক অ্যাসেসমেন্ট পরীক্ষাগুলো 20 মার্কসের হয়ে যায় ঠিক এই সময়। এবার যেখানে প্রত্যেক দিন পরীক্ষা বাদ দিয়ে যেখানে বাচ্চাদের এখন খেলার সময় নেই, কটা বাচ্চা এখন মাঠে গিয়ে খেলতে পারে? প্রথম কথা, আমাদের ফ্ল্যাট সিস্টেমে হয়ে গেছে আনলেস নানটিল ওটা হাউজিং কমপ্লেক্স, যেখানে একটা সুইমিং পুলের সাথে একটা মাঠ দেওয়া হয়, কিন্তু স্ট্যান্ড অ্যালোন ফ্ল্যাটে কিন্তু সেই সিস্টেমটা নেই। সেই জন্য একটা বাচ্চাকে খেলতে গেলে দূরে কোথাও পাঠাতে হবে, যেটা বাবা মারা এখন এই পরিস্থিতিতে একলা একলা পাঠাতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে যে আকাশ দেখার সময় কার আছে? এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের সময় আমরা বিশ্বকর্মা পুজোর আগে থেকেই বোধহয় ঘুড়ি ওড়াতে শুরু করে দিতাম, হাতে লাটাই পাওয়ার ওই একটা উন্মাদনা, তারপরে যে মাঞ্জা দেওয়ার ব্যাপারটা, মানে আমি আমার বাড়ির, আমিও ফ্ল্যাটেই থেকে এসেছি সারা জীবন, কিন্তু আমার বাড়ির ফ্ল্যাটের আশেপাশে যেসব ফ্ল্যাট গুলো ছিল স্ট্যান্ড অ্যালোন গুলো, সেইগুলো দেখতাম ছাদে সব মাঞ্জা দিচ্ছে, হাত কেটে যাচ্ছে, মানে কত কিছু, কিন্তু তার মধ্যেও সেই আনন্দটা ছিল। কিন্তু এখন বাচ্চাদের লাস্ট পর্যন্ত এটাই বলবো যে স্মার্টফোনেই ঘুড়ি উড়ে যাচ্ছে, তো আকাশে আমি কি ঘুড়ি ওড়াতে পারবো? সেই জন্য বাচ্চাদেরকে দোষ দিয়ে তো লাভ নেই, আমাদের এখন কাঠামোটাই এমন হয়ে গেছে, এখানে আমাদের আর কোনো অপশন নেই। সেই জন্য একটু যদি সময় থাকে, পরীক্ষা এখন সবার, তবুও যদি একটু সময় থাকে একটু বাচ্চাদের হাতে লাটাই দিন আর ঘড়িটা দিন।
1: একদম একদম, খুব সুন্দর বললেন শুভজিৎ বাবু। সত্যি তো আমরা এভাবে কজন ভাবি, চোখ রাখবো আমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশনে। কাজী আবু জাফর লিখছেন আত্রেই বাংলাদেশ থেকে, বাচ্চারা আর হয় না ঘরের বার, রাস্তায় গাড়ি ঘোড়া, ছাদে গিয়ে পিছনে পড়া, খেলা কোথায় হারিয়ে গেছে পড়ার চাপে, হারিয়ে গেছে লাটাই ঘুড়ি, বাদাম ভাজা, মুড়কি মুড়ি, যতক্ষণ খেলবে তুমি তার চেয়ে দুটো অঙ্ক কর, তোমার আমার সোনামণি এমনভাবেই হচ্ছে বড়, লিখছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। আরও একটি কমেন্ট পড়ব, লিখছেন দীনেশ নস্কর বালির রাজচন্দ্রপুর হাওড়া থেকে, লিখেছেন সময় আছে, এখনকার বাচ্চারা ঘড়ির থেকে মোবাইলটাকেই বেশি পছন্দ করে, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু হারিয়ে গেছে, কিছু করার নেই। আমরা ছেলেবেলায় কত ঘুড়ি উড়িয়েছি, এখন যে ঘুড়ি উড়ছে না সেটা বলবো না, উড়ছে তবে তুলনামূলকভাবে কম। একটা সময় ছিল একটা ঘুড়ির পিছনে 6-7 জন দৌড়তো, ঘুড়িটার বেশি দাম না, ঘুড়িটা যে ধরবো ওটারই বেশি দাম ছিল। আমার ঘুড়ির একটা বৈশিষ্ট্য ছিল, ঘুড়িগুলোর মধ্যে লেজ বানাতাম, দেখতে একটু অন্যরকম লাগত। আমার ছেলে কিন্তু ঘুড়ি ওড়ায় না, তাদের বন্ধুবান্ধবের ঘুড়ি নিয়ে এরকম কথা শোনার আগ্রহও নেই। এই বিশ্বকর্মা পুজো কত রকমের ঘুড়ি, কত রকমের মাঞ্জা, হামানদিস্তা দিয়ে কাঁচ গুঁড়ো করতাম, সারা রাত ধরে মাঞ্জা দিতাম, সেসব দিন কোথায় গেল? সময়ের সঙ্গে সঙ্গে সবটা পাল্টে গেছে, এখনকার ছেলেদের কাছে ঘুড়ি ওড়ানো ব্যাকডেটেড, ঘুড়ি বেঁচে থাকুক এটাই চাইব, লিখছেন দীনেশ নস্কর বালি রাজচন্দ্রপুর হাওড়া থেকে। আবারও একটা টেলিফোন চলে এসেছে, আমরা যাব টেলিফোনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার দিদি ভাই, আমি অশোক দত্ত।
1: বলুন অশোক বাবু।
2: দেখুন, আমরা ছোটবেলায় গ্রামে ছিলাম, ফাঁকা মাঠ, সব বল খেলা ফিল্ড আছে, আমরা তো ছুটি ছুটি ওখানে ঘুরে রাখতাম। তা এখন এসব জায়গায় আমাদের ধারে কিছু কিছু ঘুড়ি ওড়ে, এই মোটামুটি এখন থেকে ভালোই উঠছে। আমার গাছে হিসাব লাগানো কিছু বাচ্চাতে কুরুতে আসে, তবে আগের তুলনায় এখন কমে গেছে। আমাদের এখানে ঘুড়িটাও মানে বিক্রি হয়, বড়রা শুধু যে ছোটরা খেলে তা নয়, আপনাকে বলে দিচ্ছে এখানে বড়রাও ঘুড়ি ওড়ায়।
1: বাহ,
2: নমস্কার।
1: তার মানে আপনাদের ওখানে শুধু ছোটরা নয় বরং বড়রাও ঘুড়ি ওড়ায়, কোনো রকমেই কোনোভাবে অজুয়ার দেওয়ার জায়গা কিন্তু তারা রাখেনি, খুব ভালো। পরের বন্ধুর কমেন্ট পড়ব, শীষ মোহাম্মদ শিশান ড্রিম হাউস পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে, তিনি আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতার ফেসবুক পেজে লিখেছেন, এখন বাচ্চাদের ঘুড়ি ওড়ানোর সময় হয় না, এটা একটা অজুহাত মাত্র,

এমনটাই লিখছেন তিনি, যখন কাটা হবে ধান মাঠ হবে ফাঁকা, তখনই ওড়াবো ঘুড়ি বুঝলেন কাকা, শহরে নাই গো জায়গা ঘুড়ি ওড়াবার, ব্যালকনিতে নেই জায়গা দুজন দাঁড়াবার, ঘুড়ি কোথায় ওড়াবো জায়গা কোথায়, তুমি আমি চলো বাবা মাঠে ঘুড়ি ওড়াই, মাঠ কোথায় ফাঁকা সব উঁচু অট্টালিকা, এত উঁচু সব বাড়ি আকাশটা যায় না দেখা, তাহলে বাবা ছাদে চলো যেখানে সেখানে ঘুড়ি ওড়ায় না সেখানে ঘুড়ি ওড়াই না বাবু, ন্যাড়া ছাদ ওড়াবো না, যদি পড়ে যাই হাত পা ভাঙতে পারে এ আর এক ঝামেলা, তার চেয়ে পড়া করো যাই যায় শুধু বেলা, শীতকালে গ্রামের বাড়ি মাঠ হবে ফাঁকা, সেইখানে ওড়াবো ঘুড়ি নাই বকাঝকা, দিগন্ত বিস্তৃত মাঠ আকাশ মাটিতে কোলাকুলি, ওড়াবো পেটকাটি চৌখুপি বগ্গা চাঁদিয়াল ঘুড়িগুলি, সেই ভালো বাবা, পরীক্ষার পরে আমরা গ্রামে চলে যাই দুজনে মনের সুখে ঘুড়িগুলো ওড়াই। শীষ মোহাম্মদ শীশান লিখছেন ড্রিম হাউস পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে। অমিতাভ হোর লিখছেন গল্ফ গার্ডেন কলকাতা 33 থেকে, লিখছেন শুভ সন্ধ্যা দেবারতী ও রাজর্ষী, না ঘুড়ি ওড়ানোর সময় আছে বাচ্চাদের, কিন্তু পরিবেশের অভাবে ও উৎসাহের অভাবে আজ তারা অনেকটাই এর থেকে বঞ্চিত। আবার দেখা যায় সাবধানতার অভাবে নানা রকম দুর্ঘটনা হয়, তার থেকেই কিছুটা বাচ্চাদের দূরে রাখতে চায় অভিভাবকরা। আজ সকালের আলোচনা থেকে আমি বুঝলাম এখনও বাচ্চারা ঘুড়ি ওড়ায়, কারণ নানান রকমারি ধরনের ঘুড়ির নাম জানতে পারলাম। আমি ঘুড়ি কখনো ওড়াইনি তার কারণ আমার অভিভাবকরা পছন্দ করতেন না। রাজস্থানের একটি জায়গায় বিশাল ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হয়, সে এক অপূর্ব দৃশ্য। যাই হোক, এই ঘুড়ি ওড়ানোর সময় কখনো কখনো হয়, তাই আমি বলি যদি বাচ্চাদের কিছু সময় মোবাইল থেকে চোখটি সরিয়ে ঘুড়ি ওড়ানোতে দেওয়া যায়, তাহলে তারাও এই সুন্দর নীলাকাশের দিকে তাকিয়ে দেখবে এই নীলাকাশ কত সুন্দর মোবাইল স্ক্রিনের চেয়ে অনেকখানি সুন্দর। লিখছেন অমিতাভ হোর গলফ গার্ডেন কলকাতা 33 থেকে। আমাদের ফেসবুক পেজে আরও একটি কমেন্ট চলে এসেছে, সেটিও বরং পড়ে নি। কল্যাণ কুমার শান্ডিল্য লিখছেন রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে, লিখছেন যদি অজুহাত ভুলে ভাবি অজুহাত, সত্যি ভাবলে সত্যি, সত্যি বলতে কি আজকের বাচ্চাদের শৈশব কৈশোর বিশেষত শহুরেদের টিচার্স টিউশন সেলফ স্টাডি স্কুল এবং স্কুলে যাতায়াতের সময় সূর্যাস্ত পেরিয়ে যায়, তারপর কখন ঘুড়ি ওড়াবে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় ঘুড়ি ওড়ানোর সময় শ্রাবণ ভাদ্র, বিশ্বকর্মা পুজো শেষ ঘুড়ি ওড়ানোও শেষ, কিছু জায়গায় মকর সংক্রান্তি এবং সরস্বতী পুজোয় ঘুড়ি ওড়ানো হয়। 60-70-এর দশকে আমার বাবা মা বিকেলটা খেলাধুলার জন্য ছাড় দিতেন, আর স্কুল ছিল 1 কিলোমিটার দূরত্বে, হেঁটেই যেতাম। রবিবার সকাল বিকেল দুবেলায় ঘুড়ি ওড়ানো, রবিবার আত্মীয় স্বজন এলে আমার সাথে দেখা হতো না কারণ আমি ছাদে, বাবা আবার এক বাক্স ঘুড়ি বানিয়ে মাঠে গিয়ে বিকেলে ওড়াতো, বাবা আবার বাক্স ঘুড়ি বানিয়ে মাঠে গিয়ে বিকেলে ওড়াতো। আজ তার নাতির ছাদ আছে, ঘুড়ি আছে, লাটাই সুতো সবই আছে, শুধু সময় নেই। আসলে শিশুদের ভবিষ্যৎ পোক্ত করতে গিয়ে সব খেলাই শুধু না, এটাকে আমি অজুহাত বলবো না, বলবো বাবা মার দৃষ্টিভঙ্গি, আর ঘুড়ি ওড়ানোর নির্ভেজাল আনন্দ সেখানে তুচ্ছ। তাই ঘুড়ি ওড়ানো অগ্রাধিকার নয়, ঐচ্ছিক বিষয়, যেটা আবার বাবা মার উপর নির্ভরশীল। ধন্যবাদ আপনাদের এবং শ্রোতা বন্ধুদের। স্টুডিওর ঘড়ির কাঁটা একটু একটু করে এগোচ্ছে, আর সেই সাথে এগোচ্ছি আমরাও। এরপর আমরা চলে আসব আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে। হোয়াটসঅ্যাপে দেখি কোন কোন বন্ধুরা মেসেজ করেছেন। সৌভিক লিখছেন ঢাকুরিয়া থেকে, তিনি লিখছেন যে আজকাল বাচ্চাদের ঘুড়ি ওড়ানোর সময় নেই, এই কথাটা কিছুটা সত্যি, আবার কিছুটা অজুহাতও বটে। পড়াশোনার চাপের পাশাপাশি সাঁতার নাচ ক্যারাটে আঁকা গান বিভিন্ন কোচিং ও নানা ধরনের শেখার ব্যস্ততায় তাদের শৈশবের অবসরটুকুই যেন ক্রমশ ছোট হয়ে এসেছে।
একসময় বিকেল মানেই ছিল ছাদে উঠে ঘুড়ি লাটাই আর আকাশের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কাটানো, আর এখন সেই বিকেলটাই কেটে যায় ক্লাস আর অনুশীলনের ঘেরাটোপে। তবে শুধু সময়ের অভাবকে দোষ দেওয়া যায় না, অনেক বাবা মাও আজকাল ঘুড়ি ওড়ানো, মাঠে খেলা কিংবা উদ্দেশ্যহীনভাবে বন্ধুদের সঙ্গে সময় কাটানোকে খুব একটা গুরুত্ব দেন না। তাঁদের কাছে সন্তানের ভবিষ্যৎ মানে পরীক্ষার ফল, দক্ষতা আর সার্টিফিকেট। অথচ শৈশব শুধু পড়াশোনা আর দক্ষতা অর্জনের নাম নয়, শৈশব মানে একটু রোদে পুড়ে যাওয়া, ছাদে দৌড়ানো, সুতোয় আঙুল কেটে যাওয়া, ঘুড়ি কাটার আনন্দে চিৎকার করা এবং হারলেও আবার নতুন করে লাটাই হাতে নেওয়া। আজকের শিশুরা হয়তো অনেক কিছু শিখছে, কিন্তু সেই শেখার ভিড়ে যদি আকাশের দিকে তাকানোর সময়টুকুই হারিয়ে যায়, তবে শৈশবটা কোথায় যেন অসম্পূর্ণ থেকে যায়। লিখছে সৌভিক ঢাকুরিয়া থেকে। ঢাকুরিয়া থেকে আরও একজন দিদি সুমিতা রায় লিখেছেন, শুভ সন্ধ্যা দিদি দাদা, এখন বাচ্চাদের ঘুড়ি ওড়ানোর সময় নেই, এটা একটা অজুহাত মাত্র। ঠিকই, এখন ডিজিটাল যুগে মোবাইল বস্তুটা এসে গেছে, তাতে গেম খেলতে ব্যস্ত, ঘুড়ি ওড়াবে কখন? তাছাড়া মাঠ নেই, ছাদ নেই, ওড়াবেটাই বা কোথায়? সবই তো ডিজিটাল যুগ হয়ে গেছে, এটা আমার মতামত। লিখেছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে বরাবরের মতন তিনি যেমন লিখেন সেই ছন্দে ছন্দেই কিন্তু একটি ছড়া লিখেছেন আজকের এই আপনার কথা বিষয়টি সম্পর্কে। আপনার কথা আর আজকের বিষয়টি একটু জানিয়ে দিই, যারা হয়তোবা এই মুহূর্তে টিউন করেছেন 100.1 FM গোল্ড কলকাতা, তাদেরকে বলি যে আমরা আজকে এমন একটা বিষয় রেখেছি, যেহেতু রাত পোহালেই আমাদের বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজোর সঙ্গে কোথাও যেন একটা ঘুড়ি ওড়ানোর কি বলবো, কানেকশন বলুন বা একটা অভ্যাস বলুন, এটা অনেক ক্ষেত্রেই থাকে। তাই আমরা রেখেছি এমনই একটা বিষয় যে বর্তমানে ঘুড়ি ওড়ানোর সময় নেই বা এখনকার বাচ্চাদের ঘুড়ি ওড়ানোর সময় নেই, এটা আসলে একটা অজুহাত। আপনার কি মনে হয় জানাতে পারেন। বিশ্বজিৎদা লিখছেন, সত্যি কথা বলতে কি নিখাদ এক অজুহাত, ঘুড়ি তো আর ওড়াবে না, একেবারে দিন রাত প্রকৃতির খোলা হাওয়ায় শিশু মনের বিকাশ, প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে কেরিয়ার গড়ার হাহুতাশ, দল বেঁধে ঘুড়ি ওড়ানো শরীর ও মনের দাওয়াই, বাচ্চার যে লেগে যাবে আর্তনাদ করে সবাই, ছুটোছুটি দৌড়োদৌড়ি ঘুড়ি ওড়ানোর অঙ্গ, সুতোয় মাঞ্জা দেওয়ার পর্বে ফুটে ওঠে বন্ধু সঙ্গ, অভিভাবকগণ অতি সাবধানে না পছন্দ ঘুড়ি ওড়ানো, শিশুর পায়ে নিয়মের বেড়ি তা নিতান্তই ঘরকুনো। বিশ্বজিৎ কর লিখছেন বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে। পরের মেসেজ এসেছে, লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। লিখছেন এখন বাচ্চাদের ঘুড়ি ওড়ানোর সময় নেই, এটা একটা অজুহাত মাত্র। এই বক্তব্যটি বর্তমান যুগের যান্ত্রিক জীবনযাত্রা এবং আমাদের মানসিকতার এক নির্মম সত্যকে তুলে ধরে। পরিশেষে বলা যায় সময় কোনো বাধা নয়, বাধ সেধেছে আমাদের মানসিকতা ও জীবনযাপনের ধরন। ঘুড়ি ওড়ানো বা খোলা মাঠে খেলার মতো শৈশবের মৌলিক আনন্দগুলো কোনো অপচয় নয়, বরং একটি শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার অপরিহার্য অংশ। তাই কৃত্রিম অজুহাত সরিয়ে রেখে আমাদেরই উদ্যোগী হতে হবে, যাতে ইট পাথরের দেয়াল ভেঙে শিশুরা আবার মুক্ত আকাশে রঙিন ঘুড়ি ওড়ানোর আনন্দ ফিরে পায়। কারণ একটি সুন্দর ও প্রাণবন্ত শৈশবের ওপরেই গড়ে ওঠে একটি সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম। আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময়। লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। হোয়াটসঅ্যাপের পাশাপাশি আমরা একটু আমাদের SMS চ্যাট বক্সেও চোখ রাখি, সেখানে কে কী লিখছেন দেখি। রিন্টু লিখছে নিউ আলিপুর থেকে, এখনকার বাচ্চারা ঘুড়ি ওড়াতে ঠিকঠাক জানেই না, আগ্রহ ব্যাপারটা নেই, সারাদিন অনলাইন গেমে ডুবে থাকে। আমরা যখন ছোট শত বাধা পেরিয়েও ঠিক ঘুড়ি ওড়াতাম। নিউ আলিপুর থেকে রিন্টুর মেসেজ। ডিজিটাল দুনিয়ায় বিজ্ঞাপনের ভিড়ে হারিয়ে যাচ্ছে কত সবুজ মাঠ, কত গ্রামের স্নিগ্ধতা, আকাশের বুকে ঘুড়ির আনাগোনা যাচ্ছে হারিয়ে, পরাধীনতা গ্রাস করছে মনকে। তাই ঘুড়ি ওড়াতে দিন শিশুকে, খেলুক তারা মাঠে আর মন পাক এক স্বাধীনতার স্বাদ, খোলা আকাশে উড়ুক মুক্ত ঘুড়ির মতো। লিখছে পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে। পরের জন লিখছে বাউরিয়া বউলখালি থেকে শান্তনু ঘোষ। আমাদের এখানে পুরো শীতকাল ছোট থেকে বড় সবাই ঘুড়ি ওড়ায়, দুপুরের সময় আকাশে ঘুড়ি আর ঘুড়ি। রাজশ্রী দাদাভাই ঘুড়ি ওড়ায় কি না জানতে ইচ্ছা করলো। রাজশ্রী দাদাভাই ছোটোবেলায় ঘুড়ি ওড়াতো, আর এখন শুধু ঘুড়ি ওড়ানোর টপিকটা দিই, আমার পাশে চুপচাপ বসে আপনাদের মেসেজগুলো শোনা যাচ্ছে।
রমা রায় লিখছেন দাসনগর হাওড়া পাঁচ থেকে।

ঘুড়ি ওড়ানো মানেই ছিল সুন্দর শৈশব। আজ আর শিশুরা ঘুড়ি ওড়াতে চায় না বা সময় নেই, সত্যি এটা একটা অজুহাত মাত্র। সেই লাটাই হাতে ছুটে চলা শহর কিংবা গ্রাম, ছুটে ছুটে ঘুড়ি উড়িয়ে ঝরাতো তারা ঘাম। আর এখন সেই নস্টালজিয়ার ঘুড়ি আর লাটাই নেই কোনো বাচ্চাদের হাতে। আজকের প্রজন্ম হয়তো কখনো বুঝবেই না খোলা আকাশের নিচে ঘুড়ি ওড়ানোর যে কী আনন্দ পাওয়া যায়। কাঁচ ঘুড়িয়ে, গদের আঠা বা ভাতের ফ্যান দিয়ে, সুতোয় মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়ানো বা অন্যের ঘুড়ি কেটে দেওয়া, সে যে কী মজা বলে বোঝানো যাবে না। যারা উড়িয়েছে শুধু তারাই উপলব্ধি করতে পারবে। আপনারা খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। লিখছেন দাসনগর হাওড়া পাঁচ থেকে রমা রায়। এরপর আবারও একটা আমরা আমাদের টেলিফোন লাইনে চলে যাব। অনেকক্ষণ থেকেই টেলিফোন ব্লিঙ্ক করছে, দেখি কে রয়েছেন সঙ্গে।

0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যাঁ, হ্যালো দিদি ভাই, দিদি ভাই নমস্কার।
0: নমস্কার, শুভ সন্ধ্যা।
1: হ্যাঁ, আমি সাবরাগন নাচনগোনা সাবরাগন বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল বলছি।
0: বলুন প্রবীর বাবু।
1: দিদি ভাই, আমাদের টাইমে ঘুড়ি উড়ানো এখনো পর্যন্ত 8 থেকে 80 এখনো কিন্তু ঘুড়ি উড়াই আমরা। এখন মাঞ্জা মাঞ্জা কি করছি, মাঞ্জা করেছি, হাত আঙুল কেটে গেছে, এবং ঘুড়ির মানে ধরার জন্য ধনচে কাঠি গাছে একটা করে সেই ওপরে বিয়ে বেঁধে দিয়েছি, জঙ্গল গুলো বেঁধে দিয়েছি, আর এই ঘুড়ির পোঁধে লোটার জন্য ঘুড়ি লোটার জন্য দৌড়ে দৌড়ে আলেতে কতবার যে কাঁচার খেয়েছি তার ঠিক নেই। কিন্তু এখন দিদি ভাই সেটা ঘুড়ি ওড়ানোটা ফিকে পড়ে গেছে, কারণ এখন বাচ্চারা আপনার বই নিয়ে এমন বইয়ের কান্ধে বই দিয়ে দিয়েছে সে ভাড়েতে, আর মোবাইল মুঠো ফোন এসে এই ঘুড়িটা কিন্তু একদম মানে বাস্তবে পরিণত হয়েছে, যে অবাস্তবে পরিণত হয়েছে। আর ঘুড়ি বলে কোনো কিছু নেই, কিছু কিছু লোক এখনো উড়ায় ঘুড়ি, কিন্তু মানে বাচ্চাদের যে আমরা আমাদের সময় আমরা পড়ালেখাও করেছি, মায়ের হাতে মারও খেয়েছি, আর ঘুড়িয়ে উড়িয়েছি, মাঞ্জাও করেছি, কিন্তু এখন তার ছেলেমেয়েরা ওই সবের দিকে নেই। আপনার মোবাইলে কি হচ্ছে কি হচ্ছে এইসব দেখা।
0: বেশ, আপনিও খুব ভালো থাকুন। চলে আসি আবারও আমাদের ফেসবুক পেজে, মেসেজ কমেন্ট এসেছে পশ্চিম বর্ধমান থেকে। সুচেতা লিখছেন, শুভ সন্ধ্যা জানাই সকলকে। সময়ে ঠিক না, জায়গার বড় অভাব আজকাল। চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং, তারে ভরা রাস্তার পাশ, ঘুড়ির সুতো ওড়ার আগেই যেন ফেঁসে যায়, তাই সেভাবে দেখা যায় না। আর রইল বাকি সময়, সেটা হুজুগে বাঙালি বিশেষ দিনের বিশেষ ব্যাপারে করেই থাকে। বিশ্বকর্মা পূজা আর ঘুড়ি ওড়ানো সে তো হবেই, লিখছে সুচেতা পশ্চিম বর্ধমান থেকে। আমাদের SMS করেছেন প্রণব কুমার কলকাতা 18 থেকে, লিখছেন, নাওয়াডেজ চিলড্রেন আর নট ফাউন্ডিং অফ ফ্লাইং কাইট, রাদার দে আর ডিস্ট্রিবিউটেড টাইম ফর ইউজিং মোবাইল ইন ম্যাক্সিমাম টাইম। এটা সত্যিই তাই, বেশিরভাগ সময় তারা কিন্তু মোবাইলে ব্যস্ত থাকে, সেটা অনেকেই বলছেন। আবার তার মধ্যেও অনেকে সময় করে ফেলেন, বাবা মায়েরা বিশেষ করে উৎসাহ দেন ঘুড়ি ওড়ানোর জন্য বাচ্চাদেরকে। প্রদীপ বসাক লিখছেন হাট শিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে, তিনি লিখছেন, একটা সময় ছিল বিকেল হলেই পাড়ার গলিতে শিশুদের কোলাহল শোনা যেত, পড়াশোনা খেলাধুলা বন্ধুদের সঙ্গে আড্ডা সবকিছুর মধ্যেই ছিল সহজ আনন্দ। ঘুড়ি ওড়ানোর মতো ছোট্ট আনন্দ যেন শৈশবকে করে তুলত আরও রঙিন। আজ সেই ছবিটা অনেকটাই বদলে গেছে, হাতে বইয়ের পাশাপাশি এসেছে মোবাইল, ট্যাব, ভিডিও গেম আর সামাজিক মাধ্যম। তাই যখন বলা হয় এখন বাচ্চাদের ঘুড়ি ওড়ানোর সময় নেই, তখন প্রশ্ন জাগে, সত্যিই কি সময় নেই, নাকি আমরা তাদের সময়টুকু অন্য কিছুর জন্য নির্ধারণ করে দিয়েছি? শিশুর শৈশব শুধু পরীক্ষার নম্বর আর ভবিষ্যতের প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ নয়, মাঠে দৌড়ুনো, বন্ধুদের সঙ্গে হাসা, প্রকৃতির কাছে থাকা, ছোটখাটো আনন্দে মেতে ওঠাও শিশুর মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ অংশ। আমরা যদি প্রতিটি অবসরকে মোবাইলের পর্দায় বন্দী করে দিই, তাহলে একদিন হয়তো শিশুরা অনেক কিছু জানবে কিন্তু হারিয়ে ফেলবে নিজের শৈশবের গল্প। তাই সময় নেই এই অজুহাত না দিয়ে আমাদেরকেই একটু সময় তৈরি করতে হবে। বাবা মা, পরিবার ও সমাজ যদি শিশুদের সঙ্গে খেলায়, গল্পে, প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটায়, তাহলে হারিয়ে যাওয়া সেই নির্মল আনন্দ আবার ফিরতে পারে। কারণ শৈশব একবারই আসে, তাকে শুধু ব্যস্ততার অজুহাতে হারিয়ে ফেলা উচিত নয়। হাট শিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে লিখেছেন প্রদীপ বসাক। সুভাষ চক্রবর্তী লিখছেন উত্তর বাওয়ালি থেকে, দেখি তিনি কি লিখেছেন। লিখছেন, আগে দেখা যেত বিশ্বকর্মা পূজোর সময় আকাশে লাল, নীল, সবুজ রঙের ঘুড়ি উঠত, এই আনন্দের হাটে শিশুদের দেখা যেত। এখন ছবিটা অনেকটা বদলেছে, আকাশে আজ আর ঘুড়ি দেখা যায় না, কারণ একটাই, ঘুড়ি উড়িয়ে সময় নষ্ট করার মতো সময় আমরা শিশুদের কাছ থেকে কেড়ে নিয়েছি। আমাদের প্রত্যাশা পূরণের জন্য ওদের মাথার ওপর ওভারবার্ডেন চাপিয়ে দিয়েছি, ফলে ওদের জীবন থেকে হারিয়ে গেছে ঘুড়ি ওড়ানোর মজা। উত্তর বাউলি থেকে লিখেছেন সুভাষ চক্রবর্তী। পরমা মিত্র লিখছেন ভবানীপুর কলকাতা থেকে, এখন বাচ্চাদের ঘুড়ি ওড়ানোর সময় নেই কথাটা আসলে সময়ের অভাবের চেয়ে বেশি এক ধরনের অজুহাত। সময় বদলেছে, ব্যস্ততা বেড়েছে, পড়াশোনার প্রযুক্তি জীবনের অনেকটা জায়গা দখল করেছে, কিন্তু শিশুর শৈশব তো শুধু বই, মোবাইল আর পর্দার মধ্যে আটকে থাকার জন্য নয়। একসময় ছাদে ছাদে ঘুড়ির লড়াই, সুতোয় টান, আকাশের দিকে তাকে উচ্ছ্বাস, এসবই ছিল শৈশবের আনন্দ। আজও সেই আনন্দের প্রয়োজন আছে, শুধু তাকে জায়গা করে দেওয়ার ইচ্ছেটুকু দরকার। আসলে বাচ্চাদের সময় নেই এটা নয়, আমরা তাদের সময় করে দিই না। তাই আজ যদি একটা ঘুড়ি ওড়ানোর জন্য আধ ঘন্টা সময় বের করতে না পারি, কাল হয়তো অনেক সময় হাতে নিয়েও সেই শৈশবটাকে আর ফিরে পাবো না। কারণ ঘুড়ি হারিয়ে গেলে নতুন ঘুড়ি কেনা যায়, কিন্তু হারিয়ে যাওয়া শৈশবটাকে কোনোদিনই কেনা যায় না। লিখছেন ভবানীপুর কলকাতা থেকে পরমা মিত্র। বিজয়কৃষ্ণ দালাল লিখছেন নালিকুল বন্দিপুর হুগলি থেকে। তিনি লিখেছেন, আমার আন্তরিক শুভেচ্ছা জানালাম দুজনকেই। দেখো, এখনকার বাচ্চাদের সত্যিই ঘুড়ি ওড়ানোর সময় নেই, তবে এটা অজুহাত নয়। আমরা বাবা মায়েরা এত বাচ্চাদের উৎসাহিত, এতে বাচ্চাদের উৎসাহিত করি না। এখনও অনেক বাচ্চারা ঘুড়ি ওড়ানো কাকে বলে তাই জানে না। আমরা যখন ছোট ছিলাম তখন বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানোর জন্য দিতাম, অনেক আগে থেকেই তৈরি থাকতাম আর বছরে দুদিন ঘুড়ি ওড়াতাম, বিশ্বকর্মা পুজো এবং আরেকটি হলো পৌষ সংক্রান্তির দিন। বিশ্বকর্মা পুজোর দিন আমাদের হাওড়ার রামরাজাতলার বাড়ি থেকে ঘুড়ি ওড়াতাম এবং পৌষ সংক্রান্তির দিন আমাদের নালিকুলের বাড়িতে ঘুড়ি ওড়াতাম। তখন সারাদিন আওয়াজ উঠত ভোকাটটা, কে কার ঘুড়ি আগে কাটতে পারত তাই নিয়েই কম্পিটিশন হতো। তোমরা সেই ছোটবেলার কথা মনে করিয়ে দিলে সত্যি খুব আনন্দ লাগছে, ধন্যবাদ, নমস্কার, লিখছেন বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে। আরও একটু মেসেজ চলে এসেছে, প্রচুর মেসেজ রয়েছে। সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন, তুলনামূলকভাবে ঘুড়ি ওড়ানোর প্রবণতা কমে গেছে বড়দের মধ্যে, সুতরাং বাচ্চারাও তো বড়দের পথে অনুসরণ করবে, এটাই স্বাভাবিক। যাদবেন্দ্র পণ্ডা লিখছেন জুখিয়াবাজের কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, বর্তমান প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা এবং স্ক্রিন টাইমের ভিড়ে আমরা শিশুদের শৈশবকে চার দেয়ালের মাঝে বন্দী করে ফেলেছি। শিশুদের ওপর নিজেদের চাকা ঘোরানোর ইঁদুর দৌড় চাপিয়ে দেওয়ার কারণেই এই অজুহাতের সৃষ্টি হয়। আমি মনে করি ঘুড়ি ওড়ানো কেবল একটি খেলা নয়, এটি একটি বড় মনস্তাত্ত্বিক অনুশীলন। বাতাস বোঝা, সুতোয় টান দেওয়া, ভোকাট্টা হওয়ার পর আবার চেষ্টা করা, এগুলো শিশুকে শিক্ষা দেয়, জীবনের এক বড় শিক্ষা। শিশুর একাগ্রতা বাড়ায়, প্রকৃতির সাথে মেলায় এবং মানসিক অবসাদ দূর করে। তাই সময় নেই বলাটা আসলে আমাদের আধুনিক জীবনযাত্রার একটি ব্যর্থ অজুহাত মাত্র। যাদবেন্দ্র পণ্ডা লিখছেন কাঁথি জুখিয়া বাজার থেকে। প্রভাতি ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন, ছন্দে ছন্দে শিশুরা এখন ব্যস্ত ভীষণ পড়াশোনার চাপে, কেউ কষতে অঙ্ক আবার কেউ ব্যস্ত ম্যাপে, পড়া ছাড়াও আরও আছে ব্যায়াম, ছবি আঁকা, প্রযুক্তির যুগে এখন এআই কেও সঙ্গে রাখা, তারই মধ্যে ঘুড়ির কথা মাথায় তাদের থাকে, রাখে সাথে মাঞ্জা দেওয়া সুতোর লাটাইটাকে, রং বেরঙের ঘুড়িতে আজ আকাশ ভরেছে, পড়াশোনার চাপ আর বকুনি দূরে সরেছে, মাঠঘাট আজ বিলীন হয়েছে অট্টালিকার ভিড়ে, কুঁচি কাঁচাদের হাতে তবুও কত রঙিন ঘুড়ি ওড়ে। বাচ্চাদের ঘুড়ি ওড়ানোর সময় নেই বলতে পারি না, প্রমাণ দেখা যায় আকাশে ওই। বেহালা থেকে প্রভাতি ভট্টাচার্য। অনিমেষ ভট্টাচার্য লিখছেন বেহালা থেকে, প্রিয় আপনার কথা, বর্তমানে ঘুড়ি ওড়াবার নিরাপদ জায়গার যথেষ্ট অভাব ও পড়াশোনার অতিরিক্ত চাপের দরুন শিশুরা ঘুড়ি ওড়াবার সময় পায় না। কিশোর লিখছেন বালি হাওড়া থেকে, যে সময়টা ঘুড়ি ওড়াবে সেই সময় মোবাইল দেখলে কাজের কাজ হবে বলে মনে করে এখনকার বাচ্চারা। আমরা অনেক ঘুড়ি উড়িয়েছি আমাদের সময়, যদি কোনো অপশান থাকতো মোবাইলের মতো আমরাও মোবাইলেই ঢুকে যেতাম, কিছু করার নেই, সময় বদলেছে। মোবাইলের মাধ্যমে ঘুড়ি ওড়াচ্ছে, এটাতেই বেশি আনন্দ পাচ্ছে ওরা। কিছু বাচ্চার

বাবা মারা বাচ্চাকে ঘুড়ি ওড়াতে দেয় না, সে কি করে বুঝবে ঘুড়ির স্বাদ? একটা ঘুড়ির পেছনে কত ছেলে একসঙ্গে আমরা দৌড়েছি, কত ঝগড়া, কত মারপিট, সমস্ত কিছু মনে পড়ে গেল। সেই সাথে মনে পড়ে গেল ঘুড়ির বিভিন্ন নামগুলো, ময়ূরপঙ্খী, পেটকাটি, চাঁদিয়াল, মুখপোড়া, হাড়িকাঠ, চীনা ঘুড়ি, আরও কত নাম ছিল মনে করতে পারছি না। তবে সব জায়গায় একই দিনে ঘুড়ি ওড়ে না, শহর অঞ্চলে বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ে, শহরতলি অঞ্চলগুলোতে সরস্বতী পুজোতে ঘুড়ি ওড়ে, আরেকটু গ্রামে গেলে পৌষ মাসে কার্তিক পুজো নাগাদ ঘুড়ি ওড়ে, আমাদের এখানে বেলুড়, বালি, উত্তরপাড়া, কোন্নগর এইসব অঞ্চলে সরস্বতী পুজোতেও ঘুড়ি উঠতে দেখা যেত। এখন বিশ্বকর্মা পুজো, সরস্বতী পুজো দুটোতেই ঘুড়ি উঠতে দেখা যায়। হুগলির বেগমপুরে তাঁতের বিশ্বকর্মা পুজো হয়, তখন ঘুড়ি উঠতে দেখা যায়। সেই বিশ্বকর্মা পৌষ মাসের দিকে হয়, পুজো পৌষ মাসে হয়। যাক, যে যে সময় ওড়াচ্ছে ওড়াক, তাতে দুঃখ নেই, ঘুড়ি যেন যুক্ত না হয়ে যায় পরের প্রজন্ম যেন দেখতে পায়। লিখছেন বালি হাওড়া থেকে কিশোর।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 এফএম গোল্ডে।
2: আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। শুরু হয়ে গেল গানে গানে বাজিমাত, আপনাদের সাথে দেবারতী আর রাজর্ষী। গানে গানে বাজিমাত মানে গানের ওপর হরেক প্রশ্ন, আর থাকে আপনার পছন্দের গান শোনার সেগমেন্ট শোনাতে এ গান।

বাংলা গানের কথা আসলে বাংলা আধুনিক গান আমাদের অন্যতম ভালো লাগা। আজ শোনাতে গানের প্রথম পর্যায়ে আপনি বলবেন আপনার প্রিয় রেট্রো বাংলা আধুনিক গানের কথা। সময় এখন থেকে ঠিক 3 মিনিট। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের বাংলা আধুনিক গানের কথা, তারপর আরও একটা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

আপনি শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। চলে আসি আজকের অনুষ্ঠানের প্রথম গানে। শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেন।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত, শুনছেন FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। গানের হরেক রকম প্রশ্ন নিয়ে সাজানো এই অনুষ্ঠান। চলে আসি প্রথম রাউন্ডে, চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা, চিনতে পারো কিনা।
3: বিশ্বকর্মা মাইকি জয়,
4: কালকে হবে,
3: কালকে হবে।
4: কারণ মানুষরা চিনবেন, ক্লুতে ক্লুতে গান চিনবেন।
3: ও আচ্ছা,
4: প্রথম ক্লু, সাদা কালো বাংলা সিনেমায় হেমন্ত মুখোপাধ্যায়ের গান। সিনেমায় এই গানের সিচুয়েশনটা ছিল, নায়ক নায়িকার সম্পর্কে একটা টানাপোড়েন দেখানো হচ্ছে, এবং টানাপোড়েনের অন্য মানে, কিন্তু এই যে নায়ক নায়িকার সম্পর্কের টানাপোড়েন, এ ব্যাপারটা তুমি ঠিক বুঝবে না। এবং এই গানটা রেডিওতে
3: বাজছে।
4: ও তাই, বেশ বেশ বেশ, তাহলে এই টানাপোড়েনের কথাই তো আমরা থাকলাম।
3: তাহলে সম্পর্কের টানাপোড়েনের গান
4: সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে গানের অনুরোধ জানিয়েছেন শ্যামল মিত্রের কণ্ঠে।

0: बाजी मात।
1: चिंते पारो कीना
2: এত তাড়া কিসের বলুন তো? সবে তো প্রথম ক্লুটা আপনি শুনেছেন, আরো দুটো ক্লু আপনার জন্য থাকবে।
1: দ্বিতীয় ক্লু, সিনেমার কাহিনীকার ছিলেন আশাপূর্ণা দেবী, এই গানের গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়।
2: তাহলে কোন গান, সেই গানের কথা আপনি জানাবেন। এবার চলে যাব শোনাতে এই গানে।
1: অখিল বন্ধু ঘোষের কণ্ঠে এই গান শুনতে চেয়েছেন ঠাকুরিয়া থেকে সুমিতা রায়।

0: बाजी मात।
1: না, এই যে দুটো পথ দুদিকে বেঁকে গেছে, আপনি যেটা ভাবছেন যেতেই পারে, সেটা আপনার ভাবনাকে আমি প্রভাবিত করতে পারি না,
2: কিন্তু উত্তরের পথটা থেকেও আপনি বেঁকে যাচ্ছেন, তাই তো? কাজেই এটা কিন্তু নয়, আমরা কিন্তু বলেই দিচ্ছি প্রথম দুটো ক্লু আর
1: আমরা বলছি, কারণ আমরা তিন নম্বর ক্লুটা যখন দেবো তখন বুঝতে পারবেন,
2: পাল্টে যাবে সেজন্যই। প্রথম দুটো ক্লু আরো একবার দিয়ে তিন নম্বর ক্লুতে আসি। প্রথম ক্লু দিয়েছিলাম সাদা কালো বাংলা সিনেমায় হেমন্ত মুখোপাধ্যায়ের গান। সিনেমায় দেখানো হচ্ছে নায়ক নায়িকার সম্পর্কে একটা টানাপোড়েন চলছে এবং রেডিওতে এই গানটা বাজছে। দ্বিতীয় ক্লু দিয়েছিলাম সিনেমার কাহিনীকার আশাপূর্ণা দেবী, গানের গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। তিন নম্বর ক্লু, লাস্ট অ্যান্ড ফাইনাল ক্লু, অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিচালিত এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সাবিত্রী চট্টোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায়, অনুপ কুমার, পাহাড়ি সান্যাল, জহর রায়, লিলি চক্রবর্তী প্রমুখ শিল্পীরা। এই গানের সুরকার ছিলেন রাজেন সরকার।
1: তাহলে কোন গান আপনি ভাবুন, ভেবে চিনতে আপনি আমাদের উত্তর দেবেন। আমাদের SMS বা হোয়াটসঅ্যাপের নাম্বার 9903059992। এবার চলে যাই শোনাতে এ গানে।
3: তোমাকে শোনাতে
0: শোনাতে এ গান, শোনাতে
2: এ গান। বারাসাত থেকে শেখ আজহার শুনতে চেয়েছেন শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে এই গান।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात। चिंते पारो किना,
1: चिंते पारो
2: किना, चिंते पारो किना।
3: তাহলে কি দাঁড়ালো?
2: চিনতে পেরেছেন বন্ধুরা?
3: মানে দুটি পথ দুদিকে বাকি নেই
2: না, এবং আমি সঠিক ক্লু দিয়েছি, খুব একটা কঠিন কঠিন কিছু করিনি।
3: আচ্ছা, রেডিও থেকে গান হচ্ছে এবং সেই গানের মধ্যে একটা নায়ক নায়িকা যে টানাপোড়েন, সেই টানাপোড়েনের সিচুয়েশনে গানটা আসছে। যেমন সঠিক উত্তর দিয়েছেন শ্যামল বোস চৌধুরী যাদবপুর থেকে,
2: প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, কমলেশ পাত্র কল্যাণী থেকে,
3: সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে,
2: বেহালা থেকে অনিন্দিতা রায় চৌধুরী।
3: সঠিক উত্তর দিয়েছেন অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, আর সঠিক উত্তর দিয়েছেন বরুণায়ন দাস বেলঘড়িয়া থেকে। ব্যাপারটা হচ্ছে, তাহলে হিসেব মিলে গেল সঠিক উত্তর যখন এসে গেল, কোন সেই গান এবং এবার পুজোতে কে জানেন, আমি আরও ওভার ইয়ার করছিলাম যে দেবরতী নাকি কি বালুচরি কিনবে, তাই না? আমি জানি না বাবা, আমি এইসব তো বুঝি না, আমি তো জানি না। ঠিক আছে, সঠিক উত্তর দিলে যেটা থাকে সবার জন্য রইলো।

0: সোনা ঝুরি।
1: সময়ের সাথে সাথে হারিয়ে যায় অনেক কিছু, থেকে যায় গান। এমনই একটি হারানো দিনের গান শুনব আমরা। আপনাকে বলতে হবে গানের শিল্পীর নাম কি। উত্তর পাঠাবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে। প্রথমে লিখবেন উত্তর, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পুরো নাম আর লোকেশন, আর মেসেজটা সেন্ড করবেন 9903059992 নম্বরে।
0: সোনা ঝুরি।

0: সোনা ঝুরি গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত। চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা।
3: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। এবার চলে আসি চিনতে পারো কিনা রাউন্ডের উত্তরের গানে। শুনবেন বালুচরি সিনেমার গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে ঠিক 9টা বেজে 59 মিনিট হয়ে 14 সেকেন্ড। আপনি রয়েছেন 100.1 FM গোল্ডে, সঙ্গে রয়েছি রাজর্ষি আর দেবারতি, আর আপনারা শুনছেন গানে গানে বাদিমাত। ছোট্ট একটা সংবাদ বিরতি, তারপর 10টা বেজে 10 মিনিটে আবারও ফিরছে রাজর্ষি দেবারতি গানে গানে বাজিমাতের পরবর্তী পর্ব নিয়ে।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে পছন্দের গন্তব্য হয়ে উঠতে ভারত প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করেছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর জন্মদিন ও প্রশাসনিক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে সেবা সংকল্প অভিযানের সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গে এই উপলক্ষে অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে নরেন্দ্র মোদী বলেন, বিকশিত বাংলা বিকশিত ভারতের ভিত্তিকেই মজবুত করবে। পিএম বিশ্বকর্মা প্রকল্প আজ 3 বছর পূর্ণ করল। এই যোজনায় আগামী 1 বছরের মধ্যে 5 লক্ষ উপভোক্তাকে সংযুক্ত করা হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সরকার জানিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা জানিয়েছেন, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি এবং তৃতীয় বৃহত্তম জ্বালানি ব্যবহারকারী দেশ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভুটানের অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। 3 ম্যাচের টি-20 সিরিজের শেষ খেলায় ভারত আফগানিস্তানের সামনে জয়ের জন্য 222 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে পছন্দের গন্তব্য হয়ে উঠতে ভারত প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ গ্রহণ করেছে। উৎপাদন ক্ষেত্রে সমগ্র বিশ্ব এক নতুন এবং বিশ্বস্ত কেন্দ্রের সন্ধানে রয়েছে। সেই প্রয়োজন মেটাতে নিরবচ্ছিন্নভাবে নিজেকে প্রস্তুত করছে ভারত। নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদার বিস্ফোরণ ঘটছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, একদিকে ভারতের অর্থনীতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ভারতের প্রতি আস্থাও বাড়ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা সত্ত্বেও ভারতে অর্থনৈতিক বিকাশ 7.8% রেকর্ড করা হয়েছে। দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দায়বদ্ধ। ভারতের সেমিকন পরিমণ্ডল দ্রুত বিস্তার লাভ করছে এবং এর ফলে উদ্ভাবন, বিনিয়োগ এবং বিকাশের নতুন সুযোগ উন্মোচিত হচ্ছে বলেও তিনি জানান।
1: ভারত কি কোয়ার্টারলি জিডিপি রিপোর্ট আই আর ইস চ্যালেঞ্জিং পিরিয়ড মে ভি ভারত নে 7.8% গ্রোথ হাসিল করকে দিখাই হ্যায় আর ইসি দরমিয়ান জাপান কি ক্রেডিট রেটিং এজেন্সি নে ভারত কি সোভরেন রেটিং মে সুধার কিয়া হ্যায় আপগ্রেড কিয়া হ্যায় আর ইয়ে ভি 3 দশক কে বাদ করিব 35 সাল কে বাদ হুয়া হ্যায়।
0: কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সেমিকন 2.0 এর মাধ্যমে আগামী দিনে দেশের সেমিকন্ডাক্টর শিল্পে প্রায় 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগ এবং 1 লক্ষ পর্যন্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ভারতের চিপ ডিজাইনের দক্ষতা বিশ্বজুড়ে স্বীকৃত। শ্রী বৈষ্ণব আরও বলেন, সেমিকন 1.0 এর আওতায় প্রায় 400 বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে চিপ ডিজাইন পড়ানো হচ্ছে। এবার পাঠ্যক্রম উন্নত করে সিস্টেম ডিজাইনের প্রশিক্ষণ এবং শিল্প সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রযুক্তিগত প্রশিক্ষণের পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও জনসেবায় তাঁর 25 বছর পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গেও আজ সেবা সংকল্প অভিযানের সূচনা হয়েছে। কলকাতার বাজে কদমতলা ঘাটে উদ্বোধনী অনুষ্ঠানে আশীর্বাদ কি দিয়া বা আশীর্বাদের প্রদীপ কর্মসূচির মাধ্যমে সূচনা হয়। কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পমন্ত্রী জেতন রাম মাঝি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা কারন্দলাজে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্মিলিতভাবে প্রদীপ প্রজ্বলন করেন। অনুষ্ঠানে জেতন রাম মাঝি বলেন, সাধারণ পরিবার থেকে উঠে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যে নেতৃত্ব দিয়েছেন তা ভারতের আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে সহায়ক হয়েছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্য অর্জনের কথাও তুলে ধরেন শ্রী মাঝি। পাশাপাশি প্রধানমন্ত্রী দীর্ঘদিন জনজীবন থেকে প্রশাসনিক অভিজ্ঞতার নজর গড়েছেন বলেও তিনি দাবি করেন।
2: आप सब जानते हैं कि जब इनको सत्ता में लिखी 2014 में उस समय भारत की आर्थिक व्यवस्था 10वां पोजीशन पर था और आज जापान को पछाड़ करके हम 4th पोजीशन में आ गए हैं। 2047 में हमारा भारत विकसित भारत होगा, हर तरह से हम संपन्न होंगे और देश ही नहीं विदेशों में भी हमारा एक कायम होगा रुतवा और हम विश्व शांति के लिए
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদীর 25 বছরের জনজীবনকে সামনে রেখে দেশজুড়ে 1 মাসব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী 10ই অক্টোবর পর্যন্ত চলা এই অভিযানে রাজ্য জুড়ে 12টি কর্মসূচির আয়োজন করা হবে বলেও তিনি জানান।
2: এই যে মাসাধিক কাল 12টি কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচিগুলো সাধারণভাবে আমাদের ভারতবর্ষকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বগুরু হিসেবে দেখতে চাই। দল মত বর্ণ ধর্ম সম্প্রদায় নির্বিশেষে দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী হোক এই প্রার্থনা আমরা করব। এই 12টি কর্মসূচিতে শুধু রাজনৈতিক দল নয়, সরকার নয়, সমাজ এবং জনগণকেও যুক্ত করা হয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনটি আজ পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা দিবস উপলক্ষে পালন করা হয়। এই উপলক্ষে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, অন্নপূর্ণা যোজনা বাংলার নারী শক্তির বিকাশ ত্বরান্বিত ও আত্মবিশ্বাস বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পরে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিকশিত বাংলা বিকশিত ভারতের ভিত্তিকে মজবুত করবে। রাজ্যের মহিলারা যাতে দেশের অন্যান্য অংশের তুলনায় পিছিয়ে না পড়েন সেজন্য সরকার বিভিন্ন প্রকল্প এনেছে। অন্নপূর্ণা যোজনা এবং পিএম বিশ্বকর্মার মতো এই সমস্ত প্রকল্প মহিলাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। শ্রী মোদী আরও বলেন, গত 4ঠা মে রাজ্যে পালাবদলের ক্ষেত্রে মা ও বোনেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাই রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকারের প্রথম পরীক্ষায় ছিল মহিলাদের উন্নয়ন।
3: साथियों, इस साल 4 मई को बंगाल ने परिवर्तन का एक नया रास्ता चुना और मैं जानता हूं इस परिवर्तन में सबसे अहम भूमिका बंगाल की माताओं बहनों की रही है। आपने अपने जीवन में बहुत सी कठिनाइयां देखी, इसलिए हमारी नई सरकार के सामने सबसे पहली कसौटी यही रही कि बंगाल की महिलाओं का जीवन आसान हो, উনকে জীবন মে ইজ অফ লিভিং বড়ে।
0: পিএম বিশ্বকর্মা প্রকল্প আজ 3 বছর পূর্ণ করল। দেশের প্রান্তিক এলাকায় চিরাচরিত শিল্পকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে 2023 সালে এই প্রকল্পের সূচনা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পিএম বিশ্বকর্মা যোজনায় আগামী 1 বছরের মধ্যে 5 লক্ষ উপভোক্তাকে সংযুক্ত করা হবে। এই যোজনার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে তিনি বলেন, 2027-17 মে ব্রিগেডে রাজ্যের কারিগর ও শিল্পীদের সমবেত করা হবে। পিএম বিশ্বকর্মা যোজনায় নাম নথিভুক্ত করেছে এমন কারিগরদের মধ্যে প্রথম পর্যায়ে 22,000, দ্বিতীয় পর্যায়ে 7,226 এবং ত৯য় পর্যায়ে 4,698 জনকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ, পেশাগত পরিচয়পত্র, টুলকিট ও ঋণ দেওয়া হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে সরকার জানিয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে, 140 কোটি ভারতবাসীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ অব্যাহত রাখবে এবং পরিবর্তনশীল বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে। রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির কারণে ভারত ও চীনের মতো দেশের ওপরে 100% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টকে দেওয়ার লক্ষ্যে একটি বিল মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাশ হওয়ার পর এই বক্তব্য সামনে এসেছে। উল্লেখ্য, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিলটি গত মাসে মার্কিন সিনেটে পাশ হয়েছিল এবং গতকাল হাউস অব রিপ্রেজেন্টেটিভসে 262-159 ভোটে অনুমোদিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি এবং তৃতীয় বৃহত্তম জ্বালানি ব্যবহারকারী দেশ। রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক সংঘাতের সময় বিশ্বে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হলেও মূল্যবৃদ্ধির প্রভাব থেকে দেশের মানুষকে রক্ষা করতে ভারত দ্রুত পদক্ষেপ নিয়েছিল। এর ফলে বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতাও বজায় রাখতে সাহায্য হয়েছে।

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভুটানের অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দুদিনের ভুটান সফরে ডক্টর জয়শঙ্কর ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং বিদেশমন্ত্রী ডি এন ধুঙ্গলের সঙ্গে ভারতে আসা ভুটানের নাগরিকদের জন্য আন্তর্জাতিক ইউপিআই পরিষেবার দ্বিতীয় পর্যায়ের সূচনা করেন। এর ফলে ভারত ও ভুটানের মধ্যে দ্বিমুখী ইউপিআই ভিত্তিক ডিজিটাল পেমেন্ট সংযোগ সম্পূর্ণ হল। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য ভুটানের পড়ুয়াদের ভারতীয় প্রতিষ্ঠানে নেহরু ওয়াংচুক স্কলারশিপ প্রকল্পের মেয়াদ বাড়ানো সমঝোতাপত্র বিনিময় হয়। 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ খেলায় ভারত আফগানিস্তানের সামনে জয়ের জন্য 222 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। এর আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আফগানিস্তান টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠালে নির্ধারিত 20 ওভারে তারা 7 উইকেটে 221 রান করে। অভিষেক শর্মা মাত্র 34 বলে 108 রান করেন। সঞ্জু স্যামসন অর্ধশতরান করেন। শেষ পাওয়া খবরে, আফগানিস্তান 5 উইকেটে 74 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে পছন্দের গন্তব্য হয়ে উঠতে ভারত প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ করেছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করেন। পিএম বিশ্বকর্মা প্রকল্প আজ 3 বছর পূর্ণ করল। এই যোজনায় আগামী 1 বছরের মধ্যে 5 লক্ষ উপভোক্তাকে সংযুক্ত করা হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। খবর শেষ হলো। পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 এফএম গোল্ডে।
2: আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত, আপনার সাথে দেবারতী আর রাজশ্রী। নিউজের আগে ছিল সোনাঝুরি রাউন্ডের প্রশ্ন, উত্তর জানব, তবে তার আগে চলে যাই আমাদের পরবর্তী রাউন্ড সুরব্যঞ্জনে।
3: সুরব্যঞ্জন, সুরব্যঞ্জন।
2: সুরব্যঞ্জন রাউন্ড, গান তৈরির খেলা। আপনাকে আমরা শোনাব তিনটি রেট্রো গানের অংশ। সেই গানের অংশগুলিতে আমরা কোনো শব্দ বা শব্দবন্ধকে মিউট করে দিয়েছি। সেই শব্দগুলিকে আপনাকে প্রথমে চিনতে হবে, তারপর সাজাতে হবে, আর সাজালেই পাবেন আরও একটি চেনা বাংলার রেট্রো গান। তাহলে এই গান তৈরির খেলাতে আপনারাও চলে আসুন হোয়াটসঅ্যাপ বা SMS এ। আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে আপনার পুরো নাম আর লোকেশন লিখতে ভুলবেন না কিন্তু। প্রথম গান,

0: তৃতীয় গান।
1: দাদা পায়ে পড়ি রে বউনে দে, দাদা পায়ে পড়ি রে বউনে দে।
2: সুরব্যঞ্জন, সুরব্যঞ্জন।

এই গানের কণ্ঠটি সুবল দাশগুপ্তর। সঠিক উত্তর কারা কারা দিলেন তাদের নাম বলবো, তবে তার আগে চলে যাই প্রণব রায়ের কথায় কমল দাশগুপ্তর সুরে যুধিকা রায়ের এই গান।

0: তাহলে এবার চলে আসি সঠিক উত্তরদাতাদের নাম নিয়ে। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন অর্থাৎ সুবল দাশগুপ্তের কণ্ঠ যারা যারা সঠিকভাবে চিনে নিয়েছেন তারা হচ্ছেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, অদিতি মিত্র বজবজ থেকে, মৈনাক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে। আর সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা রইল সবার জন্য।
1: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত
2: শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। একটু পরে আবার আসছে আপনার পছন্দের সেগমেন্ট শোনাতে এ গান।

কথা। পরবর্তী তিন মিনিটের মধ্যে আপনি জানাবেন এই পর্যায়ে আপনার গানের অনুরোধ। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের বাংলা সিনেমার গানের কথা, তারপর আরো একটা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059।

شور و بنجان، شور و بنجان. এবার সুরব এঞ্জন রাউন্ডের উত্তর শোনার পালা। প্রথম গানটি ছিল আমি

0: দ্বিতীয় গানটি ছিল
1: দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে, দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে।
0: এবার শুনে নিন তিন নম্বর গানটি।
2: আমায় বাস

এই গানটি সঠিকভাবে চিনে নিয়েছেন আমাদের অনেক অনেক অনেক বন্ধুরা। শঙ্করচন্দ্রদেব বারাসাত থেকে, সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, শ্রীরামপুর হুগলি থেকে, ময়নাক ব্যানার্জী, অদিতি মিত্র বজবজ থেকে, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, শুক্লা হালদার নয়াবাদ পঞ্চশায়ের থেকে, মোনালিসা তাঁতি নিশ্চিন্তপুর থেকে, রুমা দত্ত নিউটাউন থেকে, ভাস্কর সেহানবিশ কোচবিহার থেকে, সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে এবং সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। আর সঠিক উত্তর দিলে যেটা থাকে সবার জন্য রইল সেটা।

ওই এক এক করে বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য অনুরোধ জানিয়েছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানের।

তাহলে এবার আমরা চলে আসি আবারও আপনাদের পছন্দের সেগমেন্ট, আপনাদের গানের অনুরোধে। এই পর্বে আপনারা অনুরোধ করেছেন বিভিন্ন ধরনের বাংলা ছায়াছবির গানের অনুরোধ, শুনবো সেগুলো।

মানাদের কণ্ঠে এ গানের অনুরোধ জানিয়েছেন মৈনাক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে। আর এই গান শুনতে শুনতেই আজকের মতো ছায়াছবির গানের অনুরোধ জানানোর পালা শেষ হচ্ছে। আবারও অন্য কোনো বৃহস্পতিবার গানে গানে বাজিমাত অনুষ্ঠানের এই পর্বে থাকবে আপনাদের পছন্দের অনুরোধের বাংলা ছায়াছবির গান।

0: थी बाजी बात।
1: लाइट्स ऑन, कैमरा रोलिंग, एक्शन।
2: চিত্রধ্বনি রাউন্ডে শুনবেন একটি সিনেমা সংলাপ। সিনেমায় এই সংলাপের শেষেই ছিল একটি গান, আপনাকে বলতে হবে সেই গান কোনটি। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে, আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
3: চিত্রধ্বনি
4: চিত্রধ্বনি।
5: এখানে একটা বাদলের উৎপাত, কত সময় কত মেয়ে তো সাংঘাতিক বিপদে পড়তে পারে।
6: এই উৎপাত হালে শুরু হয়েছে, এখানকার একটা রিসার্চ ইনস্টিটিউটের জন্য ওখান থেকে একটা বাদল ধরে নিয়ে গেছিল, তারপর থেকে হঠাৎ এই অবস্থা। আর মজা দেখেছেন, বেছে বেছে মেয়েদেরই অ্যাটাক করে।
5: তাই নাকি? কেন বলুন তো?
6: বলবো না না, তো বলতে
5: হবে। হ্যাঁ বলুন না।
6: দেখুন, আমি স্পষ্ট কথা বলি বলে লোকে আমাকে দুর্মুখ বলে।
5: খুব মিথ্যে বলেন।
6: হ্যাঁ কিছু বললেন
5: না? কিছু না।
6: হ্যাঁ, যে কথা বলছিলাম, প্রশান্তর কথা অনুযায়ী যদি ধরা পড়েছে সেটি একটি বাদরি। এখন বুঝে নিন, মেয়েদের দেখলি কেন অ্যাটাক করে।
5: কি নিম করছেন, কি পরিষ্কার হলো না তো?
6: রিপ্লেস করতে হবে না? কি বলছি, মেসোমশাইকে আবার টেলিগ্রাম করতে হবে যে আমাদের পৌঁছতে 7 দিন দেরি হবে।
7: কেন দেরি হওয়ার কারণ?
6: কারণ তো একটাই বাবা, একে সুন্দরী তাই নাকি? সন্ধান যখন পাওয়া গেছে তখন জমিয়ে প্রেম করতে হবে।
7: সে তো তোর ব্যাপার, তার জন্য আমি দেরি করবো কেন?
6: দুজন দুদিক থেকে সমান তাহলে প্রেম চালিয়ে যাবো, একজন এগিয়ে যাচ্ছে দেখলে আরেকজন পেছিয়ে আসবে।
7: তোর তো বুঝলাম, কিন্তু আমার টার্গেট কোনটি?
6: তিন তিনটি উপন্যাস পড়েছি বলে নির্ভেজাল মিস্ত্রি বলে আসতে পারলেন, এখন জিজ্ঞেস করা হচ্ছে তোমার টার্গেট কোনটি? টার্গেট

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 এফএম গোল্ডে।
2: শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত, সঙ্গে আছি রাজর্ষি আর দেবারতী। নিউজের আগে প্রশ্ন ছিল চিত্রধ্বনি রাউন্ডের।
1: চিত্রধ্বনি,
3: চিত্রধ্বনি
2: আজ শুনেছিলেন এই সংলাপ।
4: এখানে একটা বাদলের উৎপাত, কত সময় কত মেয়ে তো সাংঘাতিক বিপদে পড়তে পারে।
5: এই উৎপাত হালে শুরু হয়েছে, এখানকার একটা রিসার্চ ইনস্টিটিউটের জন্য ওখান থেকে একটা বাদল ধরে নিয়ে গেছিল, তারপর থেকে হঠাৎ এই অবস্থা। আর মজা দেখেছেন, বেশি বেশি মেয়েদেরই অ্যাটাক করে।
4: হ্যাঁ, কেন বলুন তো?
5: বলবো না তো, বলতে না। দেখুন, আমি স্পষ্ট কথা বলি বলে লোকে আমাকে দুর্মুখ বলে।
4: খুব মিথ্যে বলেন।
5: হ্যাঁ, কিছু বললেন
4: না? কিছু না।
5: হ্যাঁ, যে কথা বলছিলাম, প্রশান্তর কথা অনুযায়ী যদি ধরা পড়েছে সেটি একটি বাড়াতে, এখন বুঝে নিন মেয়েদের দেখলি কেন অ্যাটাক করে।
4: নিম করছেন কি, পরিষ্কার হলো না তো?
5: রিপ্লেস করতে হবে না? কি বলছি,
6: মেসমশাইকে আবার টেলিগ্রাম করতে হবে যে আমাদের পৌঁছতে 7 দিন দেরি হবে।
5: কেন দেরি হওয়ার কারণ?
6: কারণ তো একটাই বাবা, একে সুন্দরী তাই লেখি। সন্ধান যখন পাওয়া গেছে তখন জমিয়ে প্রেম করতে হবে।
5: সে তো তোর ব্যাপার, তার জন্য আমি দেরি করবো কেন?
6: দুজন দুদিক থেকে সমান তাহলে প্রেম চালিয়ে যাবো, একজন এগিয়ে যাচ্ছে দেখলে আরেকজন পেছিয়ে আসবে।
5: তোর তো বুঝলাম, কিন্তু আমার টার্গেট কোনটি?
6: তিন তিনটি উপন্যাস পড়েছি বলে নির্ভেজাল মিস্ত্রি বলে আসতে পারলেন, এখন জিজ্ঞেস করা হচ্ছে তোমার টার্গেট কোনটি? টার্গেট ওই একটাই।
0: আমি সে ও সখা সিনেমার এই সংলাপের পরেই ছিল হৈমন্তী শুক্লার এই গান।

0: চিত্রধ্বনি রাউন্ডের সঠিক উত্তরের এই গান যারা যারা সঠিকভাবে চিনে নিয়েছেন তারা হচ্ছেন মৈনাক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে, অদিতি মিত্র বজবজ থেকে, কমলেশ পাত্র কল্যাণী থেকে, শেখ আজহার বারাসাত থেকে, আলপনা সেনগুপ্ত বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এবং শ্যামল বোস চৌধুরী যাদবপুর থেকে। আর সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা রইল সবার জন্য।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে আপনি শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। চলে এলাম গানের ভিতর দিয়ে রাউন্ডে। এই রাউন্ডে আমরা কোন রেট্রো বাংলা গানের থিমের ওপর একটি অনুগল্প আপনাকে শোনাব। সেই অনুগল্পটি শুনে আপনাকে বলতে হবে সেই বাংলার রেট্রো গান কোনটি। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
2: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
3: আরে খাতা ভাত দাও তো মা।
4: আর নেই।
3: নেই নেই মানে ওই তো, ওই তো হাঁড়িতে রাখা আছে
4: ওই দু মুঠো তোর বাবার জন্য।
3: ও আর তোমার?
4: আমার আর খাওয়া, ওই জলমুড়ি খেয়ে নেব।
3: এই তোমার ডেইলি নাটক। সকালে জল খাবারে রুটি কম, তো রাতে ভাত নেই, আর ভালো লাগে না মা।
4: তুই জানিস না সংসারটা ঠিক কিভাবে চলছে, তোর বাবাকে দেখছিস তো? খা না, আমাকে খা।
0: পিউ, পিউয়ের বাবা আর পিউয়ের মা, এই তিনজনের সংসার। কয়েক বছর আগেও সব ঠিকই ছিল, এলাহি না হলেও দুবেলা খাওয়া পরার অভাব ছিল না। আর এখন সূর্য ডুবলেই পিউয়ের বাবা বুঁদ হয়ে যান নেশার অন্তরালে।
5: কি আশায় বাঁধি খেলা ঘর,

0: Mombasa.
1: নৈহাটির জুটমিলটা 10 বছর হলো বন্ধ। পিউয়ের বাবা এখানেই কাজ করতেন। সকালে নিজের হাতে টিফিন গুছিয়ে রাখতেন পিউয়ের মা।

সাইকেলে করে মেয়ে পিউকে স্কুলে দিয়ে মিলে যেতেন প্রদীপ বাবু। আজ সেই সোনালি দিনগুলো শুধু স্মৃতির পাতায়। অনেক পরিবারের মতো পিউদের বাড়িতে আজ শুধুই হতাশা।

0: একটা বানিয়েছ, দেখেছ কখনো?
1: আর শরীর, ঘরে বসে আছি আর তুমি সারাদিন এর ওর জামা কাপড় সেলাই করে যাচ্ছ। আমি সংসারে কিছুই দিতে পারি না।

কেন তুমি বোঝনি আমি যে তোমার, শয়ন স্বপন তুমি বিনা ছাড়খার, তুমি গলে নেবে বলে গেঁথেছি এ হার, তা না হলে সবই দেব জলাঞ্জলি।

0: গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন গানের ভিতর দিয়ে রাউন্ড। একটু আগে শুনেছিলেন একটি অনুগল্প, সেই অনুগল্পটি যে বাংলার রেট্রো গানের আধারে তৈরি, এখন সেই গান আপনাদের জন্য।

0: আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে সঠিক উত্তরের এই গান জেনে নিয়েছেন আমাদের বন্ধু মৈনাক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে। তার জন্য রইল একটা জোরদার হাততালি।
1: গানের ভিতর দিয়ে
2: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। এবার গানের ভিতর দিয়ে রাউন্ডের দ্বিতীয় অনুগল্প সোনার পালা। নিজের নাম আর লোকেশন লিখে উত্তর পাঠাবেন 9903059992 নম্বরে।
1: গানের ভিতর দিয়ে।

0: কই গো, দরজা খোলো।
1: আজাবার কবে থেকে বলছি এসব ছাড়ো।
0: ওই রিক্সা স্ট্যান্ডে নিমাই তারক ভুলুরা এমন জোরাজুরি করলো,
1: আর তুমি খেয়ে নিলে?
0: চাই না, বিশ্বাস করো খাই শুধু ভুলে থাকতে। নিজের অপদার্থতা অকর্মণ্য দেখে ভুলে থাকতে চাই।

Lock out. এই এক শব্দে হঠাৎ করে একদিনে এক মুহূর্তে দমকা হাওয়ায় প্রদীপ বাবুর মতো অনেকের জীবনের আশাদীপ নিভে গিয়েছিল। বিকল্প কাজের চেষ্টা যে করেননি তা নয়, কিন্তু কোনো কিছুই হয়ে উঠল না।

0: পিউ বড় হচ্ছে, চাহিদাও বাড়ছে।
1: এই এক ফোন
2: কি হলো রে পিউ?
1: হ্যাঁ, সেই কবেকার একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে দিয়েছিলে আর চলে?
2: ফোন আগে না সংসার?
1: হ্যাঁ, সংসার সংসার আর সংসার। আমার তোমাদের এই নুন আনতে পান্তা পুরনো সংসারে থাকতে ইচ্ছে করে না। থাক, চললাম আমি।
2: কোথায় চললি? এই পিউ শোন, শুনে যা।
0: পিউ এর এখন সবে ১৯। ছোটবেলায় পুজোতে চার পাঁচটা জামা হতো, টুকটাক ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া সব মিলিয়ে দিনগুলো ছিল স্বপ্নের মতো। এক মাস পরেই দুর্গাপুজো, চারিদিকে একটু একটু করে ভেসে আসছে পুজোর গন্ধ। পিউয়ের মা নিজের এই ভাঙা জোড়া সংসারটাকে প্রাণপণে আগলে আছেন।
2: জয় বাবা লোকনাথ, জয় রামকৃষ্ণ, জয় জয় শ্রীরাম, জয় মা কালী, রক্ষা করো মা, মেয়েটাকে সুমতি দাও, ওর বাবাকে ভালো রাখো, রক্ষা করো ভগবান, রক্ষা করো।

দিন আসে দিন যায়, রাত ভোর হয়, তবু তো হয় না সারা ব্যথার সময়। এত আলো পেয়ে তবু কেন এ আধার, হাসির লগুন কেন হয় গো কাঁদার।

0: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন FM গোল্ড। বাংলা রেট্রো গানের থিমের ওপর আমাদের গল্প, আর সেই গল্প শুনে আপনাকে বলতে হবে গানটি কি। গানের ভিতর দিয়ে রাউন্ডের দ্বিতীয় গল্পটি যে বাংলা গানের ভাবনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে, দেখুন তো আপনার সাথে মিলল কিনা।

0: দ্বিতীয় অনুগল্প যে গানের আধারে তৈরি, সেই সঠিক উত্তরের গান চিনে নিয়েছেন যারা। শঙ্করচন্দ্রদেব বারাসাত থেকে, রুমা দত্ত নিউটাউন থেকে, মৈনাক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে এবং বিজলি চক্রবর্তী মহেশতলা থেকে। সকলের জন্য রইল এটা।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
2: শুনছেন এফএম গোল, শুনছেন গানে গানে বাজিমাত। গানের ভিতর দিয়ে রাউন্ডের এবার তিন নম্বর গল্প। গল্প শুনে বলুন কোন রেট্রো বাংলা গানের সাথে গল্পের মিল পাচ্ছেন। নিজের নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 নম্বরে।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে।
3: পিও, খেতে আয় মা।
4: খিচুড়ি, পায়েশ, এত সব কি ব্যাপার মা?
5: ওই মন্ডলবাবুর গ্রিল কারখানাতে বিশ্বকর্মা পুজোতে তো তিন দিন ধরে লোক খাওয়ায়, আজ এগুলো সব দিয়ে গেল, বলল কালকে আবার ভোগ দিয়ে যাবে।
4: ও, তোমার মনে আছে মা, বাবার কারখানাতেও পুজো হতো?
5: সেসব কি ভোলার রে
4: মা। ও মা, সেই দিনগুলো কি আর ফিরবে না মা? বলো না, বলো না মা, বলো না।
5: ফিরবে রে মা, আবার ফিরবে।
6: অবুঝ পিউ একটু একটু করে বুঝছে বাস্তবটা। আমরা সবাই ভালো থাকতে চাই, এই ভালো থাকার সংজ্ঞাটা সবার কাছে আলাদা আলাদা হলেও অন্ন বস্ত্রের সংস্থান প্রাথমিক চাহিদা।
7: ভালোবাসার দিনগুলিকে ফিরিয়ে দেবে কোন নবান্ন? অন্ন কি শ্মশানের মানিক, জোছনা আনবে শুকনো কাঠে? রানী আমার রানী বলে কণ্ঠ চিরে যতই ডাকো, কেউ দেবে না সাড়া, সবাই হৃৎপিণ্ড ছুঁড়ে দিয়েছে।
6: প্রদীপ বাবুর আবৃত্তি একটা সময় মিলের জলসায় ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু, এখন খিদের গর্ভে কাব্যের ভ্রূণ হত্যা করে চলেছেন প্রতিদিন প্রতিনিয়ত। রাত গভীর হচ্ছে, পুজো প্যান্ডেলের মাইকগুলো বন্ধ হয়ে গেছে, ঝলমলে আলোগুলো শুধু জেগে আছে। কি ব্যাপার, কে আসছে এদিকে?
8: প্রদীপদা, ও প্রদীপদা।
9: একি সুশান্ত, তুমি এত রাতে?
8: হ্যাঁ, মানে আপনারা কি ঘুমিয়ে পড়েছিলেন বৌদি?

0: আর ঘুম। আমার সেলাই পিকো বিস্তর পড়ে আছে।
1: একটা খবর ছিল।
0: খবর? কি খবর ঠাকুরপো?
1: একটা ভালো খবর।
0: ভালো খবর?
1: কারখানাটা আবার খুলছে বৌদি।
0: কি বলছো গো?
1: হ্যাঁ বৌদি, আজই ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে।
0: হে পিউ, শুনছিস? পিউর বাবা কইয়ে লাগে কারখানা আবার খুলছে।
2: আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে সবাই মিলে দিয়ে যাব পারি। যদি হারায় কোনোদিন কালের স্রোতে, আমাদেরই গান পারবে দেখো আমাদের মিলিয়ে দিতে।

0: সঠিক উত্তর যারা যারা দিয়েছেন তাদের নামগুলো জানিয়ে দিই। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, অদিতি মিত্র বজবজ থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, আলাউল মল্লিক আমতা থেকে, শঙ্করচন্দ্র দেব বারাসাত থেকে এবং মৈনাক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে চিনে নিয়েছেন এই গান সঠিকভাবে।
1: অনেক ধন্যবাদ আপনাদের। আর অনুষ্ঠান কেমন লাগছে, বিশেষত এই সেগমেন্টটা গানের ভিতর দিয়ে সেই সেগমেন্টে কেমন লাগছে সেটা জানাবেন। আর আজকের এই গানের ভিতর দিয়ে কিন্তু কণ্ঠ শুধু আমার বা দেবারুতির নয়,
0: একদমই তাই। আমাদের সঙ্গে আমাদের আরও তিনজন আর্যে বন্ধু রয়েছে, আর্যে প্রযুক্তি, আর্যে উজ্জ্বল দা এবং আর্যে ইন্দ্রানিধি,
1: এবং তাদের কণ্ঠে এই ছোট প্রয়াস আপনাদের জন্য। কেমন লাগলো সেই ফিডব্যাক কিন্তু পরবর্তী পাঁচ মিনিটের মধ্যে আপনি আমাদের SMS বা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন, কারণ আপনাদের ফিডব্যাক শুনেই কিন্তু আমরা পথ চলি। আমাদের নাম্বার 9903059992। তাহলে স্টুডিওর ঘড়ি বলছে আমাদের এবার বিদায় নিতে হবে। আপনাদের হোয়াটসঅ্যাপকে সাথে রেখে চললাম দেবারতী আর রাজর্ষী।
0: শুভরাত্রি।

আগে গান শুনছেন আশা ভোঁসলের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে মন ভালো করা আধুনিক গান রয়েছে শ্রোতা বন্ধুদের জন্য এই মুহূর্তে, আরও বেশ কয়েকটি গান রইল বন্ধুদের জন্য।

ঘড়ির কাঁটায় রাত্রি 12:23 হয়ে 40 সেকেন্ড পেরোলাম আমরা। শুনছেন বাংলা আধুনিক গান, আধুনিক গান শুনছেন আশা ভোঁসলের কণ্ঠে।

শুনছিলেন আশা ভোঁসলের কণ্ঠে। এই মুহূর্তে আমরা বাংলা ধ্বনির গান শুনব কিশোর কুমারের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে বেশ কয়েকটি মন ভালো করা বাংলা ধ্বনির গান রইল এই মুহূর্তে শ্রোতা বন্ধুদের জন্য।

গান শুনছেন কিশোর কুমারের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে এই মুহূর্তে আরও বেশ কয়েকটি আধুনিক গান রইল শ্রোতাবন্ধুদের জন্য।

পাশে থাকো, যদি তুমি পাশে থাকো। এতক্ষণ বাংলা আধুনিক গান শুনছিলেন কিশোর কুমারের কণ্ঠে। এই মুহূর্তে আমরা আধুনিক গান শুনব প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আধুনিক গানে শুনলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এই মুহূর্তে আমরা বাংলা আধুনিক গান শুনব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। স্টুডিও ঘড়িতে রাত্রি 1টা বেজে 33 মিনিট হয়ে 42 সেকেন্ড পেরোলাম আমরা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুনছেন বাংলা আধুনিক গান, এই মুহূর্তে আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আধুনিক গান শুনছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আরও একটি আধুনিক গান এই মুহূর্তে রইল শ্রোতাবন্ধুদের জন্য। সেই গান শুনতে শুনতে আধুনিক গানের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে, আকাশবাণী কলকাতা। বাংলা আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

রানার গ্রামের ডাকঘর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম।

বাংলা আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। স্টুডিও ঘড়ির কাঁটায় রাত্রি একটা বেজে 58 মিনিট হয়ে 11 সেকেন্ড পেরোলাম আমরা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

ছায়াছবির গান। আজ বাংলা ছায়াছবির গানের এই অনুষ্ঠানে প্রথমে আমরা গান শুনব তুফান ছবি থেকে। প্রথম গানের শিল্পী অমিত কুমার এবং শক্তি ঠাকুর, ছবি তুফান।

বাংলা ছায়াছবির গান শুনছেন, গান শুনছিলেন তুফান ছবি থেকে। এর পরবর্তীতে আমরা গান শুনব প্রাক্তন ছবি থেকে। প্রথম গানের শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়।

শুনছেন প্রাক্তন ছবি থেকে গানের পরের গানের শিল্পী দ্বৈত কণ্ঠে অনুপম রায় এবং শ্রেয়া ঘোষাল।

শুনছেন বাংলা ছায়াছবির গান। এই মুহূর্তে আমরা গান শুনব বেলা শেষে ছবি থেকে। প্রথম গানের শিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়।

ছায়া ছবির গান শুনছেন, শুনছেন বেলা শেষে ছবি থেকে গানের পরের গানের শিল্পী অনুপম রায়।

শুনছেন নানা রঙের গান, শুরুতে শুনছেন রাগ প্রধান গান, এরপরের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

আপকে লিয়ে আজ এই পর্যন্ত। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোই। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর 4টে। প্রভাতি শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে প্রথমে খেয়াল, রাগ গুর্জারি টোড়ি, শিল্পী সুনীল চ্যাটার্জি, তবলায় কিংসুক মুখার্জি, হারমোনিয়ামে সনাতন গোস্বামী, রাগ গুর্জারি টোড়ি।

এতক্ষণ গুর্জারি টরির আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন সুনীল চ্যাটার্জি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 এফএম রেনবোয়ে। এখন প্রভাতী অনুষ্ঠানে শান্তুর বাদন, রাগ ভূপাল টোড়ি, শিল্পী সন্দীপ চ্যাটার্জি, তবলায় সমীর নন্দী।

এতক্ষণ সন্তুরে শুনলেন রাগ ভূপাল টোড়ি, শিল্পী ছিলেন সন্দীপ চ্যাটার্জি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 এফএম রেনবো এবং 100.1 এফএম গোল্ডে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যে আলো দেখায়, গোলক ধাঁধায় দেখায় পথের দিশা, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনই চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টায়। আজ 18 সেপ্টেম্বর শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে, 9903653992 এই নাম্বার আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগের মাধ্যম। আজ শুরু করব ছোটদের গাওয়া একটা গান, এবং সেই গানটা মূলত চলচ্চিত্রে ব্যবহার হয়েছে, সত্যজিৎ রায়ের একটি ফিল্মে। এখানে গিয়েছে বাচ্চারা কেন, তার কারণটা এই গানের পরেই ফিরে আসব। একটু বোঝার চেষ্টা করুন কেন এই গানটা দিয়ে শুরু করছি।
2: লাভ দিয়ে তাই তালটি ঠুকে তাক করে যাই তীর ধনুকে, ছাড়বো শটান ঊর্ধ্ব মুখে, হুশ করে তোর লাগবে বুকে খপ। মামা এগিয়ে আছেন বাগিয়ে ধামা, এইবারে বান চিড়িয়া নামা চট হই যা গেল ফসকে ফেসে, হেই মামা তুই খেপলি শেষে, ঘ্যাচ করে তোর পাঁচড়ে ঘেসে লাগলো কিবার ছটকে এসে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আহা কি আনন্দ আকাশে বাতাসে, ছোটবেলার কথা ফিরে ফিরে আসে মনের মধ্যে। আর তাই তো সুকুমার রায় আর সত্যজিতের একটা কম্বিনেশন দিয়ে শুরু করলাম আজকের চিরন্তনী। এসে গেল বছরের সেই দিন, ঘুরিতে ঘুরিতে ছেয়ে উঠবে আকাশ। প্রতি বছর এই দিনে আসেন বিশ্বকর্মা আর ছড়িয়ে দিয়ে যান দুর্গাপুজো আসার আমেজ। আসলে আজ বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা পুজো মানেই কিন্তু একটা অন্যরকম আনন্দ ছোটবেলা থেকে প্রত্যেকের মনের মধ্যে রয়েছে, যারা বিভিন্ন রকম কর্মের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন, কায়িক শ্রম বা ইত্যাদি, তাদের ক্ষেত্রে তো আনন্দের দিন একটাই কারণ। তার কারণ আজকে তাদের কল কারখানা অফিস বন্ধ এবং সেখানে পুজো হবে, আর পুজোর পরেই থাকে প্রসাদ। প্রসাদ মানে একটা বড় মিষ্টির বাক্স কিংবা বসে খাওয়া, যেখানে যেরকম ছোটবেলাকার সেসব স্মৃতিগুলো হয়তো মনে পড়বে, বাবার সঙ্গে হাত ধরে যাওয়া তাদের অফিসে বা কারখানায় কিংবা বিভিন্ন জায়গাতে পুজোর নেমন্তন্ন পাওয়া। আর তার পাশাপাশি ভোর থেকে কিন্তু ছাতে উঠে যাওয়া, মা বকাবকি করলেও একটা নীরব প্রশ্রয় থাকতো। তার কারণ বিশ্বকর্মা পুজো মানেই তো চারদিকে মুহুর্মুহু ভোগ কাটা এই রবটা উঠবে, তাই না? মনে পড়ছে ছোটবেলাকার সেসব গল্প? তা যাই হোক, কালকে আমি ঘটনাচক্রে গিয়েছিলাম তিতলিদের বাড়ি। অনেকদিন যাওয়া হয়নি, তাই তিতলিদের গল্প আপনাদের অনেকদিন শোনানো হয়নি। গত বেশ কয়েকদিন চিরন্তনীতে বিভিন্ন গল্প শোনাচ্ছিলাম আপনাদের।

বিভিন্ন লেখকের সিরিয়াস গল্প। এবং আপনাদের অনুরোধক্রমে এই সেপ্টেম্বরে বিভূতিভূষণ যেমন শুনিয়েছে তেমনি শরৎচন্দ্রও শোনাবো। 15ই সেপ্টেম্বর শরৎচন্দ্রের জন্মদিন গেছে, আমি ভেবেছিলাম যে আজকে হয়তো শোনাবো শরৎচন্দ্রের কোনো গল্প। এবং বিভূতিভূষণের একটি গল্পের কথা আপনাদেরকে বলেছিলাম যে সেই গল্পটি একবারে শেষ করা যাবে না, পরপর দুদিন আমরা সেই গল্পটা শোনাবো। তো যাই হোক, সেই সব অনেকগুলো এখন ডিউ লিস্টে রয়েছে, কিন্তু আজকে তো বিশ্বকর্মা পুজো, সুতরাং আজকের গল্প তো বিশ্বকর্মাকে নিয়েই হবে, তাই না? যাই হোক, তিতলিদের বাড়িতে গিয়েছিলাম। তিতলিদের বাড়িতে গেলে পরেই আমার খুব দারুণ একটা মজা বা ভালো লাগা থাকে, সেটা হচ্ছে সেখানে দাদুর সঙ্গে তিতলি এবং উজ্জয়নের যে গল্প, সেই গল্পগুলো আমি চুপচাপ শুনে শুনে চলে আসি আপনাদের কাছে, আপনাদের শোনাবো বলে সেই গল্পগুলো এত কিছু জানতে পারি না, মানে দুর্দান্তভাবে আমাদের ভালো লাগাগুলো তৈরি হয়। আর জানি যে আমার পাশাপাশি আপনাদেরও ভালো লাগা তৈরি হয়। দাদু তিতলি এবং তিতলির দাদা উজ্জয়ন, যে এখন ডাক্তার হয়ে গেছে, MBBS হাউস ইন্টার্নশিপ করছে, তাদের তিনজনের কথাবার্তা বিভিন্ন রকম গল্প শুনে, এবং মাঝে মাঝে দাদুর কিছু বন্ধুবান্ধবও আসেন বা পাড়ার লোকজন, তারাও এসে সেই গল্পে ভাগ নেন। তো কালকে কথা প্রসঙ্গে একটা জিনিস শুনছিলাম যে এবছরে নাকি বিশ্বকর্মা পুজো নিয়ে খুব সমস্যা হয়েছে, জানেন তো? সেটা হচ্ছে 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হয় ছোটোবেলা থেকে আমরা জানি, তো এবারে হঠাৎ করে 18ই সেপ্টেম্বর পড়ে গেছে, কেন কি ব্যাপার? আবার 17ই সেপ্টেম্বরই কেন বিশ্বকর্মা পুজো হয়? এই যে দুর্গাপুজো, দুর্গাপুজো তো একদম নিয়ম মেনে ক্যালেন্ডার মেনে তো হয় না দেখি, তো এই নিয়ে তিতলি তো অনেক প্রশ্ন টশ্ন করছে। দাদু তখন হাসতে হাসতে বললেন, না রে, সব নিয়ম মেনেই হয়, তবে সেই নিয়মের মধ্যে কিছু ব্যতিক্রম থাকে বলে তোরা বুঝে উঠতে পারিস না। তখন তিতলি বলল, কেমন কেমন করে? উজ্জয়ন যেহেতু একটু বড় হয়েছে, সে খুব একটু গম্ভীরভাবে বলল, আসলে জানো তো, মানে বয়সের থেকে একটু গম্ভীর করার চেষ্টা আর কি, আসলে জানো তো তিতলি, মাঝে মাঝে সে যখন খুব গম্ভীর হয়ে তিতলিকে কিছু বোঝায়, তখন তুই এর বদলে তুমি হয়ে যায়। জানো তো তিতলি, এটা হচ্ছে বিশ্বকর্মা পুজো হয় সূর্য মাস নিয়ে। তখন তিতলি বলে, থাম দা, তুই একটা কথা জানিস তাই নিয়ে বকবক করবি, দাদু বলো তো কেন হয়? একদম উজ্জয়নকে তিতলি পাত্তা দেয় না, আর বোনকে, মানে উজ্জয়ন ভালোও বসে যথেষ্ট, একটু সমঝেও চলে, কারণ তিতলি এত কিছু মনে রাখতে পারে যার জন্য কখন বেফাস কি বলে দেবে, বলবে বলতো তুই এটা বলতো ওটা বলতো, আর উজ্জয়ন তখন যদি না পারে, দাদা হিসেবে প্রেস্টিজ আছে না? তো যাই হোক, দাদু তখন হাসতে হাসতে দুজনকেই থামালেন, বললেন, থাম থাম থাম, শোন ব্যাপারটা আসলে কী হয়, জানিস তো আমাদের এই যে চন্দ্র মাস হয়, চন্দ্র মাস অনুযায়ী আসলে তিথি গণনা করা হয়, আর আমাদের ইংরেজি যে ক্যালেন্ডার সেটা সূর্য মাস অনুযায়ী হয়, কারণ সূর্যের চলন অনুযায়ী। তবে তিথির ক্ষেত্রে একটা বড় ব্যাপার হচ্ছে যে, এটা নিয়ে হয়তো তোদেরকে পরে কখনো বলবো, আমাদের ভারতে 12খানা রাশি আছে, সে রাশিগুলোর বিভিন্ন রকম নাম আছে। তো সূর্য কোনো রাশি থেকে কোনো রাশিতে কবে যাবেন সেই অনুযায়ী একটা বাংলা মাস শুরু হয়। তাহলে বাংলা মাস শুরুর ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম হচ্ছে সূর্যের গতি, প্রতি বছর সূর্য একই গতিতে হয়তো যান না, সেই জন্যে কোনো দিন একদিন আগে আর কোনোবার একদিন পরে হয়। তো এই হিসেবে আমাদের বিশ্বকর্মা পুজোর দিনও কিন্তু কখনো কখনো বদলে যায়, কিন্তু কি করে বদলাবে, কেন বদলাবে, শুধু বদলানো বললেই তো হবে না। আসলে কি হয় জানিস, এই যে আশ্বিন মাস, বাংলায় আশ্বিন মাস মানে ভাদ্র মাস শেষ হলে যেটা পড়বে, সেই আশ্বিন মাসে সূর্য যান কন্যা রাশিতে, সিংহ রাশি থেকে, আর এই ভাদ্র মাসে তিনি থাকেন সিংহ রাশিতে। এবার ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ ভাদ্র সংক্রান্তি, সংক্রান্তি মানে এক ঘর থেকে আরেকটা ঘরে যাওয়া সূর্যের, তো যে ঘর, যেদিন সূর্য অন্য ঘরে প্রবেশ করেন কন্যা রাশির ঘরে, সেদিনকে হচ্ছেন ভাদ্র সংক্রান্তি, আর সেই দিনকে কিন্তু বিশ্বকর্মা পুজো হয়। এইবারে ভাদ্র সংক্রান্তির নিয়মটা কি হয় দেখ, কারণ এটা তো সূর্যের চলন অনুযায়ী হচ্ছে, তাহলে সূর্যের ক্যালেন্ডার। এবার এই ভাদ্র সংক্রান্তি অর্থাৎ 31শে ভাদ্রটা কবে পড়বে ইংরেজি মত অনুযায়ী, সেই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব আছে। কীরকম দ্বন্দ্ব? ধর ভাদ্র মাসের আগে কী কী মাস আছে বাংলায়, তখন তিতলি বলতে আরম্ভ করলো, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, তারপর ভাদ্র। অর্থাৎ দেখা যাচ্ছে ভাদ্র মাস যখন শেষ হচ্ছে, তখন পুরো 5টা মাস কিন্তু সূর্য পেরিয়ে এসেছে। এবার বাংলা মাস কিন্তু ওই 30 বা 31 শুধু হয় না, 29 দিনেও কখনো হয়, কখনো 32 দিনও হয়।
তো এই 5 মাসের মধ্যে যদি কখনো 29 দিন বা 32 দিন হয়, তাহলে এই 5 মাস মিলিয়ে যে টোটাল দিন সেটা একদিন বেড়ে যায় বা একদিন কমে যায়। তো সেই হিসেবে কখনো কখনো 17ই সেপ্টেম্বরটা 18ই সেপ্টেম্বর বা 16ই সেপ্টেম্বরও কিন্তু হতে পারে। সেটা নির্ভর করবে এই 5টা মাসে যদি কোনো মাসে 29 তারিখ অথবা 32 তারিখ থাকে। যেমন 2019 সালে একবার এটা হয়েছিল, 2026 সালেও এটা হয়েছে। তোরা বুঝতে পারলি তো গল্পটা? তিতলি বললে একদম পরিষ্কার বুঝে গেছি, স্কুল খুললেই বন্ধুদের বুঝিয়ে দেবে। উজ্জয়ন তখন আরম্ভ করলো তিতলির পেছনে লাগা, যে তিতলি বুঝলেই তো তিতলির সব বন্ধুরা বুঝে যাবে। তবে উজ্জয়ন এখনও এটা বুঝতে পারিনি যে আমি চুপি চুপি শুনে আপনাদেরকে কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে গল্পগুলো বলি এবং বোঝানোর চেষ্টা করি। সুতরাং উজ্জয়ন, অবশ্য উজ্জয়ন আমায় খুব ভালোবাসে, উজ্জয়ন আমার পেছনে ভাবে লাগবে না। আর তিতলি তো দাদার সঙ্গে তো সবসময় লেগে আছে। তো যাই হোক, এবার দাদুর কাছে যখন শুরু করেছে গল্প, তখন দাদুকে তিতলি বলল, দাদু তুমি তো কত কিছু জানো, বিশ্বকর্মা পুজো নিয়ে আমাদের এই যে গল্পটা বলো না কেন। তখন দাদু বললেন, হ্যাঁ জানিস তো, প্রতিটি ঘটনার পেছনেই না প্রচুর গল্প আছে, প্রচুর গল্প আছে। তো আজকে যদি তোরা বিশ্বকর্মা পুজোর গল্প শুনতে চাস, তাহলে একটা কথা তোদের বলতে পারি যে আজকে সারাদিন ধরে গল্প বলেও কিন্তু সেই গল্প শেষ হবে না। বিশ্বকর্মাকে নিয়ে কত কত কত রকমের ঘটনা, কত রকমের গল্প আছে। দাদু তখন বলল, দাঁড়া তোর একটা কাজ কর, তোর একটু বস, কালকে তো ছুটি, ঘুড়ি ত্রুড়ি ওড়াবি। তবে আমি তোদের একটু বলছি, তার আগে আমি দেখি যে যখন বাজারে যাব কী কী আনতে হবে একটু মার কাছ থেকে শুনে আসি। বলে দাদু তো চলে গেলেন সকালবেলা ভেতরে। আমি বসে বসে চা খাচ্ছি, তোর সঙ্গে একটু গল্প টল্প করছি তিতলি আর উজ্জয়নের সঙ্গে। ততক্ষণে আপনারা বরং এই গানটি শুনুন, সুগত মজুমদারের কণ্ঠে রবীন্দ্রনাথের গান। আর আজকে তো ঘুড়ির সঙ্গে লাটাইয়ের বাঁধন, সুতো দিয়ে কে কাকে কিভাবে বেঁধেছে জানি না, কিন্তু আমরা বড় ভালোবাসায় বেঁধেছি আপনাদেরকে। সুগত মজুমদার।

0: নতুন কথায় সাজানো চিরন্তনী। শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: দেব শিল্পী মহাভাগ দিবানাঙ্কারী সার্থক বিশ্বকর্মণ নবস্তুভ্যং সর্বাভীষ্টং প্রদায়ক। দাদু বিশ্বকর্মাকে নমস্কার করে প্রণাম মন্ত্র বলতে বলতে ঢুকলেন, যেন একদম মানে সেই একটা এন্ট্রি, নায়কের এন্ট্রি, পুরো স্তোত্র পড়তে পড়তে। আমিও বসে আছি, তো তখন ঢোকার সঙ্গে সঙ্গেই তিতলি বলল, দাদু তুমি যখন দেবশিল্পী বিশ্বকর্মা বলে শুরু করলে আমি তখনই বুঝেছি যে তুমি আজকে বিশ্বকর্মার পুরাণের কিছু গল্প আমাদের নিশ্চয়ই বলবে, কি তাই তো? দাদু বলল, হ্যাঁ তুই দেখছি খুব বুদ্ধিমতী হয়ে গেছিস। তখন উজ্জ্বল বলে, দেখতে হবে না, নাতি টিকার। তো এই নিয়ে খানিকক্ষণ তো মজা হচ্ছিল তিতলি উজ্জয়ন আর দাদুর মধ্যে। দাদু তখন বললেন, জানিস তো পৃথিবীর এই সৃষ্টিকর্তা রূপে বিশ্বকর্মাকে বর্ণনা করা হয়েছে বেদেতে। তিনি স্বর্গলোকের সর্বশ্রেষ্ঠ স্থপতি এবং ভাস্কর। বিভিন্ন রকমের তার তৈরি করা জিনিসপত্র আমাদের বিভিন্ন পুরাণে পাই। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এই যে বিশ্বকর্মা, তার জন্ম বৃত্তান্ত নিয়েও কিন্তু বেদে আর পুরাণে নানা কাহিনী রয়েছে। ক্ষীর সমুদ্রে একবার নারায়ণ বিশ্রাম করছিলেন। একদিন লক্ষ্মী সেই সময় এসে জানতে চাইলেন এই বিশ্ব সৃষ্টির অনন্ত রহস্য। বিষ্ণু জানালেন, এই সবই আমার অনন্ত রূপের কণা মাত্র, আমি চেয়েছি প্রাণীকুল রচনা করতে, তাই আমি ব্রহ্মাকে সৃষ্টি করি। ব্রহ্মার নাভিদেশ থেকে জন্ম হয় বিশ্বকর্মার। মৎস্যপুরাণ অনুসারে আবার বিশ্বকর্মা অষ্টবসুর অন্যতম ঋষি প্রভাসের ঔরসে বৃহস্পতি কন্যা বরশ্রীর গর্ভে জন্মগ্রহণ করেন। বরশ্রীর আর এক নাম যোগসিদ্ধা। আবার অন্য মত অনুসারে বিশ্বকর্মার মা হলেন বৃহস্পতির বোন বরবর্ণিনী। সুতরাং এই বিশ্বকর্মার জন্মবৃত্তান্ত নিয়েও কিন্তু বিভিন্ন কাহিনী পুরাণে রয়েছে। কিন্তু বেদ আর পুরাণ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বকর্মার ভিন্ন ভিন্ন রূপ। তিনি ব্রহ্মার পুত্র বলে অনেকে মনে করছেন, বা কেউ কেউ বলেন তিনি ব্রহ্মা স্বরূপ। ব্রহ্মার তো পাঁচটি মুখ, তোরা জানিস ব্রহ্মার চারটি চারদিকে মুখ থাকে আর একদিকে ওপর দিকে থাকে। এই পাঁচটি মুখের আবার পাঁচটা নাম আছে জানিস তো, সদ্যজাত, বামদেব, অঘোর, তৎপুরুষ, ঈশান। তার দশটি হাত আছে, তার বাহন হাঁস। এগুলো তো তোরা জানিস যে ব্রহ্মা হচ্ছেন জ্ঞান সৃষ্টির দেবতা, তার বাহন হাঁস এই জ্ঞানকেই প্রকাশ করছে, যার জন্য আমরা সরস্বতী ব্রহ্মার মানুষকন্যা হিসেবে যাকে দেখি, তারও হাঁস হচ্ছে তার বাহন, সেও বিদ্যা দায়িনী দেবী। তো যার ফলে এরকম বিভিন্ন রকমভাবে আমরা এই বিশ্বকর্মার সঙ্গে ব্রহ্মারও কিন্তু একটা সংযুক্তি দেখতে পাই। একবার ভয়ানক বৃত্রাসুর আর তার দলবলের আক্রমণে দেবরাজ ইন্দ্র পরাজিত হয়ে স্বর্গচ্যুত হলেন। স্বর্গ দখল করে

0: রয়েছে বৃত্রাসুর। মুক্তির উপায় কি? বিষ্ণু তখন বললেন,
1: তুমি একটা কাজ করো,
0: মহামুনি দধিচি ধ্যান করছেন, যদি কোনোভাবে তার দেওয়া তার হাড় অর্থাৎ অস্থি থেকে তুমি সেই বিনাশ করার অস্ত্র তৈরি করতে পারো, তাহলে সেই অস্ত্র দিয়েই তুমি

করলেন, সেই দেহ থেকে অস্থি এনে ইন্দ্র কি করবেন, কাকে দেবেন? তিনি বিশ্বকর্মাকে দিলেন। বিশ্বকর্মা তৈরি করলেন দুটি বজ্র, একটির নাম শোভনকর্মা আরেকটির নাম সুপ্রেরণীয়। এই দুটি বজ্র দিয়ে ইন্দ্র বৃত্তাসুর এবং অন্যান্য অসুরদের বধ করে স্বর্গে শান্তি ফেরালেন। যার জন্যে যখন কেউ নিজের আত্মবলিদান দেয় তাকে আমরা পুরাণ মতে দধিচি বলে অবহিত করি। বিশ্বকর্মার পূজোর সঙ্গে সঙ্গে কিন্তু তার আরও অনেক গল্প তৈরি হয়। বিশ্বকর্মা অনেকটা যেন কার্তিকের সঙ্গে কোথাও একটা যেন মিল পাই এখন, এটা নিয়েও না একটা মজার ঘটনা আছে জানিস। আসলে এই যে বিশ্বকর্মা কিন্তু পুরাণ মত অনুযায়ী তিনি কিন্তু ওই ব্রহ্মার সঙ্গে যেহেতু একটা মিল আছে, এক মুখ সাদা দাড়ি, তিনি বয়স্ক একজন মানে দেবতা হিসেবে পূজিত হন পুরাণে। কিন্তু পরবর্তীকালে বিশেষ করে মনে হয় যে যখন ইংরেজরা এসেছিল সেই সময়ে চারদিকে তো এই কলকারখানা বিভিন্ন রকম পত্তন করল, সেইখানে বিশেষ করে চটকল তৈরি হলো, সেখানে শ্রমিকদের আরও মানে তাদেরকে আনন্দ বা ইত্যাদি দেওয়ার জন্য বা তাদের ধর্মীয় ব্যাপারের সঙ্গে যুক্ত করার জন্য এইসব কলকারখানাগুলোতে তখন বিশ্বকর্মা পুজো শুরু হলো। কারণ বিশ্বকর্মা হচ্ছেন স্বাভাবিকভাবেই বিভিন্ন রকম যন্ত্র স্থপতি ইত্যাদির দেবতা। তো তখন কোনো একজন মৃৎশিল্পী তার নিজের মনের মাধুরী মিশিয়ে বিশ্বকর্মাকে তৈরি করলেন একদম অল্প বয়সী তরুণ একটি রূপে, এবং তারপর থেকে এই বিশ্বকর্মার কিন্তু এরকম রূপটি তৈরি হয়েছিল। আর এই বিশ্বকর্মা পুজোর দিন এই বাংলায় ঘুড়ি ওড়ানোর যে প্রাচীন ঐতিহ্য সেটাও কিন্তু তার এই কারিগরি বিদ্যা, একটা পাতলা মানে কাগজ তার মধ্যে ওই বাঁশের কঞ্চি দিয়ে আর এই সুতোর মাঞ্জা তৈরি করে সেটাকে ওড়ানো, এটাও কিন্তু একটা বড় কারিগরি ব্যাপার। আর এখানে একটা ব্যাপার ছিল যে অনেক সময় লোকমুখে প্রচলিত সেই সময় যে গঙ্গাপাড়ের জুট মিলের বাবু আর শ্রমিকরা মিলে ওই সাহেবদের টক্কর দিয়ে ঘুড়ির কাটাকাটি খেলা খেলছে, এরকম পুরনো বাংলায় একটা এরকম ব্যাপার ট্যাপার ছিল। তো যাই হোক, বিশ্বকর্মার কিন্তু চারটি রকমের অস্ত্র রয়েছে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এই বিশ্বকর্মার যে অস্ত্রগুলো সেগুলো কোনোটাই কিন্তু অন্যান্য দেবদেবীর অস্ত্র বা যন্ত্রের মতো মানে ভয়ঙ্কর ব্যাপার ট্যাপার কিছু নয়। এখানে বিশ্বকর্মার কিন্তু চারটে হাতে যে থাকে তার মধ্যে কিন্তু মূলত ব্যাপার যেটা থাকে সেটা হচ্ছে বিভিন্ন রকমের যন্ত্রপাতি থাকে। এবং এইটা নিয়ে না একটা গল্প তোদের কখনো বলবো। তোরা তো মদন কাকুকে চিনিস, দেখলি বললে হ্যাঁ হ্যাঁ মদন কাকু মানে আমাদের বেগমপুরের দিকে কোথায় থাকে ডানকুনি লাইনে, সেখানে ওই আমাদের যে কাপড় টাপড় এনে দেন মদন কাকু। বললো হ্যাঁ মদন কাকু আসলে তাঁতি, তো তিনি থাকেন বেগমপুরে। তো সেই মদন কাকুর কাছে একটা গল্প শুনেছিলাম, দাদু বলছেন ওখানকার বিশ্বকর্মা পুজো সেটা কিন্তু এই সময় হয় না। তোরা তো জানিস যে এই সময় যে দুর্গাপুজো হয় সেটা অকাল বোধন, কারণ বাসন্তী পুজো হওয়ার কথা বসন্তকালে, সেটাই হতো। কিন্তু শ্রীরামচন্দ্র যখন রাবণকে হত্যা করবার আগে তাকে কিছুতেই পারছিলেন না, তখন তিনি দেবীর কাছে বর চাইলেন এবং সেই সময় শরৎকালে এই পুজোটা হয়েছিল, যার জন্য এটা শারদীয়া দুর্গাপুজো অকাল বোধন বলা হয়। ঠিক তেমনিভাবে বিশ্বকর্মা পুজো এই সময় হয়, কিন্তু ওই বেগমপুর খরসরাই ওসব অঞ্চলে বিশ্বকর্মা পুজো হয় শীতকালে, সেটা নিয়েও কিন্তু একটা মজার গল্প আছে তোদেরকে বলবো। তো যখন এই কথাগুলো হচ্ছে তখন তিতলি জিজ্ঞেস করলো, আচ্ছা দাদু তুমি ওই যে বিশ্বকর্মার হাতের বিভিন্ন অস্ত্রের কথা বলছিলে কী জানো? তখন দাদু বললেন যে হ্যাঁ আসলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই তো খুব প্রতীকী ব্যবহার তৈরি হয় যে কোন দেবতার কোন অস্ত্র কেন ব্যবহার করা হয়, সেই অস্ত্রের পেছনের দর্শন কী আছে, এইগুলো যদি তোরা বুঝতে পারিস তাহলে কিন্তু দেবতাদের যে মূল দর্শন সেই দর্শনের যে আধ্যাত্মিক রূপ সেটা তোরা বুঝতে পারবি। শুধু চোখ বন্ধ করে দেবতাকে প্রণাম করলেই হয় না, চোখ খুলে দেখতে হয়, অনুভব করতে হয় আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে।

তো তখন বলল, তোরা কি জানিস? তখন উজ্জয়ন বলল, হ্যাঁ আমি তো জানি, বিশ্বকর্মা চারটে হাতে থাকে, একটা হাতে থাকে কমণ্ডল, একটা হাতে থাকে বেদ বা বই, আর একটা হাতে থাকে একটা পাশ মানে দড়ির ফাঁস, আর একটা হাতে থাকে বিভিন্ন রকম যন্ত্র বা সাধারণত ভর মানে মাপকাঠ মাপ যন্ত্র তুলাদণ্ড যেটাকে বলা হয়। তখন দাদু বললে, একদম ঠিক বলেছিস, আসলে এর পেছনের দর্শনটা দেখ, এই যে কমণ্ডল পবিত্র জলধারা যেটা সৃষ্টির একদম শুরু, দেখ জল থেকেই কিন্তু আমাদের সৃষ্টি হয়, আবার জলের মধ্যেই কিন্তু আমাদের ধ্বংস হয়, জলের মধ্যে সৃষ্টি আর লয় দুটোই আছে। দাদু বোঝাচ্ছিলেন ওদেরকে যে যেমন ধর একটা প্রাণ একটা গাছ যদি বীজ পরে জল পায় তখন সেটা কিন্তু একটা গাছ হলো, আবার সেটা যদি শুধু জলেই থাকে সেটাও কিন্তু ক্ষয়ে ক্ষয়ে পচে পচে গলে যাবে, সেটা কিন্তু আবার সেই সেন্ট্রালাইজড যেমন হয়েছিল পঞ্চভূত তেম ডিসেন্ট্রালাইজড হয়ে সেটা আবার আমরা যেটাকে লয় বা মৃত্যু বলি। সুতরাং জলের এই যে একটা উভয়মুখী ধরন আছে বিশ্বকর্মার কমণ্ডলের মধ্যে কিন্তু, বা এটা হয়তো ব্রহ্মার কমণ্ডল থেকেই ধরা হয়েছে, কারণ বিশ্বকর্মার সঙ্গে ব্রহ্মার একটা অদ্ভুত যোগ আমাদের পুরাণে রয়েছে। এছাড়া বিশ্বকর্মার হাতে একটা বই রয়েছে বেদ, সে বেদেরও ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে এখানেও ব্রহ্মার ভূমিকা আছে, কারণ বেদ হচ্ছে জ্ঞান। সুতরাং বিশ্বকর্মার লেখাবার একটা বইও কিন্তু আমাদের এখানে আছে বাস্তুশাস্ত্রম। কথা বললে কত রকমের কথা চলে আসে, এই যে বাস্তুশাস্ত্রম, বাস্তু বলতে আমরা এখন যেটা বুঝি বাস্তুশাস্ত্র মানে বাড়ি তৈরি, বাস্তু মানে শুধু বাড়ি নয়, বাস্তু মানে পৃথিবী, এবং এই বাস্তু কথাটা থেকে বস্তু এসেছে, বস্তুর সঙ্গে যুক্ত রয়েছেন বিশ্বকর্মা, বিভিন্ন রকম বস্তুর যে আলংকারিক রূপ বা তার যে পরিবর্তন সেগুলো করেন সেটা বিভিন্ন শিল্পীরা করেন, যারা কারিগর শিল্পী তারা, সুতরাং তাদের আরাধ্য দেবতা বিশ্বকর্মা। এই বেদের মধ্যে থাকে জ্ঞান, অর্থাৎ পুস্তকের মধ্যে যে জ্ঞান থাকে সেটাও তার হাতে রয়েছে, দড়ির ফাঁস যেটা কিন্তু শৃঙ্খলার প্রতীক, কারণ আমরা যদি বন্ধনে কোনো জায়গাকে আটকে না রাখি তাহলে কিন্তু আমরা বিশৃঙ্খল হয়ে পড়ব। কর্মের প্রথম জিনিস হচ্ছে কিন্তু শৃঙ্খলতা, যে কোনো তুই ফ্যাক্টরিতে যা, যে কোনো বড় যে কোনো একটা অর্গানাইজড অঞ্চলে যা, সেখানে দেখবি ডিসিপ্লিনটা হচ্ছে সব থেকে বড় জিনিস। সুতরাং দড়ির ফাঁস বা পাশটা কিন্তু ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতার প্রতীক, আর পাশাপাশি যে যন্ত্র, কোথাও কোথাও দেখবি হাতুড়ি ছেনিয়ে আছে, কোথাও দেখবি মাপবার দাঁড়িপাল্লা আছে, আবার কেউ কেউ হাতে ঘুড়িও দিয়ে দেন বিশ্বকর্মার, তার ফলে এই যে মাপকাঠি জীবনের ভারসাম্য বিধান করা, একটা সৃষ্টির ক্ষেত্রে এই ভারসাম্য বিধান কিন্তু খুব জরুরি। ধর তুই একটা ছবি আঁকছিস, আঁকতে আঁকতে আঁকতে আঁকতে তুই যদি শেষ না করিস, থামিস কোনো জায়গায়, তাহলে দেখবি ছবিটা কালো হতে হতে আবার ময়লা হয়ে নষ্ট হয়ে যাবে। সুতরাং কোন জায়গায় আমি থামবো, কোন জায়গায় আমি চলবো, এই ভারটাও কিন্তু এই দাঁড়িপাল্লা যেটা কিন্তু সবসময় আমাদের বোঝায়। ঠিক তেমনি দেখ আজকে যে ঘুড়িটা ওড়ে, ঘুড়িটা কতখানি ভারসাম্য নিয়ে ওড়ে, সুতোটাকে ছাড়তেও হয়, সুতোটাকে ধরতেও হয়, টেনেও রাখতে হয়, শুধু ছেড়ে দিলে সুতো ঘুড়ি পড়ে যাবে, আবার শুধু টানলে পরেও ঘুড়ি উঠবে না। সুতরাং এখানেও কিন্তু ভারসাম্য দরকার। একটা জিনিস মনে রাখিস, জীবনের প্রত্যেক ক্ষেত্রে যদি ভারসাম্য বিঘ্নিত না হয় তাহলে জীবনটা কিন্তু সুন্দর করে এগিয়ে চলে। আমাদের জীবন যখন অসুন্দর হয়, যখন সমস্যার হয়, তখন কিন্তু জীবনে ভারসাম্য কোনোভাবে বিঘ্নিত হয়েছে। তো তখন উজ্জয়ন বলল, তুমি মদন কাকুর কথা কি বলছিলে, অকালবোধন বিশ্বকর্মার? তো অকালবোধন ব্যাপারটা তখন দাদুর কাছে যেটুকু শুনলাম এটা নিয়ে পরে হয়তো কখনো গল্প বলবো, সেটা হচ্ছে যে ওই অঞ্চলে যেহেতু তন্তুবায়েরা থাকেন মানে যারা তাঁতি, সেইখানে এই পুজোর দুর্গাপুজোর আগে তাদের প্রচুর কাজ, প্রচুর কাজ, তাঁতের কাজ শেষ করতে হবে, দুর্গাপুজোর বিভিন্ন রকম যেসব জায়গায় মাল পাঠাতে হবে, বিভিন্ন বাজারে মার্কেটে যারা যাদের কাছ থেকে দাদন নিয়েছেন সেসব মহাজনের কাছে দিতে হবে, যার ফলে সেই সময় খটাখট খট খটাখট খট খটাখট করে তাঁত চলত। তো তারা কিন্তু ছুটি পেতেন শীতকালে, কারণ শীতকালে ঠান্ডার মধ্যে ওই যে তাদের যে তাঁত ঘর সেখানটা মাটির মধ্যে তৈরি হতো, সে সময় খুব ঠান্ডা এবং শীতকালে কাজের চাপও কম থাকে, তো যার ফলে সেই শীতকালে তারা কিন্তু তখন তাদের বিশ্বকর্মার পুজো করতেন। এবং এই ধরনটা কিন্তু এখনও ওই বেগমপুর খরসরা এইসব অঞ্চলে রয়ে গেছে, যেখানে অন্য সময় অর্থাৎ শীতের সময় বিশ্বকর্মা পুজো হয়, এবং তাদের সেই বিশ্বকর্মার